এতক্ষণ আপনার কানে ছিলেন ভাস্বতী দত্ত আর যেতে যেতে আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী শ্রীকান্ত আচার্য। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আপনার সারাটা দিন খুব ভালো কাটুক, ভালো থাকবেন সহলে।

বেশ কয়েক ঘন্টা ধরে তর্জন গর্জন সহকারে বর্ষণ আমাদের মনটাকে যত না ভেজায় তার থেকে বেশি ভয় ধরায়। কিন্তু আজ সকালবেলায় উঠে একেবারে মনটা ভালো হয়ে গেছে, মোটামুটিভাবে শহর নিঃশ্বাস নিতে শুরু করেছে। যা গরম যা গরম, প্রত্যেকেই বলছিলেন এখন বেশ শীতল হয়েছে শহর কলকাতা। আজ 30 জুন, আজকের সময়ে অপরিহার্য এক মাধ্যমকে মধ্যমণি করে উদযাপিত হবে আজকের দিনটি। আজ সোশ্যাল মিডিয়া ডে, সামাজিক মাধ্যম দিবস। চিঠি, টেলিগ্রাম, টেলিগ্রাফ, ল্যান্ডলাইন, মোবাইল ফোন থেকে মাত্র এক ক্লিকে এখন সারা দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়া যায়। সোশ্যাল মিডিয়া এই পরিবর্তনটা নিয়ে এসেছে। আজকের এই দিনটা আমাদের বারবার করে মনে করিয়ে দেয় যে দূরত্ব এখন সম্পর্ক বা তথ্য প্রযুক্তি।

সময় যতই অস্থির হোক, যতই আমাদের হাতে সময় কম থাকুক, মানুষ এখনও ইস্যু হিসেবে বিশ্বব্যাপী একজোট হতেই পারে। সোশ্যাল মিডিয়া দেখিয়ে দিয়েছে যে একটা পোস্ট কীভাবে ভাইরাল হয়ে আন্দোলন বা সাহায্যের ঢেউ তুলে দিতে পারে। এলাকার একেবারে ছোট দোকান থেকে শুরু করে বড় ব্র্যান্ড, সবাই এখন ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমার পাচ্ছে, ব্যবসা করছে। ব্যবসা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের এক কংক্রিট প্ল্যাটফর্ম দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অর্থাৎ সামাজিক মাধ্যম। সোশ্যাল মিডিয়া ডে এই দিনটি ডিজিটাল বিপণনের গুরুত্বই তুলে ধরে আমাদের কাছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আজ আবার অ্যাস্টেরয়েড ডে। এই দিনটি যেমন মহাকাশের বিপদ নিয়ে আমাদের সচেতন করে, সোশ্যাল মিডিয়া ডে তেমনি ডিজিটাল দুনিয়ার ভালো এবং মন্দ এই দুটো দিকই আমাদের মনে করিয়ে দেয়। ফেক নিউজ, সাইবার বুলিং, প্রাইভেসি, এগুলো নিয়ে কথা বলার দিনও তো এটাই। সোশ্যাল মিডিয়া নিছক একটা স্ক্রল করার জায়গা নয়, এটা এখন সমাজ, রাজনীতি, অর্থনীতির চালিকা শক্তি বললে অত্যুক্তি করা হয় না। 30 জুন সেই শক্তিটাকে বোঝা আর দায়িত্ব নিয়ে ব্যবহার করার দিন, আশপাশের মানুষকে সচেতন করার দিন যে এর সবটাই ভালোও নয়, আবার সবটাই মন্দ নয়। মন্দ দিকটাকে পরিহার করাটাই শ্রেয় এবং ভালো দিকটাকে যতটা সম্ভব গ্রহণ করাটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এভাবে চলতে চলতে নানা কথা ঘুরে ফিরে আসে এক একটা দিনকে কেন্দ্র করে। শুধু একটা দিবস নয়, এই বিষয়গুলো জানার জন্য এবং এই বিষয়গুলোর গুরুত্ব আমাদের গোটা বছর ধরেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে থাকে, তাই না? শুধু সকাল নয়, সকাল থেকে রাত আমরা তো সামাজিক মাধ্যমে অনেকটা সময় কাটাই, তাই আজকের এই বিশেষ দিনটি অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডে একটা অন্যরকম ইম্পর্টেন্স, একটা অন্যরকম তাৎপর্য তো তার রয়েছে। সেসব নিয়ে আজ কথা হচ্ছে প্রভাত বিনায় আর যে সংযুক্তার সঙ্গে আপনার। এই মুহূর্তে পরের গানে যাই, আর অবশ্যই পরের কথাটুকু নিয়ে গানের ওপারে কথা হচ্ছে, দেখা হচ্ছে।

2002 সালে ফ্রেন্ডস্টার এবং 2003 সালে মাই স্পেস চালু হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম একেবারে মূল ধারায় চলে আসে। 2004 সালে সোশ্যাল মিডিয়ার রাজা ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল। টুইটার এখন এক্স। আমাদের 140 অক্ষরেরও কম জায়গায় নিজেদের ভাবনা পোস্ট করে স্পেস সুরক্ষিত করতে উৎসাহিত করেছিল। যখন আমরা ছবির মাধ্যমে নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে চাই, তখন ইনস্টা এবং ফ্লিকার আমাদের প্রয়োজন মতো শেয়ার করার অপশান দেয়, সুযোগ করে দেয়। আজকের দিনের উদ্দেশ্য একটাই, সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের যোগাযোগ, খবর, ব্যবসা, সম্পর্ক সমস্ত কিছুর কনসেপ্টকে পাল্টে দিচ্ছে, সেইটাকে সেলিব্রেট করা।

সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সংযুক্ত থাকা এবং তাদের সম্পর্কে অবগত থাকাকে সম্ভব করে তুলেছে। ধরুন, কোনো ছোটোবেলার বন্ধু, ছোটোবেলার সহপাঠী, পাড়ার কোনো দাদা দিদি, খুবই পরিচিত কেউ একজন যার সঙ্গে বহু বছর পরে যোগাযোগ হচ্ছে সামাজিক মাধ্যমে। মাঝখানে কে কোথায় ছিলাম না ছিলাম, আমাদের যোগাযোগটা কোথাও একটা বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু আবার নতুন করে সেই যে ভালো লাগার সম্পর্কগুলো আমাদের জীবনে চলে আসে না, তাতে একটা অন্যরকম আনন্দ তৈরি হয় আমাদের মনে প্রাণে। এই যে পুনরায় সংযোগ স্থাপন করা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার সত্যি সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে আবার এমন আত্মীয়দের খুঁজে বের করাও সম্ভব যাদের অস্তিত্ব সম্পর্কে আপনি হয়তো জানতেনই না। এভাবেই সামাজিক মাধ্যম আমাদের সকলের কাছেই এখন একদিকে যেমন বিনোদন এবং অবসর কাটানোর মাধ্যম, সঙ্গে সঙ্গে অতি প্রয়োজনীয় তথ্য বাণিজ্যের মাধ্যমও হয়ে উঠছে। আমরা লাইভ সেশনগুলো দেখি, অনেকেই বাড়িতে বসে নানা রকমভাবে নিজেদের প্রোডাক্ট সেল করছেন এবং হয়তো তাদের সংসারে অনেকটা তাদের কন্ট্রিবিউশনটা মান্যতা পাচ্ছে এবং তারা অনেকটা সুন্দর করে নিজেদের জীবনটা কাটাতে পারছেন। আর ঠিক এই সমস্ত কারণেই আজকের দিনটি সামাজিক মাধ্যম দিবস হিসেবে পালন করা হচ্ছে। এভাবে চলতে চলতে কত কিছুই তো এসে আমাদের হাতের কাছে ধরা দেয়, কখনো আমরা তাকে দূরে সরিয়ে রাখি, কখনো আমরা তাকে কাছে টেনে নিই, কখনো তার ভালো মন্দ দুটো দিক নিয়েই আলোচনা করি। হ্যাঁ, এই আলোচনাটা এবং এই গ্রহণ করাটা একেবারেই আমাদের উপর ডিপেন্ড করে। মাধ্যমকে, সামাজিক মাধ্যমকে দোষ দিয়ে তো লাভ নেই, আমরা কোন মাধ্যমকে কিভাবে কাজে লাগাবো সেটা তো আমাদের বোধ, আমাদের মানসিকতা, আমাদের শিক্ষা ঠিক করে দেবে, তাই না? তার জন্য কোনো মাধ্যমকে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা গান শোনার ফাঁকে ফাঁকে সামাজিক মাধ্যম দিবসকে পালন করছি এবং আজকের দিনের উল্লেখ যোগ্যতা, গ্রহণযোগ্যতা সবটা নিয়েই আপনাদের সঙ্গে আর যে সংযুক্ত রয়েছি 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

গান শুনতে শুনতে কথা বলতে বলতে অনেকটা সময় আমরা পার করে নিয়ে এসেছি। প্রভাত বিনার সময় প্রায় শেষের দিকে। যেতে যেতে একটাই কথা বলার, আজ সামাজিক মাধ্যম দিবস, অর্থাৎ 30শে জুন সারা বিশ্বব্যাপী এই দিনটিকে উপলক্ষ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার যদি মনে হয় যে সামাজিক মাধ্যমের জন্য আলাদা একটা দিন রাখার কি প্রয়োজন, কারণ এ তো আমাদের জীবনের অঙ্গ এখন, তাহলে আমরা দিনটা সেলিব্রেট না করে বরং একটা অডিট সেশন করতে পারি। মানে যেমন আমরা হিসেব নিতে পারি যে গত ধরুন এক বছর দু বছরে এই সামাজিক মাধ্যম আমাদেরকে কতটা দিল, কি দিল, কি কেড়ে নিল। হ্যাঁ, এই সবটাই কিন্তু হিসেব রাখা প্রয়োজন। আর তারপরে আমরা ঠিক করব যে এর পরের সময়টায়, অর্থাৎ যেই সময়টায় আমরা হিসেব নিলাম, পজিটিভের দিকটা বেশি নাকি নেগেটিভের দিকটা বেশি, সেটা দেখে আমরা অবশ্যই ঠিক করে নেব যে আমরা কাল কীভাবে ব্যবহার করব এই নেটওয়ার্কিং সাইটকে। প্রভাত বিনা থেকে বিদায় নিলাম, 8:30 ফিরে আসবো মনের মেলোডিতে, আমি সংযুক্তা।

যে গান দিয়ে শুরু করলাম আজকের মনের মেলোডি, সে গানে শেষ লাইনটা না আমার কাছে বেদ বাক্যের মতো। একলা পথের চলা আমার করব রমণীয়, একাকিত্ব এখন বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে, মনের বসত বাড়িতে অপার শূন্যতা, কত মানুষ পালিয়ে যাচ্ছে জীবন ছেড়ে, অথচ একটাই তো জীবন, মানব জন্ম সবচেয়ে সেরা এ জীবন। স্রেফ একা আছি বলে বাঁচা ছেড়ে দেব তাই কখনো হয় নাকি? নেভার। বরং আশপাশের মানুষের সম্বল হয়ে দেখি না জীবন আসলে বাঁচারই আরেক নাম। আর তো আছেই প্যাশন, ছবি আছে, বই আছে, আঁকা আছে, গান আছে, ভ্রমণ আছে, আরও কত কি আছে উপাদান, আনন্দে থাকার উপাদান, আনন্দ ভোজের উপাদান, সেই সব কিছুকে ছুঁয়ে ছুঁয়ে দেখা, জীবনকে একটু শেঁকে নেওয়া, এটাই যদি আমরা ব্রত করে নিতে পারি তাহলে বোধহয় আমাদের এই যে একা থাকা সত্যি সত্যি রমণীয় হয়ে ওঠে। এ নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো আমি, আর যে সংযুক্তা, আর সঙ্গে একলা না থাকার গান, যে গান আমাদের কিছুতেই একা থাকতে দেয় না, বা একা থাকলেও তারা আমাদের সঙ্গে থাকে, সেরকম কিছু গান দিয়ে সাজানো মনের মেলোডি।

আমরা শুনছিলাম এই গান প্রণব রায়ের লেখায়, সন্তোষ মুখোপাধ্যায়ের সুরে, মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া। প্রথম গানটা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের গান দিয়ে, হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠে শুনেছি সেই গান। আর গান শুনতে শুনতে গালে হাত দিয়ে আপনিও ভাবছেন তো যে এমন কত গান তো আছে আমাদের জীবনে, যে জীবনে কখনো রবীন্দ্রনাথের গান, কখনো কাজী নজরুল ইসলামের গান, কখনো আধুনিক গান, কখনো ছবির গান, মানে আমাদের কাছে আলাদা আলাদা ধারা নয়, আমাদের কাছে গান গানই, তাই তো? সেখানে কোনো বিভাজন নেই, মনের মতো গান শুনলে মনটা বড় ভালো হয়ে যায়, তাই না? আসলেই এরকম বেশ কিছু গান আমাদের জীবন জুড়ে রয়েছে, মনের মেলোডিতে এমন কিছু গানই আজ শোনাতে চাই যা আমাদের একলা থাকার সঙ্গী। ধরুন সকালে এক কাপ চা হাতে নিয়ে জানলা দিয়ে আলো কিংবা বৃষ্টি দেখতে দেখতে সেই গান চালিয়ে আমরা নিজেকে তার কাছে নিয়ে চলে যাই, ব্যাস এটুকুই তো যথেষ্ট। আজ আর যে সংযুক্তা শুনবে আপনার জীবনের একলা যাপনের গানের কথা। যখন আপনি একা থাকেন তখন আপনি কোন গান শোনেন, কি গান শুনতে ইচ্ছে করে, বা কি গান শুনতে শুনতে আপনি নিজের মুখোমুখি দাঁড়ান বা নিজের সঙ্গে সময় কাটান, সে সব কথা আজ মন খুলে জানান দেখি আমাকে 9903055992 এই নাম্বারে। আমিও চেষ্টা করব আমার একলা যাপনের সঙ্গী করে নিতে সেই সমস্ত গানকে। আর এই মুহূর্তে যে গান আমাদের আজীবনের সঙ্গী, যখন থেকে জ্ঞান হয়েছে, যখন থেকে গান শুনতে শুরু করেছি, তখন থেকে বোধহয় এই গান আমাদের হাত ধরে রয়েছে, এই কণ্ঠ আমাদের সঙ্গী হয়ে রয়েছে। মাথার ওপর শচীন দেব বর্মণ।

আজ মনের মেলোডিতে আমরা একলা যাপনের গান শুনছি এবং আপনার কাছ থেকেও 9903055992 তে এই কথাই জানতে চাইছি যে এমন কি কি গান আপনার জীবনে রয়েছে যে গান আপনাকে একা থাকতেই দেয় না। তো মিনাদি কি লিখে, মিনা কর্মকার লিখেছেন দমদম থেকে যে আমি একা থাকতে পারি না, মৃত্যুর চেয়েও ভয় পাই একাকিত্বকে। আমি রবীন্দ্রসঙ্গীত ও পুরনো দিনের আধুনিক গান শুনতে ভালোবাসি। বেশ, এরকম আরও কিছু কথা নিশ্চয়ই আপনার কাছ থেকেও শুনতে চাই। আপনি সঙ্গে থাকুন, 100.1 FM গোল্ডে থাকুন। আর এই মুহূর্তে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি, আমার অত্যন্ত প্রিয়।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সত্যি সত্যি সত্যি তিন সত্যি করে বলছি আমি আর যে সংযুক্তা তোমার জন্য শুধু সাজিয়েছি মনের মেলোডি আজ 100.1 FM গোল্ডে। আর অনেক মানুষ অনেক কিছু লিখছেন, আমি শুধু একা থাকার কথা বলতে চাইনি, বিশ্বাস করো আমি বরাবর বলতে চেয়েছি যে এমন কিছু গান আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে যে গান আমাদের একা থাকার মুহূর্তে আমাদের সঙ্গী হয়, একলা যাপনের সঙ্গী হয়। হই হই করে বেরিয়ে পড়লাম হয়তো অনেকের সঙ্গে, কিন্তু কোনো একটা সময় গিয়ে আমি দেখলাম সবাই আর নিজের নিজের মতো আনন্দ করছে, আমার ঠিক পাশটিতে কেউ নেই। কিন্তু তখন হঠাৎ করেই আবিষ্কার করি যে কোনো না কোনো একটা গান আমার সঙ্গে রয়েছে। হর তরফ হর জগা বেশুমার আদমি, ফির ভি তনহাইও কা শিকার আদমি, যতই কবি বলুন না কেন, যতই শায়ার বলুন না কেন, তনহাই একাকিত্ব কখনো কখনো রমণীয় হয়ে ওঠে। যে কথা বারবার করে বিভিন্ন স্রষ্টার কথায় আমরা পেয়েছি, কবিতায় পেয়েছি, উপন্যাসে পেয়েছি, গল্পে পেয়েছি, গানে তো পেয়েছি, তেমন বেশ কিছু গান নিয়েই সাজানো আজ আপনার জন্য আপনার প্রিয় মনের মেলোডি। দেখি কে কি লিখেছেন। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন, একা থেকেও বাঁচতে শিখেছি ছোট্টবেলায় বাবাকে হারিয়ে, সদ্য হারিয়েছি মাকেও, জীবনের সব থেকে বড় দুটি আশ্রয় আজ শুধুই স্মৃতি, তবুও জীবন তো থেমে থাকে না, এই অল্প বয়সেই একা পথ চলতে শিখেছি, নিজের দায়িত্ব নিজেই সামলাচ্ছি। একাকিত্ব কখনো কষ্ট দেয়, কখনো অনেক কিছু শিখিয়ে দেয়। আজ বুঝি শক্ত হওয়া মানে কাঁদতে না পারা নয়, কষ্ট নিয়েও সামনে এগিয়ে চলার সাহস রাখাটাই আসল শক্তি। বাবা মায়ের ভালোবাসা আর তাঁদের স্মৃতি আমার অনুপ্রেরণা, তাঁদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমি বাঁচতে চাই, স্বপ্ন দেখতে চাই আর প্রতিটি নতুন সকালকে নতুন করে গ্রহণ করতে চাই। একা হলেও আমি কিন্তু হার মানিনি, কারণ আমি জানি আশা আর সাহস থাকলে জীবন আবারও সুন্দর হয়ে উঠতে পারে। একেবারে ঠিক বলেছো সৌভিক, এই জন্য তোমাকে এত ভালোবাসি। সত্যি সত্যি এই রকম পজিটিভ কিছু বার্তা না, আমাদের মনের জমে থাকা কষ্টগুলো, ব্যথাগুলো বা হয়তো অপ্রাপ্তিগুলোকে অনেকটা দূরে ঠেলে পাঠিয়ে দেয়। এমন কিছু কথা আজ নিশ্চয়ই আপনিও লিখবেন 9903055992 এই নাম্বারে। আচ্ছা, গড়িয়া থেকে একটা খুব সুন্দর হোয়াটসঅ্যাপ এসেছে, গড়িয়ার 65 সোনালী পার্ক থেকে ঝর্ণা মজুমদার। আমার এমন একটা পরিবেশে 38 বছর আগে বিয়ে হয়েছে, সেই দিন যেমন প্রাসঙ্গিক ছিল, আজ এতদিন বাদে ওই একই রকমভাবে এই গানটার কথা মনে হয়। কে যাস রে ভাটি গাং বাইয়া, আহা আমারও বড় বড় বড় প্রিয় গান। দেখি আজকে সেরকমই কিছু গান দিয়ে সাজানোর ইচ্ছে তো রয়েছে আপনার জন্য আপনার প্রিয় মনের মেলোডি। আসলে মনের মেলোডি শুধুই আপনার জন্য।

একা একা ভেসে চলার গান দিয়ে সংবাদ বিরতির পর ফিরে এসেছি মনের মেলোডিতে। আমি আজি সংযুক্তার সঙ্গে নিয়ে এসেছি অসংখ্য ভালোবাসার, ভালো লাগার মানুষদের মেসেজ এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা থেকে লিখেছেন যে, আমার প্রিয় শিল্পী কুমার শানু, ওর সব গান শুনতে ভালো লাগে। একলা থাকলে আমি যে গান বেশি শুনি, জীবনে আমার আরও আছে গান, বহু সুর আছে বাকি। কি অসাধারণ একটি গান, এবং যে গানের মধ্যে একটা অসামান্য বার্তা রয়েছে, তাই না? মানে ওই যে একটু আগে একজন মিনাদি লিখেছিলেন না, যে একলা থাকতে ভীষণ ভয় করে, মনে হয় হঠাৎ যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে ইত্যাদি প্রভৃতি। সেখান থেকে বেরিয়ে এসে আপনারা যে ধরনের মেসেজ করছেন সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে। নন্দা রায় পোড়েল কি লিখেছেন, হাওড়া বেলগাছি এল রোড থেকে, সুপ্রভাত সংযুক্তাদি। না, সংযুক্তাদির জায়গায় যেই নামটি লিখেছেন সেটি আমি নই, তিনি হয়তো অন্য কোনো একজন, কিন্তু আমি সংযুক্তা। ঘন ঘন পাচ্ছি তোমাকে বলে ভালো লাগছে, এমনিতেই তোমার প্রাণখোলা হাসি আর মধুর বচন শুনলে মন ভালো হয়ে যায়, বিশ্বাস করো। তোমার মন ভোলাবার জন্য বলছি না, যাই হোক প্রসঙ্গে আসি, প্রিয় অপ্রিয় নয়, যে কোনো গানই আমাদের শুনতে ভালো লাগে।

যে বাড়িতে সবসময় রেডিও অন করা থাকে, তবু বলবো যখন মন উদাস করে একাকী হয়ে পড়ি তখন হৈমন্তী শুক্লার এখন আমি রাতের মতো একা, কিংবা এ ও আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেসছিলাম, আর নয়তো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, গানটি গাইতে গাইতে বেশ মন ভালো করে ফেলি। কেন গাই জানি না, তবু সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, যদিও বিশ্বাস ছিল সংযুক্তাদি যখন আছে মন ভরে যাওয়ার গানই শোনাবে। ভালো থেকো দিদি, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। বেশ বেশ বেশ, খেয়াল করিনি ভুলটা আছে সংযুক্তার জায়গায় সঙ্গীতার, ঠিক আছে অসুবিধা নেই। আমাকে আমার স্যার একজন সায়েন্সের, তিনি সঙ্গীতা বলেই ডাকতেন, তার কারণ হচ্ছে আমার গানের সঙ্গে যোগাযোগ ছোটবেলা থেকে, সেই কারণে এই নামটি তিনি আমাকে দিয়েছিলেন। অনেকদিন পরে স্যারের কথা মনে পড়ে গেল। অনেক ভালো থাকবেন। আচ্ছা, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, আমিও মা বাবাকে হারিয়েছি, তারা কেউ আজ আর নেই, একাই পথ চলছি, একাই থাকতে হবে, একাই এসেছি যাবও একাই। দিদি ভাই, একাই পথ চলছি, শিখে গেছি কী করে একা একা পথ চলতে হয়। অবশ্যই আমরা একাই এসেছি, একাই যাব, কিন্তু তার মাঝখানে হাত ধরে থাকবেন নানা মানুষ। মানুষ যদি নাও থাকেন, এমন অনেক কিছু, আমার পোষ্য হতে পারে, আমার ছবি আঁকার খাতা হতে পারে, আমার সেলাইয়ের মেশিন হতে পারে, আমার বেড়াতে যাওয়া হতে পারে, পাহাড় হতে পারে, নদী হতে পারে, সবাই আমার সঙ্গী। আর গান তো আছেই, তেমন কিছু গান দিয়েই আজকে চেষ্টা করছি আপনার মন ভালো করার। আর এই মুহূর্তে আরও একটা অসামান্য গান আসছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, তার আগের গান আমরা শুনেছি শম্পা কুণ্ডুর কণ্ঠে।

পুরনো একটি কবিতা, ভবে এসেছো একা যেতে হবে একা, সঙ্গে কেহ নাই তোমার হরিনাম সত্যগুরু, নাম সত্য সম্বল কর সার। আচ্ছা, আশিস দত্ত লিখেছেন সল্ট লেক থেকে। পায়েল ব্যানার্জি কী লিখেছে দেখি একটুখানি। একলা পথে হাঁটা যখন সবুজ ঘেরা অন্তরে, কত গানের আলাপন আজ এই হৃদয় ঘরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আজও মিশে আছে আমাদের এই নিঃশ্বাসে, মনে আনে শক্তি জাগায় নতুন পথের আশা, এই গানের প্রতি তাই চিরন্তন ভালোবাসা। পায়েল লিখেছেন বেলঘড়িয়া থেকে। অনেক ধন্যবাদ পায়েল, কি সুন্দর সুন্দর মেসেজ আপনারা করছেন। সোমনাথ ঘোষ কি লিখেছেন একটু চটপট করে পড়ে ফেলি। মেঘলা আকাশ, ভেরি নাইস টপিক, যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটা ভুলি কি করে, তখন আপনার এই ভেরি নাইস অনুষ্ঠান শুনি। থ্যাংক ইউ সো সো মাচ। সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, আমার সঙ্গে থাকার জন্য, আমাকে একলা না রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আচ্ছা, এরপরে না, মেসেজ পরে পড়বো অবশ্যই। 9903052 এই নাম্বারে এই মুহূর্তে আমার অসম্ভব প্রিয় একজন শিল্পীর কণ্ঠে অসম্ভব প্রিয় একটি গান আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।

কত ছন্দের গান, কত সুরের গান, কত তালের গান, কত লয়ের গান, তার সঙ্গে নানা রঙের ছবি, টুকরো টুকরো ছবি নিয়েই তো জীবনের কোলাজ, তাই না? আসলে কখনো ভালো, কখনো মন্দ, সবটা নিয়েই আমাদের জীবন। এবং এই জীবনে কিছু কিছু মুহূর্ত এমন এসেই পড়ে যখন মনে হয় আমার আশপাশে কেউ নেই, তখন কি করা যায়? এই গানের কাছে যাওয়া যায়, ছবি আঁকা যায়, নিজের ভালোবাসাটাকে আরেকটু বেশি করে আঁকড়ে নেওয়া যায়। এরকমই বেশ কিছু কথা আপনিও লিখছেন এই মুহূর্তে। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সবুজে ঘেরা মুক্ত হওয়ায় মন যে থাকে ভালো, রেডিও সুরে দূর করি সব একলা থাকার কালো, পাখির গানে মুখর আকাশ, নদীর কলতান, প্রকৃতি আর রাজ্যে সংযুক্তা দিদি ভাইয়ের অসাধারণ উপস্থাপনায় জুড়ায় আমার প্রাণ। আমার একলা থাকার গান আষাঢ় শ্রাবণ মানে না তো মন, একা ঘরে গুনগুন করি, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো এবং সুস্থ থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন। এখন একটা এমন সময় না যে সুস্থ থাকাটাই খুব একটা গণ্ডগোলের বিষয়, কারণ দেখছেনই তো আমার গলার অবস্থাটা যা সেটা বুঝতেই পারছেন আপনারা। সুপ্রভাত সংযুক্তা দি, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে কি লিখেছেন, আমার একলা যাপনের সঙ্গী আসলে এমন কিছু গান যা কানে গেলেই একাকিত্ব এক নিমেষে পালিয়ে যায়। গানগুলো ঘরের নীরবতা ভেঙে দেয়, যেমন কিশোর কুমারের কণ্ঠে হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, গানটা বাজলেই মনে হয় আমার চারপাশে আলোড়ন তৈরি হয়েছে এবং প্রকৃতিও যেন আমার সঙ্গে কথা বলছে। এই গানগুলো কখনোই আমাকে একা থাকতে দেয় না। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাইছিলাম, আমার মনের কথাটা আপনি ভারী চমৎকারভাবে লিখেছেন যে এমন বেশ কিছু গান আছে যে গানগুলো আমাদের একা থাকতেই দেয় না, বা আমরা যখন একা বসে থাকি তখন সেই গানগুলোই আমাদের সঙ্গ দেয়, মনেই হয় না যে আমরা একা রয়েছি। এবং গানগুলোর ভেতরে ঢুকতে গেলে, ডুবতে গেলে একা থাকাটা খুব বেশি রকমের প্রয়োজন। এখন এত কলরব কোলাহল চারপাশে যে আমরা তিষ্ঠতে পারি না, অনেক সময় গাড়ির আওয়াজ, নানা রকমের শব্দ চারপাশে এত।

রকমের আওয়াজ যে তার মধ্যে যে আমরা বসে নিশ্চিন্তে দুদণ্ড একটু চা খাবো, একটুখানি আকাশ দেখবো, একটুখানি কারোর সঙ্গে কথা বলবো বা একটা গান শুনবো, সেই অবকাশটাই আমরা পাচ্ছি না। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা একা থাকতে পারি, সেই সময়টায় যদি আমার ভালোবাসাটাকে আরও একটু বেশি করে আঁকড়ে ধরি, সে গান শোনাই হোক, ছবি আঁকাই হোক বা যে কোনো ভালো লাগার কাজ হোক, তার মধ্যে নিজের মনটাকে রান্না করাটাও কিন্তু একটা দারুণ অপশন জানেন তো। মানে একলা থাকতে থাকতে আপনার যখন মনে হবে যে উফ সেই কবে থেকে কিছুই খাচ্ছি না, সেই এক ঘেয়ে খাবার খেয়ে যাচ্ছি, তখন আপনি রান্নাঘরে ঢুকে দেখবেন আপনার হাতে কী কী আছে, সেই সমস্ত দিয়ে আপনি একটা এক্সপেরিমেন্টাল রান্না করতে পারেন। দেখবেন রান্নাটা করা হয়ে গেলে আপনি যখন একা একা চুপচুপ বসে খাচ্ছেন, খেতে খেতে আপনার চোখটা বুঝে আসছে আর হঠাৎ করেই আপনার খুব খুব ভালো লাগছে। তো এই রকম যে সময়গুলো না, এইগুলোই আসলে আমাদেরকে একা থাকতে দেয় না। আর অবশ্য করেই এই বিষয়গুলোর মধ্যে আমাদের ডুবতে হবে, নইলে আশপাশের জগৎটা যেভাবে খুব তাড়াতাড়ি তার ছবি পাল্টাচ্ছে, আমরা সবাই আসলে ভেতরে ভেতরে কখনো না কখন ভীষণ একা একা ফিল করব, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আশপাশে যে মানুষগুলো একা, সত্যি সত্যিই একা, তাদেরকে কি করে তাদের দিকে আমাদের হাতটা বাড়িয়ে দিতে পারি, যাতে নাকি তারা আর নিজেদেরকে একা ফিল করবেন না। সেরকম যদি হয় তাহলে সেটাও কিন্তু মন্দ হয় না, তাই না? তো চলুন আমরা পরের গান শুনি, শুনতে শুনতে আপনার জন্য অপেক্ষা করছি আমি আরজে সংযুক্তা। SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার একলা যাপনের গানের কথা বলুন আমাকে 9903055992 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে গানে গানে শ্রীকান্ত আচার্য।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডিতে এই মুহূর্তে আমার কাছে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি এসেছে কোথা থেকে জানেন? দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমা দাস, শুভ সকাল। সংযুক্তাদি, একাকী থেকেও ভালো থাকা যায় এটা অনুভব করেছিলাম মা চলে যাওয়ার পর। তখন বাড়িতে আমি একেবারে একা। তারপর সেই অবস্থা কাটাতে শুরু করলো সুন্দর সুন্দর গান, গীতার বাণী এবং আপনারা, মানে আপনারা যারা রেডিওর অপর প্রান্তে থাকেন, তাদের মিষ্টি কথা এবং মিষ্টি ব্যবহার। আপনারা সবাই আমাদের চিরদিনের সঙ্গী হয়ে থাকবেন। একাকী থাকার সময় আমার এই গানটার কথা মনে হতো। গানটি হলো যেদিন জীবনে তুমি প্রথম দিলে গো দেখা। খুব ভালো থাকবেন সবসময়, আপনিও খুব ভালো থাকবেন, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, বেশি বেশি করে ভালোবাসবেন, যাতে আমরা বারবার করে আপনার টানে, ভালোবাসার টানে চলে আসতে পারি আপনার কাছে। এরপরে আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু লিখছেন, আমি আমার জীবদ্দশায় চারজন প্রিয় মানুষকে হারিয়েছি। আমার নিজের ভাই গান গাইতে গাইতে চলে গেছে, তাই একা থাকার জন্য রবীন্দ্রনাথের গানের আশ্রয় নিতেই হবে। আমার প্রিয় গান তাই তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়েই রাখো। আহা, বড় ভালো একটি গানের কথা মনে করিয়েছেন। বেশ কিছু এমন গান সত্যি সত্যি, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের যে দর্শন, সেই দর্শনের মধ্যে আমরা যদি একটু ডুব দিই তাহলে আমাদের মনের মধ্যেকার জমে থাকা যত ব্যথা ওই আকাশের বুকে হারিয়ে যায়। এই মুহূর্তে খুব ভালো থাকার গান একটা লতা মঙ্গেশকরের কণ্ঠে।

জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে লিখেছেন সুপ্রভাত সংযুক্তা ম্যাম। ম্যাম বলে আমাকে দূরে সরিয়ে দিলেন, আমি তো আপনার বাড়ির মেয়ে তাই না? ম্যাম বললে একটু কিরকম একটা দূরে দূরে লাগে, নাম ধরে ডাকবেন কোনো অসুবিধা নেই। আমার খুব পছন্দের গান হলো কাটে না সময় যখন আর কিছুতে, যখন একা থাকি মনটা ফাঁকা লাগে তখন এই গানটা শুনি, মনে হয় গানটা আমার একাকিত্বের সঙ্গী হয়ে যায়, সময় যেন আর কাটতে চায় না, তখন এই সুর আর কথা মনটাকে শান্ত করে দেয়। গানটা শুনলে একা লাগাটা কষ্ট দেয় না, বরং মনে হয় কেউ পাশে আছে। কিশোর বালি থেকে কি লিখেছে, গুড মর্নিং সুপ্রভাত, আমি কিশোর। মাঝে মধ্যে একটু একা থাকি ভালোই লাগে, মাঝে মধ্যে রাত্রিবেলায় আকাশ দেখতে খুব ভালো লাগে, ছাদের ওপর যখন ক্যাম্প খাট পেতে শুয়ে থাকি তখন তারা আর চাঁদ দেখতে পাওয়া যায়, আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়, কত বাইরের দেশের প্লেন যায়, নিশ্চয়ই তাই বলতে চেয়েছেন, কত রকমের রাতের পাখি। পুরো মেসেজটা আসেনি গো কিশোর, এইটুকুই এসেছে, কত রকমের রাতের পাখি। হ্যাঁ, রাতচরা পাখিগুলোকেও আমাদের বড় প্রিয় মনে হয় তাই না, যদিও আমরা তাদের রূপ কেমন সেটা দেখতে পাই না রাতের অন্ধকারে, কিন্তু এই যে রাতচরা পাখিদের আওয়াজগুলো শুনতে পাই এবং তারা ওড়াউড়ি করে, তাতে মনে হয় যে আমার সঙ্গে তারাও তো রয়েছে, জেগে রয়েছে তাই না। রূপঙ্করের কণ্ঠে এই গানটা কেমন লাগে বলুন তো।

হঠাৎ করে দেখি এতটা সময় আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাটিয়ে ফেলেছি, কি করে এটা সম্ভব? আপনারা আমাকে সত্যি সত্যি একা থাকতে দেননি। অনেক ধন্যবাদ প্রত্যেকে। শুভ সকাল সংযুক্তা, আমি ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি, ভালো থেকো অমিতাভ হোর লিখেছেন, এই গানটি খুব সুন্দর। থ্যাংক ইউ অমিতাভদা, আমার গান আমার পছন্দের গান যে আপনার পছন্দের সঙ্গে মিলেমিশে যাচ্ছে এইটা জেনে আমার খুব ভালো লাগলো। গুড মর্নিং সংযুক্তাদি, গুড মর্নিং হরপাল সিং ডানলপ থেকে, আপনার পছন্দের গান শুনে খুবই ভালো লাগছে, চালিয়ে যান, শুনে যাচ্ছি, অনেক ধন্যবাদ হরপাল। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল সংযুক্তাদি, গান খুব সুন্দর হচ্ছে, প্রত্যেকটি শিল্পীর গান আমার অতি অবশ্যই ভালো লাগে, যদি আমি একা থাকি তখন হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে আমার খুব ভালো লাগে, মুছে যাওয়া দিনগুলি এই ধরনের গান শুনতে ভালো লাগে। বেশ বেশ সুন্দর সুন্দর মেসেজ আর খুব সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আপনারা করছেন, কিন্তু এটা তো ঠিক গানের রিকোয়েস্টের অনুষ্ঠান নয়, তার জন্য আপনাকে দুপুরবেলায় গান পাততে হবে 100.1 FM গোল্ডে, যেখানে আপনার পছন্দের গান, আপনার অনুরোধের গান অবশ্যই শোনানো হবে। আচ্ছা, সুপ্রভাত মনের মেলোডি, তার সাথে আমার ঝলমলে সংযুক্তা দিকে জানাই ভোরের শিশির ভেজা শুভেচ্ছা। ভোরের শিশিরগুলো এখনও আছে বুঝি? দেখো দিদি, আমি সেই ছোট্টবেলা থেকেই একা থাকতে ভীষণ ভয় পাই, জানি না কপালে কী আছে, তবে গান তো সবসময় শুনি। একটি গান শুনে মনে অনেক কিছুই আসে, সেই গানটি হলো শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এই গানটি আমার একলা যাপনের গান, গানটি সম্ভব বলে শোনাবেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। আচ্ছা দেখছি, নমস্কার বোন, টক টু ইয়োরসেলফ ওয়ান্স ইন ডে, আদারওয়াইজ ইউ মে মিস মিটিং অ্যান ইন্টেলিজেন্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, স্বামী বিবেকানন্দের কথা লিখেছেন, আর লিখেছেন যে এই উক্তিটি আমার জীবনকে অনুপ্রাণিত করেছে। গৌর পাল আন্ধেরি মুম্বাই থেকে লিখেছেন, সত্যি সত্যি নিজের মুখোমুখি থাকা, নিজের সঙ্গে কথা বলা দিনের মধ্যে অন্তত একবার ভীষণ ভীষণ জরুরি, সেটা আজকের অস্থির সময় দাঁড়িয়ে আমরা আরও ভালো করে বুঝতে পারি। শুভ সকাল সংযুক্তা, সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসঙ্গে আসি, পৃথিবীতে আমরা প্রত্যেকেই একা এসেছি এবং একাই যেতে হবে, এতে কোনো দ্বিমত হবে না। যখন আমি একা থাকি এবং সেলাইয়ের কাজ করতে করতে গান শুনি, তখন দুটো গান অবশ্যই শুনি, হেমন্ত বাবুর আমিও পথের মতো হারিয়ে যাব, দুই নম্বর গানটি শ্যামল বাবুর ছেড়ে যেতে হবে সব জীবনের কলরব। গোপাল মান্না লিখেছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, মন খারাপ করা

সময় মন খারাপ করা কিছু গানের কথা বলছেন, কিন্তু আমার মনে হয় খুব উজ্জীবনের গান যদি আপনি শোনেন তাহলে আরও বেশি করে প্রাণ স্পন্দন জাগবে আপনার মনের মধ্যে। আচ্ছা দিদি, কিছুক্ষণ আগে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান শোনালে, সেই চোখ কোথায় তোমার, মানবেন্দ্রের এই গানটি যেন কোনো একদিন আপনার চোখে পড়ে এটুকু অনুরোধ জানিয়ে রাখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একদিন তো নিশ্চয়ই শোনাবো, কিন্তু এই গানটা সেই চোখ কোথায় তোমার আজকে আমি শোনাইনি।

সঙ্গীত শুনি, আর শুনতে শুনতে মনে হয় আমি একানুই গানের মধ্যে আকাশ বাতাস নদী আর প্রকৃতি সবাই আছে, একেবারেই তাই। আপাতত আবার একটু গানের হাত ধরি, তারপর দেখছি যেটুকু সময় থাকে এক একটা মেসেজ অবশ্যই পড়বো।

গান শুনতে শুনতে শিপ্রা কারারদির একটা হোয়াটসঅ্যাপ এসেছে, চটপট করে পড়ে ফেলি। যদি পারেন আমাকে একটা গান শোনাবেন, আজ সব গান আমার খুব প্রিয়, আমার আপনার বাজানো সব গান খুব ভালো লাগছে, তবু কয়েকটি গানের অনুরোধ জানালাম, খুব ভালো থাকবেন। অবশ্যই ভালো থাকতেই হবে এবং আপনাকে সঙ্গে নিয়েই আমি ভালো থাকব। একাকী থাকলে মনে মন একাগ্র বা কনসেন্ট্রেশন আসে। লক্ষ্মী দে সুভাষ গ্রাম থেকে লিখেছেন। আমি একা থাকাটা কোনো সমস্যাই নয় আমার কাছে, আড্ডা না মারতে পারলেও বই কাগজ পড়ে লেখালেখি করে রেডিও শুনে টিভি দেখে দিব্যি একাকিত্ব কাটিয়ে উঠতে পারি। একটা কথা আছে না ইংরেজিতে, ওয়েন ইউ লাভ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়েন ইউ লাভ দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, ওয়েন উই উইপ ইউ উইপ অ্যালোন। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন সুন্দর করে, সত্যি সত্যি কি ভালো ভালো মেসেজ। দিনের অনেকটা সময় সঙ্গীতের সাথেই, সঙ্গীতের কাজের মধ্যে থাকে, তখন একলা থাকি, হেমন্তবাবুর মেঘ কালো আধার কালো, কোনো এক গায়ের বা বধূ ফুলের মতো ফুটলো ভোর এই গানগুলো শুনি। উত্তম কুমার দাস দ্বারহাটা হুগলি থেকে লিখেছেন, আর এই গানটা আজকের মতো শেষ গান মনে হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের কথা যখন আপনারা অনেকেই বলছেন তখন তার কণ্ঠে একটি অত্যন্ত প্রিয় গান শুনতে শুনতে আমি আর যে সংযুক্তা আজকের মতো মনের মেলোডি থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীকাল একেবারে রাতের বেলায়। সঙ্গে থাকবেন আগামীকাল আমাদের অত্যন্ত পছন্দের এক ডাক্তারবাবু, কাল ডক্টরস ডে তো, তাই ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে এবং তার গান সঙ্গে নিয়ে আমি চলে আসবো ঠিক 9:30 100.1 FM গোল্ডে। তার আগে আপনার কথাতেও কথা হবে তো আপনার সঙ্গে, ভালো থাকবেন সকলে, আসি।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। ইউরো ব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই পরিষেবা শুরু করেছে। জাতীয় রাজধানী দিল্লিতে এসআইআরের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আগুন নেভানোর কাজ চলছে। গুরুতর আহত সাতজনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। ঐতিহাসিক হুল দিবসে সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে আজ স্মরণ করা হচ্ছে। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাই স্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়েছিল। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন, কৃষিক্ষেত্রে উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত খেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান বলেন, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভাষণকারী শ্রী চৌহান উল্লেখ করেন যে এলনিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ার বিষয়টি কিভাবে সামাল দেওয়া যায় সরকার তা খতিয়ে দেখছে। এছাড়া ভারতের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো এবং দেশের খাদ্যশস্যের মজুদ পর্যাপ্ত রাখার ক্ষেত্রে হরিয়ানার কৃষকদের অবদানের জন্য তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন। ইউরো ব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরো ব্যাংক এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তিনি আরও বলেন, গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরো ব্যাংকের সিইও ফোকিয়ন কারাভিয়াসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ

একজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নে অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

0: ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার নতুন দিল্লিতে একথা জানান। বুথ লেভেল আধিকারিক বিএলওরা আগামী 29 জুলাই পর্যন্ত এই ফর্ম বিলির কাজ করবেন। 5 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 অক্টোবর। এছাড়া ভোটদাতারা www.voters.eci.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পেশ করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক বিএলওদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি আর্জি জানান। ভারত অপারেশন অ্যামিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় ত্রাণ কর্মসূচিতে আরও জোর দিয়েছে। এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা, জরুরি ত্রাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভেনিজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করেছে। দিল্লি সরকার বৈদ্যুতিন যানবাহন নীতি অনুমোদন করেছে। এই নতুন নীতিতে যে সমস্ত বৈদ্যুতিক গাড়ি ইভির দাম 30 লাখ, সেগুলির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি পুরনো গাড়ি বাতিল করে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে 1 লাখ টাকার ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে এই নতুন নীতিতে। দিল্লি সরকারের এই নীতি আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। দিল্লিকে দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে 4 বছরব্যাপী এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ 30 জুন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবেন। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনে দুদিকের ভাল্ব বন্ধ করা হলেও লাইনে থাকা অতি দাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগেই জানানো হয়েছে আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালে পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়। নিমেষে চাঁদ ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখন পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে। হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনকে দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব কুছাইত। আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে এনআইএ আজ গ্রেফতার করেছে। রামনবমীর মিছিলে অশান্তির মামলায় এনআইএ আধিকারিকের আজ অপরূপা পোদ্দারের বাড়িতে যান। রিশরার গান্ধী সড়ক সংলগ্ন বাড়িতে চলে তল্লাশি। এরপরই রিশরার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরূপার স্বামী শাকির আলীকে এনআইএ গ্রেফতার করে। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এ প্রসঙ্গে বৈঠকে চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতী চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855-এ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানু এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন অত্যাচারের হাত থেকে রক্ষা করতে এবং নিজেদের পরিচিতি গড়ে তুলতে এই আন্দোলনকারীরা ঐতিহাসিক লড়াই সংগঠিত করেছিলেন। তাদের শৌর্য ও বীরত্ব আগামী দিনে দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এক পোস্টে তিনি বলেন মাতৃভূমি এবং পরিচিতি রক্ষার দাবিতে এই আন্দোলন মানুষের মনে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করবে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ভগ্নাধিহ গ্রামে এই উপলক্ষে সাঁওতাল হুল বিদ্রোহের অমর শহীদ সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ও ঝানুর স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নিয়েছেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুল দিবসে রাজ্য সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে রোয়িং।
1: নমস্কার,

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: একদমই তাই, মেঘলা দিনে একলা থাকতে ভালো লাগে বলুন, সেই কারণেই তো আমরা চলে এসেছি তোমায় গান শোনাবো নিয়ে। আমি প্রযুক্তি,
1: আমি এমিলিয়া। আর এই গানটি, মানে আমাদের এই রিমাইন্ডারটা দেওয়ার জন্য যিনি অনুরোধ পাঠিয়েছিলেন, হয়তো আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, এই না শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এর পরে যে গানটি শুনবো শিপ্রা বসু, সেই গানটি শুনতে চেয়েছিলেন। আর এই মেঘলা দিনে একেলা, এই গানটি শুনতে চেয়েছিলেন হাওড়া আমতা থেকে মন্টু মণ্ডল, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শেষ পর্যন্ত ছবি থেকে এই গান শুনছিলাম। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, আর তারপর ওই আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দেব আরাসাত থেকে যে গানটি শুনতে চেয়েছেন শিপ্রা বসুর কণ্ঠে আমার বাদল দিন, সেই গানটা শুনব।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না, ফুল পাখি বন্ধুর মতো আমরাও আছি, এই বন্ধুরাও কিন্তু আপনার পাশেই আছে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে চিরদিনের ছবি থেকে মান্নাদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। অনুরোধ জানিয়েছিলেন গৌরীপুর থেকে সঞ্জিত পাল।
1: আর তার আগে যে গানটি শুনেছি আমার বাদলো দিন শিপ্রা বসু, ভবেশ গুপ্তের কথায় রবীন্দ্র জৈনের সুরে শুনছিলাম গীতা দত্তের কণ্ঠে গান। এবার শুনবো শিপ্রা বসুর কণ্ঠে গান শুনছিলাম। শিপ্রা বসুর কণ্ঠে আমার বাদলো দিনের যে গানটা শুনছিলাম সেটা ভবেশ গুপ্তর কথায় রবীন্দ্র জৈনের সুরে। আর গীতা দত্তের কণ্ঠে গান শুনবো শুনতে চেয়েছেন শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত গৌরহাটি আরামবাগ হুগলি থেকে, কাজল ঘোষের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে গীতা দত্ত।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: চঞ্চলতার কথা এমন শান্তভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের মতন আর কে বলতে পেরেছেন। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে তাঁরই কণ্ঠে আমরা এই গানটি শুনছিলাম অতল জলের আহ্বান ছবি থেকে।
1: এবং অতল জলের আহ্বান এই ছবি থেকে এই গানটার অনুরোধ আমরা কিন্তু একটু কম পাই, ভুল সবই ভুল। এই গানটাই অতল জলের আহ্বান বলে বললে ওই গানটাতেই আমরা অনেক সময় স্টাক হয়ে যাই।
0: ঠিক ঠিক তাই। তাপস কান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য, চলে যাই পরের গানে।
1: আশা ভোসলের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আনোয়ার মোল্লা মহেশতলা থেকে। শুনি আশা ভোসলের কণ্ঠে গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM

0: আমাদেরও প্রচুর হিসাব করতে হচ্ছে, তার কারণ যত গান, যত সংখ্যক গান আপনাদের শোনাতে পারি সেই চেষ্টা তো আমাদের সবসময় থাকে। শুনছেন 100.1 FM গোল্ড, তোমায় গান শোনাবো নিয়ে রয়েছি প্রযুক্তি আর এমিলিয়া।
1: আর এই গানটি শুনতে চেয়েছিলেন বালুচরি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পানিহাটি থেকে প্রীতিনন্দন। চলে যাব তালাত মাহমুদের কণ্ঠে গানে, তাই তো?
0: হ্যাঁ, তালাত মাহমুদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।
1: সুধীন দাশগুপ্তর কথায় সুরে, তালাত মাহমুদ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

শুনছিলাম সুবীর সেনের কণ্ঠে গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে চেয়েছিলেন সর্বেশ্বর পাল মাহিশ থেকে। কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন অশোক কর চুচুড়া থেকে। কিশোর কুমারের কণ্ঠে গান আর যা সময় আছে তাতে আমরা বোধহয় দুটো গানই শুনতে পারব, তারা ঝিলমিল অ্যালবাম থেকে কিশোর কুমার।

0: আমরা চলে এলাম এবারে তোমায় গান শোনাবার একেবারে শেষ গান নিয়ে।
1: তবে শেষ গানে যাবার আগে একটু মনে করিয়ে দেওয়ার পালা যে 2:30 আমরা কিন্তু ফিরব সুরেলা সফর নিয়ে। সুরেলা সফরে আজকে ডিরেক্টরস কাট, সাসপেন্স রাখবো ডিরেক্টরস কাটে কোন ডিরেক্টরকে নিয়ে আমরা কথা বলবো।
0: তবে আজকে একটা কোন বললে হবে না, মানে কোন কোন বলতে হবে আর কি, কোন কোন ডিরেক্টরকে নিয়ে আমরা কথা বলবো সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তার কারণ আজকে আমরা একজন ডিরেক্টরের প্রসঙ্গে কথা বলবো
1: এবং
0: ডিরেক্টরস কাটে, এবং আরেকজনের জন্মদিন, সেইটা আমরা মনে করে তার ছবিরও বেশ কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপাতত তোমায় গান শোনাবর এই পর্বের শেষ গানটি শোনাবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: আর এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি, হুগলি থেকে। আগের দিন অনুরোধ করেছিলেন, শোনানো হয়নি, আজ কিন্তু আমরা শোনালাম।
0: ফিরে আসছি 2:30 প্রযুক্তি আর এমিলিয়া।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: সুরেলা সফরে ফিরে এলাম, এই জুটি ফিরে এলো, এমিলিয়া
1: আর প্রযুক্তি। আর এখন তো বাইরে সত্যি সত্যি রিমঝিম গিরে সাবান, আর মনে হলো আমাদের যে এই গানটা দিয়ে শুরু করি, কারণ মনের মধ্যে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, বাইরেও পড়ছে, তো দুটোই এই জুটিটাও মিলেমিশে যাক আর কি।
0: একদম। এবং এই যে রোমান্টিক মুহূর্তগুলো, খুব সাদামাটা রোমান্টিক মুহূর্ত, যেগুলো লার্জার দ্যান লাইফ কোনোভাবেই নয়, যেগুলো আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জীবনের ছোট ছোট ভালোবাসাগুলো, ছোট ছোট আনন্দগুলো, টুকরো টুকরো সুখ দুঃখগুলো, এইগুলোকে যিনি সিনেমায়, মানে সেলুলয়েডে, সেলুলয়েড মানে সেখানে তো একটুখানি মনে হয় একটু জমকালো, একটু গর্জাস ব্যাপার থাকবে, না, সেই ব্যাপারটাকে ভেঙে দিয়েছিলেন যিনি সেই সময়টা, 70-এর দশক জুড়ে বলা যায়, 80-এর দশকের খানিকটা একদম ভেঙে চুড়ে দিয়ে চরম বাস্তব, একদম রিয়ালিস্টিক, কিন্তু সেই রিয়ালিজমের মধ্যে খুব বেশি কাঠিন্য নয়, সংগ্রাম অবশ্যই আছে, জীবন সংগ্রাম অবশ্যই আছে, কিন্তু খুব সফট করে বলা আমাদের জীবনের কথাগুলোকে যিনি করে দেখিয়েছিলেন সেলুলয়েডের পর্দায়, তিনি বাসু চ্যাটার্জি।
1: এই মানুষটি এমনভাবে পর্দায় ছবির তুলে ধরেছেন আমাদের, নিজে বলতেন যে মিডল অফ দ্য রোড সিনেমা। আসলে এমন একটা কি বলবো, এমন একটা পোয়েট্রি তৈরি করতেন ক্যামেরার মধ্যে দিয়ে, যে পোয়েট্রি, যে কবিতাগুলো আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে থেকে উঠে আসা যে কবিতা, সেইগুলো যেন পর্দায় একেবারে ক্যামেরা দিয়ে ফুটিয়ে তুলেছেন বাসু চ্যাটার্জি। আমরা সাধারণভাবে, বিশেষ করে আকাশবাণীতে আমরা যখন কথা বলি, আপনারা জানেন যে আমরা সাধারণভাবে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় এইভাবেই কথা বলি, কিন্তু এই মানুষটি, এই বাসু চ্যাটার্জি, এই নামেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে রয়েছেন। মানে শুধু ভারতবর্ষ আমি এটা এই কারণেই বলবো না, তার কারণ তার ছবি এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সারা বিশ্বে সমাদৃত।
0: একদম। এবং শুধু তাই নয়, তিনি যখন মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে মেম্বার হয়েছেন, বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে অবশ্যই প্রতিষ্ঠা দিয়েছেন, আর তার অসংখ্য ছবি, সব ছবির একটা করে গান শুনতে চাইলেও বোধহয় পারবো না, কিন্তু প্রথম দিককার ছবি থেকে একটা গান শুনবো। প্রথম ছবি, একটা ছবি 1969-এ সারা আকাশ, এবং তার 2 বছর পরে পিয়া কা ঘর মুক্তি পেয়েছিল, সেই ছবি থেকে একটা গান শুনব, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি ডুয়েট।

0: আমরা আজ বাসু চ্যাটার্জিকে নিয়ে কথা বলছি এবং ইন্ডিয়ান নিউ ওয়েভে যে ছবিগুলিকে ধরা যায় যে একেবারে স্তম্ভ, সেই ছবিগুলির মধ্যে তার যে প্রথম তৈরি ছবি অর্থাৎ সারা আকাশ, এই ছবিটি কিন্তু একেবারে শীর্ষের দিকে থাকারই কথা আর কি। এবং দেখো এমিলিয়া, এমন একজন মানুষ যিনি, যাকে তো কোনো নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা যায় না, কিন্তু তবুও তিনি একটা নিজস্ব ভাষা তৈরি করেছিলেন, নিজের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। তার ছবিতে আমরা সবসময় সেই সময়কার সাধারণ মানুষের জীবনযাপন, সমাজ, রাজনীতি, এই সমস্ত কিছু এমনভাবে দেখতে পাই যেন মনে হয় যে সেই সময়টার একটা আর্কাইভ তৈরি করে গেছেন তিনি তার ছবিগুলির মধ্যে দিয়ে।
1: এবং সময়কে ধরতে গেলে অনেক সময় যে ঘটনাটা ঘটে যে প্রিয়া এবং প্রিয়তম, মানে যে দুটি মানুষের সংগ্রাম, সেই জায়গাটায় ফোকাস করাটা অনেক সময় এটা, এই কাজটা খুব কঠিন। কারণ যখন সমাজের দিকে আলোকপাত করা হয় তখন কোথাও গিয়ে প্রোটাগনিস্টদের একটু যেন তাদের জায়গাটা হালকা হয়ে যায়, যেটা এই মিডল সিনেমায় বা মিডল অফ দ্য রোড সিনেমায় বাসু চ্যাটার্জি দেখাতে পেরেছিলেন যে সমাজ আছে, সেই সমাজ একটা চরিত্র হয়ে উঠতেই পারে, কিন্তু সেই চরিত্রের যে ফোকাল পয়েন্টটা সেখানে কিন্তু দুটো মানুষ, একটা পরিবার, সেই পরিবারে অনেকগুলো মানুষ, কিন্তু সেই অনেকগুলো মানুষের সাথে যে দুটো মানুষ অর্থাৎ সেই যে একদম ইয়াং কাপল, তাদের যে এই যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া, নিজেদের জীবন সংগ্রাম, নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা, তার মধ্যে প্রিভেসি বা একটু নিজের জায়গা খুঁজে নেওয়ার অসম্ভব রকমের চেষ্টা, বিশেষত ভীষণ ফার্স্ট ফেসিং শহর যেগুলো, হ্যাঁ, মুম্বাই বা এই ধরনের যে শহরগুলো যেগুলো ভীষণ দ্রুততার সাথে বদলে যায়, সেই বদলে যাওয়া সময়ের চালচিত্র বাসু চ্যাটার্জির ছবিতে বারবার ধরা পড়েছে। এবং গানের জায়গাটা একদম অন্য রকম, সলিল চৌধুরী, ইয়েসুদাস, হেমলতা, মানে একদম অন্য ধরনের কাস্টিং, যেরকম অমল পালেকারকে কাস্ট করার জন্য তার প্রথম ছবি, মানে অমল পালেকারের প্রথম ছবি বাসু চ্যাটার্জির হাত ধরে, সে কথা তো নিশ্চয়ই আসবে, কিন্তু গানের যে জায়গাটা সেই জায়গাটাও একদম অন্য রকম বাসু চ্যাটার্জি ছবিতে।
0: এবং তুমি যেটা বললে না যে গানের জায়গাটার উল্লেখ যখন তুমি করলে, তখন বাসু চ্যাটার্জির তার মানে গানের ক্ষেত্রে তিনি কিন্তু, আমরা দেখেছি বেশিরভাগ সময়ই তার গানে সলিল চৌধুরীকে আমরা পেয়েছি, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে যে সমস্ত সঙ্গীত পরিচালকদের সঙ্গে আপনি কাজ করেছেন তাদের মধ্যে আপনার প্রিয়কে, তিনি প্রথমেই বলেন সলিল চৌধুরী, এস ডি বর্মন, আর ডি বর্মন। এবং সেখানে যদি তাকে বলা হয় যে কোনো একজনের নাম করুন, তখন কিন্তু তিনি ওয়ান অ্যান্ড অনলি সলিল চৌধুরীর কথা বলেন। কিন্তু খুব অদ্ভুতভাবে জানো তো, যে যখন তিনি সারা আকাশ তৈরি করছেন, তার প্রথম পছন্দ কিন্তু ছিল হেমন্ত মুখোপাধ্যায়, কারণ হেমন্ত মুখোপাধ্যায় মানে তার, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় অনেক আগে থেকে। কিন্তু সলিল চৌধুরীর সঙ্গে তার আলাপ যখন হলো, তখন এই মানুষটির নতুন ধরনের মিউজিক তাকে এতটাই আকর্ষণ করলো যে তিনি মানে তার গানে, মানে তার ছবিতে সলিল চৌধুরী একেবারে

0: কি বলবো, বাধা সঙ্গীত পরিচালক যাকে বলে সেটা হয়ে উঠলেন। এবং সলিল চৌধুরী আরেকটা কথাও বলেছিলেন যে সারা আকাশ যখন তৈরি হচ্ছে, তিনি বলেছিলেন আমি মাত্র 10,000 টাকায় এই গানটা মানে সঙ্গীত পরিচালনা করে দেব। আসলে দেখো, যে সময়ে তিনি সারা আকাশ তৈরি করছেন সেই সময় যে বাজেটে সারা আকাশ তৈরি হয়েছিল সেই সময় মেইন স্ট্রিম ফিল্মের একটা গানের সিকোয়েন্স শ্যুট করার জন্য সেই টাকা খরচ হতো। অথচ তিনি এমন একটা ছবি তৈরি করলেন যে ছবিটা শুধু দর্শক নয়, সাধারণ মানুষ নয়, সমালোচকরা পর্যন্ত সেই ছবির একটা আলাদা মর্যাদা দিলেন, তাই না?
1: একদম।
0: এবং এর পরে আমরা গানের কথা বললে আমাদের বাসু চ্যাটার্জি এবং গান, এটা বললে যে ছবির কথা মনে পড়ে যায় সেটা অবভিয়াসলি রজনীগন্ধা।
1: একদম।
0: রজনীগন্ধাতে তিনি আবারও সলিল চৌধুরী, এবং এই ছবিতে মুকেশ যে গানটি গেয়েছিলেন, আমি জানি রজনীগন্ধা বলে প্রথমেই রজনীগন্ধা ফুল তোমারে মনে পড়ে যায় কিন্তু লতা মঙ্গেশকরের কণ্ঠে, কিন্তু মুকেশের গানটি এই কারণে সিগনিফিকেন্ট যে এই গানটির জন্য মুকেশ তার জীবনের একমাত্র ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড জয় করেছিলেন।
1: এবং এই ছবিটা ঘিরে, মানে রজনীগন্ধাকে ঘিরে অমল পালেকার, বিদ্যা সিনহা এদের কথা তো আসবেই, আরও এই ছবিটা তৈরির পিছনে একটা আলাদা সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু তুমি যে গানটার কথা বললে মুকেশজির কণ্ঠে, সেই গানটা কিন্তু শুনতেই হবে।
0: বেশ,

0: যে ছবির কথা বলবো বলে, যে ছবির গল্প বলবো বলে প্রমিস করে গেছিলাম, সেই ছবির নাম রজনীগন্ধা 1974-এর। সেই ছবির গানও শুনছিলাম মুকেশজির কণ্ঠে এই ছবিটা। আচ্ছা, আরেকটা কথা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বাসু চ্যাটার্জি এবং কে কে মহাজন, এরা কিন্তু একসাথে ডেবিউট্যান্ট, মানে কে কে মহাজনের প্রথম ছবি এবং বাসু চ্যাটার্জির প্রথম ছবি, এরা দুজনে কিন্তু একসাথে করেছিলেন সিনেমাটোগ্রাফার।
1: সিনেমাটোগ্রাফার কে কে মহাজন, হ্যাঁ
0: একদম। এবং এই যে রজনীগন্ধা ছবিটা, 20 দিনের শেডিউল ছিল ফটোগ্রাফির জন্য, এবং সেইটা যখন ফটোগ্রাফির কাজ টাজ মোটামুটি হয়ে যায়, ফান্ডিংয়ের এমন একটা সমস্যা হয় যে এই ছবিটা 72 সালে রিলিজ করার কথা, সেইটা শেষ পর্যন্ত 74-এ রিলিজ করে। এবং যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কোনো একজন পোটেনশিয়াল ডিস্ট্রিবিউটার, তিনি বলেছিলেন যে কাস্ট বদলিয়ে রিশুট করার কথা, কিন্তু সেটা করেননি বাসু চ্যাটার্জি। শেষ পর্যন্ত ছবিটা 2 বছর লেটে মুক্তি পায়, 74-এ মুক্তি পায়। এবং আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে যে আমাদের এই অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণী থিয়েটার সাউথ মুম্বাইয়ের, সেইখানের থিয়েটারে, মানে সাউথ মুম্বাইয়ে আমাদের আকাশবাণীর যে থিয়েটারটা আছে, সেইখানে কিন্তু এই ছবিটা মুক্তি পেয়েছিল। এবং মুক্তি পাওয়ার পরে ঘটনাটা কিন্তু একেবারে বক্স অফিস বলো, মানুষের মন জয় করা বলো, মানে স্লিপার হিট বলা হয়, এবং ভীষণ রকম পাবলিসিটি। অমল পালেকার এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন, এবং তিনি থিয়েটার অ্যাক্টর, একদম শুরু থেকে আমরা জানি তার থিয়েটারের কথা। কিন্তু এই ছবিটায় তিনি রাজি হয়েছিলেন স্ক্রিপ্ট শোনার পরে। প্রথমে ডিরেক্টর তাকে একটা গল্প পড়তে দিয়েছিলেন, তিনি গল্পটা পড়েন, তারপরে একদিন বলেন, ও তারপরে চিত্রনাট্যটা দেখান, এবং চিত্রনাট্যটা অমল পালেকার পড়েন। এবং তারপর যে ঘটনাটা ঘটে, অমল পালেকার এবং বিদ্যা সিনহা এই জুটিকে আমরা পরবর্তী সময় ছোটি সি বাত বা এরকম আরও ছবিতে পাব, কিন্তু এদের এই যে হিট জুটি, অমল পালেকার প্রথম ছবিতেই ডেবিউ সিলভার জুবিলি হ্যাট্রিক, এই ব্যাপারটা খুব রেয়ার, খুব খুব সহজ নয়, সেই ব্যাপারটা ঘটে অন্তত এই 70s-এর সময়, 70s মিড 70s-এর সময়, এবং পরবর্তী সময় তো আমরা পাবো ছোটি সি বাত বা চিচ্চোর। কিন্তু এই ছবিটা দিয়ে অমল পালেকারের এই রকম একটা অভিষেক, এই রকম একটা ক্যারিয়ারের একটা উজ্জ্বলতম সময়, সেটা কিন্তু বাসু চ্যাটার্জির হাত ধরে।
1: ঠিক তাই, আমরা এবারে শুনবো সেই গানটি, যে গানটি রজনীগন্ধার থিম সং বলা যেতে পারে লতা মঙ্গেশকরের কণ্ঠে। তারপরে আমরা চলে যাব একটা সংবাদ বিরতিতে, সংবাদ বিরতির পরে আমরা ফিরে আসবো 3:10। আমাদের হাতে বোধহয় কিছুটা সময় থাকবে, তাই না?
0: আমাদের সংবাদ বিরতির মাঝে যেটুকু সময় থাকবে সেটুকু সময় দেখা যাক কতটুকু কথা বলতে পারি, গান তো নিশ্চয়ই শোনাতে পারবো না। গানটা শুনে নি রজনীগন্ধা।
1: বেশ,

ছোটি সি বাত ছবির গান আমরা শুনছি, আর এই গানটার পরে এই ছবি নিয়ে আরও অনেক কথা আপনাদের সঙ্গে থেকে গেল। অবশ্যই 3:10 মিনিটে প্রযুক্তি এমিডিয়া ফিরে এসে সেই সব গল্প আপনাদের শোনাবে।

0: 100.1 FM গোল্ডে আপনারা শুনছেন সুরেলা সফর। সুরেলা সফর নিয়ে প্রযুক্তি আর এমিলিয়া আবার ফিরে এলাম আমরা, এবং আজ ডিরেক্টরস কাটে আমরা কথা বলছি বাসু চ্যাটার্জিকে নিয়ে। এমন একজন মানুষ যে মানুষটি আরব সাগর তীরে একটা নতুন ভাষাই তৈরি করলেন ছবির ক্ষেত্রে, যাকে বলা যায় মিডল অফ দ্য রোড সিনেমা। আবার এই সিনেমার, এই ধরনের সিনেমা বা নিউ ওয়েভ সিনেমা যদি বলি, তার যে ত্রিশক্তি, এবং ত্রিশক্তির মধ্যে অবশ্যই তিনজনেই বাঙালি, একজন বাসু ভট্টাচার্য, একজন ঋষিকেশ মুখোপাধ্যায় এবং আরেকজন বাসু চ্যাটার্জি, এই ত্রিশক্তির অন্যতম হয়ে উঠলেন, যারা একেবারেই অন্য ধাঁচের ছবি তৈরি করতে লাগলেন, যে ছবিগুলির মধ্যে একজন কি বলবো সাধারণ মানুষ তা নিজেকে, তার সংসারকে যেন ছবির পর্দায় দেখতে শুরু করলো।
1: হ্যাঁ, এবং এই যে কয়েনেজটা মিডল অফ দ্য রোড বা

মিডল সিনেমা, সেই ব্যাপারটা থেকেই বোঝা যায় যে যেটা একেবারে যে সিনেমাগুলো আর্ট হাউস ফিল্ম, যে সিনেমাগুলো সাদাকে সাদা কালোকে কালো সেইভাবে বলবার চেষ্টা করে, আর যে সিনেমাগুলো খুব জমকালো একটা পরিবেশ তৈরি করে, সেই দুটোর মাঝামাঝি খুব একটা গ্র্যান্ডার নয়, আবার খুব আর্ট হাউস ফিল্মের মতন খুব সিরিয়াস নয়, সেই রকম একটা জায়গায় যেখানে বাণিজ্যিক চলচ্চিত্রের যে পরিশীলিত অডিও, কালার গ্রেডিং বা সরলরৈখিক কাহিনী বিন্যাস সেটা বজায় থাকবে, কিন্তু সেই সঙ্গে আর্ট হাউস সিনেমার বাস্তবতা সেটাও থাকবে, সেটাই এই মিডল অফ দ্য রোড বা এই যে মধ্যবর্তী সিনেমাগুলো। কিন্তু যখন পঞ্চাশের দশকে নাইনটিন ফিফটিজে তখনকার বোম্বাই, অধুনা মুম্বাইয়ে যখন আসেন তরুণ বাসু চ্যাটার্জি, 18 বছর ধরে ইলাস্ট্রেটার তথা কার্টুনিস্টের কেরিয়ার, সেইটাকে বিদায় জানিয়েছিলেন 1966 রাজ কাপুর ওয়াহিদা রহমান স্টারার তিসরি কসমে, তুমি যার কথা বললেন, সেই বাসু ভট্টাচার্যকে অ্যাসিস্ট করার জন্য। এবং এই যে ছবিটা তিসরি কসম, সেটা কিন্তু জাতীয় পুরস্কারও পায় বেস্ট ফিচার ফিল্ম বিভাগে। এবং আমরা বাসু চ্যাটার্জি বললেই কিন্তু নতুন মুখ, এবং সেই নতুন মুখের সঙ্গে সঙ্গে কিছু চেনা প্রতিষ্ঠিত তারকাদের সম্মিলন ঘটতেই পারে, নাও ঘটতে পারে, কিন্তু নতুন মুখ সেই ব্যাপারটা ঘটে। এবং আমরা যেটা বলছিলাম সিনেম্যাটোগ্রাফার কে মহাজনের কথা, তাঁরও প্রথম ছবি ছিল কিন্তু, যে ছবির কথা আমরা শুরুতেই বলেছি, সারা আকাশ, তাঁরও প্রথম ছবি ছিল এবং প্রথম ছবিতেই কিন্তু তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, আর বাসু চ্যাটার্জি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা চিত্রনাট্য বিভাগে। আর ক্রিটিক্যাল রিসেপশন সেটা তো এই ধারার সিনেমায় তার চলচ্চিত্রে সবসময় আলোচিত হয় তার চলচ্চিত্রকে নিয়ে, কিন্তু যে ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল আমার সেটা হচ্ছে যে এই ছবিটা যার লেখা, সেই লেখক তারও মানে তিনিও নভেলিস্ট হিসেবে কিন্তু এই ছবিতে মানে ডেবিউট্যান্ট উপন্যাসিক বলা যায়, রাজেন্দ্র যাদবের ছবি নিয়ে তৈরি হয়েছিল। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই ছবিটা একটা ছোট্ট ছোট্ট না বেশ বড় যৌথ পরিবার আগ্রায়, একটা বাড়িতে সকলে থাকে, সেখানে নতুন বিয়ে হয়ে আসা এক দম্পতির নিজস্ব সময় এবং সেই যে একাকী মানে একাকী কাটানোর যে চেষ্টা সেটা নিয়ে ছবিটা তৈরি হয়। এই ছবিটা যেখানে শ্যুট করা হয় সেটা কিন্তু এই যে ঔপন্যাসিক রাজেন্দ্র যাদব তাদেরই একটা পুরানো পারিবারিক বাড়ি ছিল, ফ্যামিলি হাউস ছিল আগ্রায় রাজা কি মান্ডি এরিয়াতে, এবং সেখানে শ্যুট করা হয়। শ্যুটটা করার আগে যখন কে মহাজনকে নিয়ে যান আমাদের বাসু চ্যাটার্জি, তখন তিনি বলেছিলেন উইদিন কোট রেডিমেড সেট, এবং তারপরে পুরস্কার আমাদের ভালো লাগা সেটা তো ইতিহাস হয়ে যায়। আর যে ছবি মানে বাসু চ্যাটার্জি বললেই ছোটি সি বাত, চিচ্চোর, এই ছবিগুলো মানে এক ধাক্কায় যে কয়েকটা ছবির কথা মনে আসে তার মধ্যে অবশ্যই ছোটি সি বাত, চিচ্চোর, বাতো বাতো মে, চামেলি কি শাদি এবং এক রুকা হুয়া ফয়সলা। এবার এই এক রুকা হুয়া ফয়সলা অন্য জনরার, মানে মিডল সিনেমার কথা আমরা বলছি, কিন্তু তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ নন সেটাও প্রমাণ করে দিয়েছেন। এমন কিছু ছবি আমরা পাব, থ্রিলার ছবি পাব বা এক রুকা হুয়া ফয়সলার কথা যখন বলবো, তখন কিন্তু তিনি একেবারে স্টিরিওটাইপ সেই জায়গাটা থেকেও ভেঙে বেরিয়েছেন এবং অন্য ধারার ছবিও তৈরি করেছেন। কিন্তু যে ছবিটা ভীষণ মানে খুব পপুলার করে দিয়েছিল এক ধাক্কায় সেটা হচ্ছে অবশ্যই ছোটি সি বাত। এই যে ছবিটার কথা আমরা বলতে বলতে বলেছিলাম যে ওই পারে এসে আমরা গান শোনাবো এবং কথা বলবো রজনীগন্ধা এবং ছোটি সি বাত। স্টারকাস্টে কিন্তু অমল পালেকার, বিদ্যা সিনহার সঙ্গে এবার আমরা অশোক কুমার এবং আসরানিকে পেলাম। আর এই ছবির জন্য 6টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশন ছিল, বাসু চ্যাটার্জি ফিল্মফেয়ার পেয়েছিলেন সেরা চিত্রনাট্যের জন্য। সেই ছবি থেকে সেই বিখ্যাত গান আশা ভোসলে ইয়েসুদাস।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি, বাসু চ্যাটার্জি, যিনি তার পর্দার নায়ক একদম আটপৌরে একজন মানুষ, না কোনো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নয়, একদম সাধারণ ঘরের একটি ছেলে। তাকে পর্দাতেও একদম আমার পাশের বাড়ির মানুষের মতন দেখতে, অমল পালেকার। তাকে তিনি নায়ক হিসেবে পর্দায় নিয়ে এলেন এবং তার ছবিতে অ্যাংরি ম্যান ধর্মেন্দ্র, তিনি চশমা পরে কাউকে পড়াচ্ছেন। আবার কখনো দেখা যাচ্ছে যে অমিতাভ বচ্চন, যাকে আমরা অ্যাংরি ইয়াং ম্যান বলে যাকে দেখেছি পর্দায়, তাকেও আমরা খুব সফট একটা চরিত্রে দেখতে পাচ্ছি, হারমোনিয়াম নিয়ে গান গাইছেন। এরকম একজন মানুষ যিনি তার ছবির মধ্যে দিয়ে আসলে আমাদের সেই সময়কার বা আমাদের প্রত্যেক দিনের ঘরে যা যা ঘটে সেই ছবিটাই যেন তুলে ধরেছেন।
1: এবং যে ছবির গান শুনছিলাম, চিচ্চোর, রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম, সুবোধ ঘোষের চিৎচকর গল্প অবলম্বনে তৈরি করেছিলেন, কিন্তু অমল পালেকার বিদ্যা সিনহা এই জুটিকে দেখে আমাদের মোটামুটি চোখ যখন অভ্যস্ত হয়ে উঠেছে, সেই সময় অমল পালেকারের অপোজিটে আমরা জারিনা ওহাবকে পাচ্ছি এবং জারিনা ওহাবের সঙ্গে আরেকজনকে পাচ্ছি, সেটা হচ্ছে মাস্টার রাজু, মানে সেই ছোট্ট ছেলেটা যে অমল পালেকারের ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন, রাজু শ্রেষ্ঠা। এবার এই বাচ্চাটি কিন্তু জাতীয় পুরস্কার পাচ্ছে। এবার একটা বাচ্চাকে দিয়ে সিনেমায় এই রকম একটা অভিনয় করানোর কৃতিত্ব অবশ্যই ডিরেক্টরের যায়, ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর, কারণ ছোটো বাচ্চাকে দিয়ে অভিনয় করে এবং সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই ব্যাপারটা সবসময় কিন্তু একদম অন্য রকম একটা জায়গা তৈরি করে। আর এই যে গানটা শুনছিলাম, গরি তেরা গাও, এই গানটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইয়েসুদাস। আর যে গানটা শুনতে চলেছি, হেমলতার কণ্ঠে, সেই গানটার জন্য হেমলতা পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর রাজু শ্রেষ্ঠার কথা তো বললামই, চাইল্ড আর্টিস্ট হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। শুনে নিই ইয়েসুদাস হেমলতা ডুয়েট।

0: এই যে ছবির গান আমরা শুনছিলাম, চিচ্চোর ছবির, আবার এই মানুষটাই যখন স্বামী ছবি বানাচ্ছেন, আমরা বলছিলাম যে সেখানে কিন্তু গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ফিল্মফেয়ার পাচ্ছেন এমন একটা ছবি, এমন মানে সেই ছবিটার তাহলে অ্যাপিলটা কত বছর পরেও কত তীব্রভাবে মানুষের কাছে পৌঁছেছে, ক্রিটিকদের কাছে পৌঁছেছে।
1: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিরকালই বেস্ট সেলার, এবং যে সময়ই যে ভাষাতেই তার ছবি তৈরি হোক না কেন, মানে তার গল্প নিয়ে, সেটা সবসময় মানুষের কাছে পৌঁছেছে, মানুষের ভালো লেগেছে। অবভিয়াসলি বাসু চট্টোপাধ্যায় বা বাসু চ্যাটার্জি, তিনিও কিন্তু এইখান থেকে এই এই ক্রেজ থেকে বের হতে পারেননি, যে কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রখ্যাত গল্প স্বামী, এই গল্পটি নিয়ে তিনি একটি ছবি তৈরি করলেন, যেখানে সৌদামিনীর ভূমিকায় আমরা শাবানা আজমিকে পেলাম, আমরা তার স্বামীর ভূমিকায় পেলাম গিরীশ কর্নাডকে। তাই
0: আবার অন্যরকম একটা জুটি,
1: হ্যাঁ,
0: আবার সেই থিয়েটার অ্যাক্টর থেকে তার এই যে ফিল্মে আমরা তাকে পেলাম, এবং এই অন্যরকম জুটি। সেখানে শাবানা আজমি কিন্তু সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন 25th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, বাসু চ্যাটার্জি তো পাচ্ছেনই ডিরেক্টর হিসেবে।

0: একদম অন্যরকম স্টারকাস্ট আমরা তার ছবিতে পেয়েছি, বাসু চ্যাটার্জির ছবিতে পেয়েছি। সেই সূত্র ধরে আমরা যদি ভাবি, সফেদ ঝুটও সেই তালিকায় আসবে, বিনোদ মেহরা, মিঠু মুখার্জি, এরকম অনেকগুলো ছবি। তার মধ্যে অবশ্যই দুটো অন্য ধারার ছবি, যে ছবি দুটোর কথা আমরা বলছিলাম শুরুতেই, কিন্তু সময় যেটুকু আছে সেটুকু শুধু ছুঁয়ে যেতে পারবো। সেটা হচ্ছে কমলা কি মত, এক রুকা হওয়া ফয়সলা। এক রুকা হওয়া ফয়সলা তো একটা লিগাল ড্রামা, আর কমলা কি মত 89-এর ছবি হিসেবে প্রিম্যারিটাল সেক্সকে নিয়ে ডিল করছে, এবং সেখানের স্টারকাস্টও একদম অন্যরকম। পঙ্কজ কাপুর, সুপ্রিয়া পাঠক, রূপা গাঙ্গুলি, এদেরকে আমরা পাচ্ছি, ইরফান খানকে আমরা পাচ্ছি, একদম অন্যরকম স্টারকাস্ট এবং বাস্তবধর্মী ছবি, যেটা আমরা মিডিল অফ দ্য রোড সিনেমা দিয়ে শুরু করেছিলাম বাসু চ্যাটার্জির কথায়। কিন্তু এই ছবি দুটো আবার অন্যরকম একটা জায়গা রাখে, আর সেই সঙ্গে আরও অনেকগুলো ছবি, অনেক ছবির কথা বলা বাকি রয়ে গেল। আরেকটা ছবির কথা একটু ছুঁয়ে যাব, সেটা হচ্ছে টকঝাল মিষ্টি, 2002 সালের একটা বাংলা ছবি, তার নির্দেশনায়। সেখানে ফিরদৌসকে পেয়েছিলাম আমরা, প্রিয়াঙ্কা ত্রিবেদীকে পেয়েছিলাম, আবার অন্যরকম স্টারকাস্ট সেই সময়ের তুলনায়। আমরা বাসু চ্যাটার্জির সিনেমার গান শুনতে শুনতে কিন্তু আমাদের যা সময় আছে একদম শেষের দিকে চলে এসেছি আমরা।
1: আর যে কথা না বললে বাসু চ্যাটার্জি কমপ্লিট হয়ই না আর কি, আসলে কমপ্লিট করার মতো সময় নেই, এতটাই তার কাজগুলো যদি প্রত্যেকটা আমরা ধরে ধরে কথা বলতে যাই তাহলে অবভিয়াসলি আমাদের সুরেলা সফরের সময়টা কম পড়ে যাবে। কিন্তু রজনী বলে যে টেলিভিশনে যে সিরিয়ালটি অত্যন্ত জনপ্রিয় হলো প্রিয়া তেন্ডুলকার, সেখানেও কিন্তু আমরা খুব থিয়েটার থেকে আসা একজন মানুষকে আবার আমরা জনপ্রিয় হতে দেখলাম তাঁরই হাত ধরে। আর এখন দেখো ব্যোমকেশ, শরদিন্দুর ব্যোমকেশ নিয়ে এত নানা রকমভাবে কাজ হচ্ছে, প্রথম কিন্তু তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে এলেন, একেবারে কি বলবো, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেন বাসু চ্যাটার্জি। তিনি নিয়ে এলেন রজিত কাপুরকে অ্যাজ এ ব্যোমকেশ, আমরা তাকে পেলাম একদম অন্য রকম ব্যোমকেশ। এখনও কিন্তু আমরা যারা ছোটোবেলায় ব্যোমকেশ দেখেছি, রজিত কাপুরের ব্যোমকেশ দেখেছি টেলিভিশনের পর্দায়, আমাদের চোখে কিন্তু, আমাদের মনের পর্দায় কিন্তু এখনও ব্যোমকেশ বলতে ওর মুখটাই ভেসে ওঠে। আসলে এই মানুষটির কাজ নিয়ে তো অনেক কথা বলার থাকে, কিন্তু আজকে আমাদের আরও একজন মানুষের কথা বলতে হবে। আমরা টকঝাল মিষ্টির গানটি শুনে তারপরে তাঁর কথায় ফিরে আসছি।

0: আজকে ডিরেক্টরস কাট যেহেতু আর একজন প্রখ্যাত পরিচালকের জন্মদিনও বটে, তাই আজকের দিনে সেই তাঁর কথা উল্লেখ না করলেই নয়। তিনি হলেন সৈয়দ আখতার মির্জা। আজ 30 জুন তাঁর জন্মদিন। এবং এই মানুষটিও, এই যে একটু আগে আমরা নিউ ওয়েব সিনেমার কথা বলছিলাম, নতুন ধরনের সিনেমা ভাষার কথা বলছিলাম, এই মানুষটিও এমন এমন কিছু ছবি তৈরি করেছেন যে ছবিগুলির ভাষা একদম মানে প্যারালাল সিনেমা তো বটেই, সমস্ত দিক থেকে বলা যেতে পারে একদম অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ তিনি তৈরি করলেন। তার ছবিগুলির উল্লেখ যদি করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের ছবি তিনি তৈরি করেছিলেন। অ্যালবার্ট পিন্টো কো গুসা কিউ আতা হ্যায়, মোহন জোশি হাজির হো, নুক্কড়, একটি টেলিভিশন সিরিজ, কিন্তু সাংঘাতিক পপুলার একটি টেলিভিশন সিরিজ হয়েছিল সেই সময়, ঘাসিরাম কোতওয়াল, অরবিন্দ দেশাই কি অজীব দাস্তা, এই সমস্ত,
1: এবং অবশ্যই নাসিম, যেখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এত ভাবনা চিন্তা এত কথা বলি, সেখানে মিড নাইনটিজের একটা ছবি নাসিম, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ছবি সেই সময়ের জন্য এবং আজও।
0: সালিম লংড়ে পে মাত্র, এই ছবিটির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মোহন জোশি হাজির হো নাসিম ছবির জন্য বেস্ট ডিরেক্টরের ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, বেস্ট স্ক্রিন প্লে ন্যাশনাল অ্যাওয়ার্ড জয় করেছে এই ছবিটি। মানে বোঝাই যাচ্ছে যে এমন একজন মানুষ, যে মানুষটি নতুন ধরনের ছবি তৈরি করার ক্ষেত্রে একটা পায়োনিয়ার বলা যেতে পারে। এবং তিনি সবসময় একটা জিনিস বলে থাকেন, সৈয়দ মির্জা একটা কথা বলেন যে অনেক রকমের নেগেটিভিটি আসবে, অনেক রকমের বাধা আসবে জীবনে, কিন্তু কখনো থেমে থাকলে চলবে না। তিনি নিজে একটা সময় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তৈরি করার জন্য একটা ফোরাম তৈরি করেছিলেন, যেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন সকলে সেই ফোরামের অংশ ছিলেন, এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 100টি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হল তৈরি করা, যেখানে ইন্ডিপেন্ডেন্ট শো হবে। এটা হয়নি, এটা কোনো রকমভাবে এই স্বপ্নটা তার সফল হয়নি, কিন্তু তিনি অদ্ভুতভাবে বলছেন না তাহলে তাই বলে কি থেমে থাকবো, না থেমে থাকা চলবে না, নতুন ধরনের কাজ করে যেতেই হবে। এবং এই মানুষটির আরেকটা দিক, মানে আমরা একটু আগে বলছিলাম যে টেলিভিশনের পর্দায় আমরা বাসু চ্যাটার্জির ছবি দেখেছি, যেখানে রজিত কাপুরকে ব্যোমকেশ বক্সী হিসেবে দেখেছি, প্রিয়া তেন্ডুলকরকে রজনী হিসেবে পেয়েছি, শাহরুখ খানকে আমরা ছবির মানে টেলিভিশনের পর্দায় পেয়েছি সার্কাস, ফৌজি তার আগে তৈরি হয়েছে, সার্কাসেও একটা অন্য ধরনের চরিত্রে আমরা শাহরুখ খানকে পেয়েছে, এবং জনপ্রিয়তা শাহরুখ খানের তৈরি হয়েছে সার্কাসের থেকেই। তো এই ধরনের কাজ যিনি করেছেন আজিজ মির্জা, সৈয়দ আজিজ মির্জা, আজ তাঁর জন্মদিনে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম। আর আজকে আমাদের
1: এই আজিজ মির্জা শুধু ডিরেক্টর হিসেবেও নয়, অনেক বই লিখেছেন, উপন্যাস লিখেছেন, সেইটাও একটা দিক তার।
0: তার মাকে নিয়ে একটা লেখা, মানে লেটার অফ এ ডোমেস্টিক মাদার, আম্মি, এই লেখাটি তিনি তার মায়ের জন্য লিখেছিলেন। কত রকমের কাজ করেছেন,
1: একদম। আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা তো জানাচ্ছি, তবে

0: অসুস্থ এক পরিবারের সদস্য হয়রানির শিকার। তাই অতীনের তরফে দ্রুত মামলাটির শুনানির আর্জি জানানো হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের উপর বিশেষ জোর দেন।
1: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32-এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে আজ খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর গ্রামীণ সংবাদ 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে তিনি আজ জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন। হুল দিবসে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে চালু হতে চলেছে ভিভিজি রামজি প্রকল্প। রাজ্যে IAS আধিকারিকদের সরকারি গাড়িতে অশোক চক্র সম্বলিত নতুন প্রতীক পতাকা ব্যবহারের নির্দেশ। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের হাসপাতালে মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বিকশিত ও স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্যমন্ত্রী সভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতি ও গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমান রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সবরকম পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহল এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আগস্ট মাস থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। আদিবাসী এলাকার বিশেষ উন্নয়নে 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, জয় জোহার সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সমস্ত ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান।
1: এই রাজ্যে হাজার হাজার ভুয়া ST সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া ST সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে।
0: ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ

0: সম্ভাবনার দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, সমাজের কেউ যাতে পিছনের সারিতে না থাকেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার।
1: আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে উন্নতি করতে চাই। পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে এটাই, শুধু তাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই একই লক্ষ্য। আমাদের দুজন মন্ত্রী করা হয়েছে, যে দুজন মন্ত্রী আছে, একজন হচ্ছে উত্তরবঙ্গে থেকে, আরেকজন হচ্ছে আপনার পুরুলিয়া থেকে, তারা এ বিষয়ে তাদেরকে গাইড করা হচ্ছে যে পরিকল্পনা আছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বিগত দিনে এখানে ব্যবহার করা হয়নি, এখানে এগুলো আনা হয়নি, তার ফলে মানুষের দুর্দশা আরো বেড়েছে।
0: অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধাপ্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন।
2: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে।
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। রাজ্যের গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিভিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আগামীকাল থেকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ এবং বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এ তে অদক্ষ বা আনস্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বি তে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এ তে কর্মরত সেমি স্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বি তে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল্ড বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এ তে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বি তে 11,807 টাকা করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাজ্য সরকারের কাছে একটি সাংগঠনিক প্রস্তাবপত্র জমা দিয়েছে। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কলকাতায় মহারাজ শশাঙ্কের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, বাংলা চলচ্চিত্রে স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, ঐতিহাসিক মন্দিরগুলির সংরক্ষণ ও ডিজিটাল নথিভুক্তিকরণ এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পৃথক লোকসংস্কৃতি একাডেমি গঠন। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কলকাতায় আজ দেশের অন্যতম প্রধান প্রাণী বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার 111তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 দিনের ট্যাক্সোনমি সামিটের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, রাজস্থানের সরিষ্কা টাইগার রিজার্ভে 2008 সালে একটিও বাঘ ছিল না। বর্তমানে সেখানে প্রত্যাবর্তন কর্মসূচির ফলে 56টি বাঘ রয়েছে। 2014 সালের পর থেকে দেশে টাইগার রিজার্ভের সংখ্যা 47 থেকে বৃদ্ধি পেয়ে 58, এশীয় সিংহের সংখ্যা 523 থেকে বৃদ্ধি পেয়ে 891 এ দাঁড়িয়েছে। তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও শক্তিশালী করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান

প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই মামলায় ইতোমধ্যেই 31 জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। এরপরেও কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার ক্ষেত্রে অসুবিধা কোথায় সেই প্রশ্ন তোলেন বিচার।

0: that showcase the glory and grandeur of India's cultural sites. Southwest monsoon is likely to advance over Delhi, Haryana, Chandigarh and Punjab during the next 2 to 3 days. India Meteorological Department said that similar weather conditions are expected to prevail over some parts of North Arabian Sea and Gujarat, Madhya Pradesh, Uttar Pradesh and remaining parts of Uttarakhand. In the FIFA World Cup, Ivory Coast will take on Norway in a round of 32 clash in Texas, United States tonight, and the match is scheduled to begin at 10:30 p.m. And that's the end of the news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Phirbo bolle phera jay na ki? ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
4: গণমাধ্যমের বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের তার প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের তার ইনফরমেশন, সব কিছু সংযোগ যে করছে আমাদের, সেটা আসলে কি বলুন তো, মানে এই যে সোশ্যাল মিডিয়া, সেটা সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ, আপনি কি ভাবছেন সেটা নিয়েই জানবো আপনার থেকে। আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে যে সমস্ত মাধ্যমগুলোতে, সেই মাধ্যমগুলো হচ্ছে সরাসরি ফোন, যেটা কিনা 2248-8085, হ্যাঁ অবশ্যই 033 এই নাম্বারটা অ্যাড করতে হবে আপনাকে। আর নইলে যদি হোয়াটসঅ্যাপে চান যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে 9903059992 এই নম্বরেও কিন্তু সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট করতে পারেন, নাম লোকেশনটা অবশ্যই লিখতে ভুলবেন না। আর এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে এসে আমাদের যে আজকের পোস্টার, মানে আপনার কথা দিয়ে আজকের দিনে যে পোস্টারটা রয়েছে, সেই পোস্টারের নিচে যদি আপনি চান যে কমেন্ট করবেন, সেখানেও ওয়েলকাম, কমেন্ট করতে পারেন আজকের এই বিষয় নিয়ে। যেমন এই মুহূর্তে শুভা দত্ত, তিনি লিখেছেন যে আজকের আলোচনা, সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ। নমস্কার, আশা করি আপনি ভালো আছেন। আপনাদের আপনার কথা অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আপনার মতে, মানে আমার মতে, এই যে সোশ্যাল মিডিয়া একই সঙ্গে দুটোই হতে পারে, নির্ভর করছে আমরা সেটা কিভাবে ব্যবহার করছি তার উপর। সারাদিন ফ্যাক্টরির কাজের চাপের পর আমি যখন আমার শখের ছবিগুলো এডিট করি, তখন সেগুলো এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের সাথে যোগাযোগ

0: রাখতে বেশ ভালোই লাগে। এটি সত্যি তখন একটা সংযোগের সেতু হিসেবে কাজ করে, কিন্তু অন্যদিকে সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে অন্যের সাজানো জীবনের সাথে নিজের তুলনা করতে গিয়ে বা অতিরিক্ত খবরের ভিড়ে অনেক সময় অকারণে মানসিক চাপও বাড়ে। তাই এই পরিমিত ব্যবহারই বোধহয় মানসিক শান্তির মূল চাবিকাঠি। ধন্যবাদ আনতে শুভ দত্ত দত্তপুকুর থেকে। আমাদেরকে ফেসবুকের আজকের আমাদের যে পোস্টার, সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছেন। এরপরে আমরা কিন্তু সরাসরি চলে যাব ফোনে, ফোনে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলগাড়িয়া থেকে।
0: বলুন।
1: আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে একদম খারাপ বলা তো একদমই উচিত নয়, কারণ সোশ্যাল মিডিয়া এসছে বলেই কিন্তু অনেক দূরে থাকা মানুষ কাছে এসেছে, নতুন বন্ধু হয়েছে, সবাই তো খারাপ নয়। তো আমি একতরফা হয়ে বলতে পারবো না, তবে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া যখন তৈরি হয়েছিল, যে ভাবনা নিয়ে তৈরি হয়েছিল, সেই ভাবনা থেকে খানিকটা আমরা বিচ্যুতি ঘটেছে, কারণ আমরা এখন পুরোপুরি ডিপেন্ড হয়ে গেছি তুলনা করার যে প্রবণতা, মানে সে ভালো আছে, আমি ভালো নেই, এর থেকে ও ভালো আছে, সে বিদেশে যাচ্ছে, এই ধরনের যে তুলনাগুলো, সেইটাতে আমরা এতটা বেশি নির্ভরশীল হয়ে গেছি যে আমরা সবকিছুই ভুলে গেছি। এখন তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা হয় না, মানে গিয়ে যে আড্ডা দেওয়া, পরিবারের সাথে একসাথে বসে রাত্রির খাবারটুকু একসাথে খাওয়া, কারণ সেখানেও ফোন ঢুকে গেছে। আর একটা হচ্ছে যে লাইক আর কমেন্টের যে একটা অ্যাডিকশন, যে কেউ যদি আমার ফটোতে লাইক না দেয় তাহলে আমি বোধ হয় লেফট আউট, একটা ফোমো বলে একটা শব্দ আছে, ফিয়ার অফ মিসিং আউট, সেই ধরনের প্রবণতা। তো এখান থেকে বেরোনোর কি উপায়? এখানে আমার মনে হয় যে নিজেকে একটা নির্দিষ্ট সময় গড়ে দেওয়া দরকার, মানে ইন্টারনেট ইউসেজ যেটা, সেটাকে আমরা বুঝতে হবে, মানে শিখতে হবে, এটাও কিন্তু একটা এডুকেশন। কারণ আমি তো সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে থাকতে পারবো না, আমাকে তো এর মধ্যেই থাকতে হবে, এটাও তো একটা সমাজ। তো সেক্ষেত্রে এবং ঘুম থেকে উঠেই ফোনটা না দেখা, যে পৃথিবীতে কি সব হয়ে গেল, আমি লেফট আউট হয়ে গেলাম, এবং বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে একসাথে মিলেমিশে থাকা, দেখা করা, মানে একটা সম্বন্ধ গড়ে তোলা, যেটা আগেকার দিনে ছিল। সেই জন্য কথায় আছে না, সহজ হওয়াই সবচেয়ে কঠিন, তো সেই সহজ কিন্তু আমাদের হতে হবে। এইটুকুনি বললাম, নমস্কার।
0: ঠিক তাই, আমাদের বিভিন্ন জনের মতামত কিন্তু বিভিন্ন ধরনের, মানে আমরা তাই পাচ্ছি। যারা ভাবছেন এখনো অবধি যে ফোন করবেন, কিন্তু বিষয়টাই তো জানলাম না, বিষয়টা হচ্ছে আজকের আপনার কথায় সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ। আপনি ঠিক কি ভাবছেন জানাবেন আমাদের বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে, তার মধ্যে ফোন করবেন 2248-8085 এ। যদি ভাবেন যে না ফোনে কথা বলবো না, লিখে জানাবো, সে ব্যবস্থাও রয়েছে। ব্যবস্থাটা হচ্ছে 9903055992, এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন, আর যেটা পারেন ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আজকের পোস্টারে। এবার চলে যাই একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বিশ্বজিৎ কর, বুড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। তিনি বলছেন আপনার কথার আজকের বিষয় অনুযায়ী সব ক্ষেত্রে তা নয়, কিছু ক্ষেত্রে তো বটে। ওই যে কথায় বলে না, যা রটে তার কিছুটা তো ঘটে। ব্যক্তিগতভাবে মনে করি এই যে সোশ্যাল মিডিয়া, তার যে জ্ঞান ভাণ্ডার, সার্থকতার প্রমাণিত হয় হলে সঠিক ব্যবহার, চাপ নেওয়ার জন্যই যদি করা হয় ব্যবহার সোশ্যাল মিডিয়া, তাহলে বন্ধু এক চমৎকার। কত অবাঞ্ছিত কন্টেন্ট মনে তোলে অস্থিরতা, নেশার মতো আঁকড়ে ধরে অতিরিক্ত চাপের বিহ্বলতা। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থামুক সৃজনশীল গাড়ি, একটুও চাপ থাকবে না, মন প্রফুল্ল তাড়াতাড়ি। বিশ্বজিৎ কর ছন্দে ছন্দে কিন্তু এইটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে। এরপরে চলে যাব সরাসরি ফোনে, কে আছেন? নমস্কার।
2: নমস্কার।
0: বলুন।
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: সঠিকভাবে যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার

0: করা যায়, তাহলে সেটা মানসিক চাপ না হয়ে মানসিক সেতু বন্ধনে অনেকটাই সক্ষম হয়। আমরা একটা সময় অনেক পুরনো বন্ধু বান্ধবদেরকে হারিয়ে ফেলেছিলাম, সোশ্যাল মিডিয়া আসার পর আমরা অনেককে ফিরে পেয়েছি এবং তাদের সঙ্গে প্রতিদিন কথাবার্তার ভাবে আদান প্রদানের মাধ্যমে মানসিক চাপ হয় না, সেটা একটা সেতু বন্ধনেরই কাজ করে। অনেক নতুন বন্ধু বান্ধবও পেয়েছি। আসলে জগৎ তো পরিবর্তনশীল, তাই যখন যে জিনিসটা যে ভাবনা নিয়ে তৈরি হয় ভাবনাটাও পরিবর্তনশীল, ভাবনা পরিবর্তনশীল ভাবনার সঙ্গে নিজেদেরকে সাপ্তাহিয়ে নিতে হবে। এবং যদি এই সোশ্যাল মিডিয়াকে চাপ কমানোর জন্য ব্যবহার করা যায়, এমনিতেই বর্তমানে অনেক রকম চাপ রয়েছে আমাদের, বেকারত্বের চাপ, নানা রকম মুদ্রাস্ফীতি, নানা রকম চাপ রয়েছে, আমি যদি সেই চাপটাকে কমানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, অনেক সেখান থেকে তথ্য সমৃদ্ধ খবর পাই, অনেক শিক্ষামূলক চ্যানেল সেখানেও রয়েছে, অনেক বেতারের চ্যানেল, এই যে আমাদের আকাশবাণী যে FM গোল্ড, তারও সোশ্যাল মিডিয়ার চ্যানেল রয়েছে। যখন রেডিওতে সংবাদ হয় তখন সেখানে হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সঙ্গে স্পেশালিস্টে, তা সেইগুলো তখন ফেসবুকের মাধ্যমে শুনে আমরা আমাদের অনেক নিজেকে সমৃদ্ধ করতে পারি, অনেক মানসিক চাপ কমাতে পারি। তাই পুরোপুরি তার মানসিক সেতু বন্ধন করে এবং একে ব্যবহার করার উপর নির্ভর করে। আমি যদি মানসিক চাপ কমানোর জন্য ব্যবহার করি তাহলে অবশ্যই একটা সদর্থক মাধ্যম হয়ে উঠবে সোশ্যাল মিডিয়া। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি মানুষের এই যে ভাবনা চিন্তা, মানে ঠিক কী ভাবেন এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে, সেগুলো আমরা জানছি। জানাবেন আপনিও যে সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ, জানাচ্ছেন আপনি 2248-8085 সরাসরি ফোন করে, আর 9903052992 এই নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করেও আমাদের জানাতে পারেন। এরপরে চলে যাব আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজটি করেছেন সৌভিক সরকার কসবা হালদু থেকে। তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। এটা যেমন দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে সহজে যোগাযোগের সেতু তৈরি করেছে, তেমনই আবার জ্ঞান, খবর, শিক্ষা ও প্রতিভা প্রকাশের অসংখ্য সুযোগ এনে দিয়েছে। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার অনেক সময় কিন্তু মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব এবং অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার যে প্রবণতা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। লাইক, কমেন্ট, ফলোয়ারের সংখ্যা যেমন অনেকের কাছে আত্মবিশ্বাসের একটা মাপকাঠি হয়ে উঠেছে, তাই এই সোশ্যাল মিডিয়াকে দোষ না দিয়ে আমাদের উচিত সচেতনভাবে ও পরিমিতভাবে ব্যবহার করা এই সোশ্যাল মিডিয়ার। প্রযুক্তি তখনই আশীর্বাদ যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করি, সে আমাদেরকে নয় নিয়ন্ত্রণ করবে। সৌভিক সরকার কসবা হালদু থেকে কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন। এরপরে যে হোয়াটসঅ্যাপে যাব তিনি হচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। তিনি বলছেন সোশ্যাল মিডিয়া হলো প্রযুক্তির একটা দ্বিমুখী হাতিয়ার। এটা যেমন দূরত্বকে মানুষের কাছে আনার একটা কার্যকর ডিজিটাল সেতু, তেমনি আবার অতিরিক্ত ভুল ব্যবহারের ফলে এটি হয়ে উঠতে পারে মানসিক চাপেরও একটা প্রধান কারণ। সংযোগের সেতু হিসাবে এর ভূমিকা হলো স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সচেতনতা মূলক তথ্য খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আবার একটানা ব্যবহারের ফলে মানসিক ক্লান্তি এবং ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে। সংক্ষেপে বলা যায়, সোশ্যাল মিডিয়াকে মানসিক চাপের কারণ না বানিয়ে সংযোগের সেতু হিসাবে টিকিয়ে রাখতে এবং সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবহার অপরিহার্য। নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বাস্তব জীবনের সম্পর্ককে প্রাধান্য দেওয়া এবং সচেতনভাবে ডিজিটাল সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। খুব ভালো থাকবেন আপনারা সবাই, ভালো থাকবেন আপনিও। চলে যাই এরপরে একটুখানি, আমরা সরাসরি ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
2: আমি শ্যাওড়াপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
2: দেখুন, সোশ্যাল মিডিয়া সংযোগের সেতুই, কেননা আমরা এর দ্বারা অনেক মানুষের

0: সঙ্গে যোগাযোগ করতে পারছি, যা দিকে হয়তো অনেকদিন দেখিনি, কিংবা এই যেমন কেউ আমাকে 30 বছর পরে ফোন করছে, কোথাও আমার ফোন নম্বরটা পেয়েছে, যদি এটা ভুল ব্যবহার করে কেউ তখন তার ক্ষতি হয়। যেমন একজন আর ওই টাকাই চলে গেল ব্যাংক থেকে, এটা ঠিকঠাক ভাবে ব্যবহার করলে এটা চাপ নয়, এটা একটা শিল্প। নমস্কার।
1: নমস্কার। সত্যি তো ব্যবহারটা ঠিকঠাক করতে হবে, সেটা কিন্তু মানে এই কথাটা কিন্তু অনেকেই বলছে। আজকের যে বিষয়টা যারা জানেন তারা তো আমাদের লিখে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে বা ফোন করছেন বা আমাদের ফেসবুকে যে কমেন্ট সেকশন সেখানে গিয়ে কমেন্ট করছেন। যারা সবে টিউন করলেন 100.1 FM গোল্ডে, তাদেরকে বলি যে সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ, জানান আপনি আমাদেরকে, জানান। মাধ্যমগুলো হচ্ছে 2248-8085, এখানে সরাসরি ফোন করতে পারেন, আর যেটা পারেন সেটা হচ্ছে 9903055992, এই নাম্বারে কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। এরপরে চলে যাব আরও একটা আমরা ফেসবুকের কমেন্ট সেকশনের কমেন্টে। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে তিনি বলছেন, সোশ্যাল মিডিয়া একই সঙ্গে সংযোগ সেতু এবং মানসিক চাপের কারণ। এটা দূরত্বের বাধা ভেঙে প্রিয়জন ও নতুন মানুষের সঙ্গে যুক্ত হওয়া চমৎকার একটা মাধ্যম, তবে অতিরিক্ত ব্যবহার এবং অবাস্তব তুলনার প্রবণতা এবং ক্রমাগত ভ্যালিডেশন বা অনুমতির খোঁজে থাকার মানসিকতা স্ট্রেস ও একাকিত্ব বাড়িয়ে দেয়। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বন্ধু বা পরিবারের সাথে নিমেষেই যুক্ত হওয়া যায়, এমনই মানসিক বা সামাজিক সমস্যার সম্মুখীন মানুষেরা অনলাইন কমিউনিটির মাধ্যমে একে অপরের পাশে এসেও দাঁড়াতে পারেন। বিভিন্ন শিক্ষামূলক পেজ ও গ্রুপ থেকে খুব সহজেই গুরুত্বপূর্ণ তথ্য এবং সচেতনতামূলক বার্তা পাওয়া যায়। অন্যেরা কী করছে তা দেখার ক্রমাগত প্রবণতা মনে এক ধরনের আতঙ্ক ও অস্বস্তি তৈরি করে। তাই আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়া ভালো খারাপ দুটো দিকই আছে। ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। রমা রায় ভি রোড দাসনগর থেকে। চলে যাই এরপরে সরাসরি ফোনে, কে আছেন আমাদের সাথে 100.1 FM গোলজে আপনার কথায়। নমস্কার।
2: নমস্কার, শুভ সন্ধ্যা মৌসুমীদি।
1: শুভ সন্ধ্যা।
2: মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: দেখুন, সোশ্যাল মিডিয়া আজকে যে বিষয়টা দিয়েছেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান সমাজে দাঁড়িয়ে। সোশ্যাল মিডিয়ার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যেদিকটা আমরা যদি খারাপভাবে দেখি তাহলে সেদিকটা খুবই খারাপ, তার অনেকগুলো পরিসংখ্যান আমরা পাই। যেমন ধরুন, যারা টিনেজার বা যারা সদ্য স্কুল থেকে পাস করেছে বা স্কুলের রানিং শেষ দিকের যারা ছেলে মেয়ে, মানে 9, 10, 11, 12 কথা বলছি, তাদের মধ্যে এখন সুসাইডাল প্রবণতা বাড়ছে। কারণ তারা এই ফেসবুক থেকে একটা প্রেম করছে, ভালোবাসছে একজন একজন অপরজনকে, তারপরে সেটার পরিণতি দেখাচ্ছে, খুব বাজে অবস্থায় দাঁড়াচ্ছে। কারণ সেই ফেসবুকে ভালোবাসা যে ছেলেটি বা মেয়েটিকে বাড়ির লোক মেনে নিচ্ছে না, সে তখন বাড়িতে একটা অশান্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে শেষ জীবনে তার হয়তো সুসাইডাল পরিণতি অনেক ক্ষেত্রেই ঘটেছে। আমি আমার নিজের দেখা কয়েকটা ঘটনা সেখান থেকেই বলছি। আবার কিছু খবর আমাদের মানুষকে উত্তেজিত করে তোলে। সকালবেলা উঠেই দেখলাম একটা খবর সেই মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, সেখান থেকে যখন খবরটা আসলো সেই খবরটা মানুষের মনকে এতটাই আলোড়িত করলো, মানুষ সেখান থেকে বিচলিত হলো, সেইটা নিয়ে সমালোচনার ঝড় তুললো, দিনের শেষে দেখা গেল সেই খবরটার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। সেদিক থেকে তো আকাশবাণী অবশ্যই অনেকটা ইম্পর্টেন্স জায়গা দেয় আমাদের কাছে, অন্তত আমরা মনে করি। আবার সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, সেই দিকগুলো হচ্ছে যেমন ওই আমরা দূরের মানুষকে অনেক কাছে পেয়েছি, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়। আজকে ফোন আমরা হাতের মুঠোয় পাবো এটা তো কল্পনা করতে পারিনি একটা সময়, হ্যাঁ এখন আমরা সেটা পেয়েছি। আগে ট্রানকলের মাধ্যমে বিভিন্ন বিদেশে থাকা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হতো, কিন্তু এখন আমরা 5 মিনিটে একটা মোবাইল ট্র্যাক করে কথা বলতে পারছি, বিভিন্ন সংবাদ সেটা সহজে পেতে পারছি, সে মৃত্যু সংবাদই হোক কি কারোর আরো ভালো কোনো শুভ খবরই হোক, সে যাই হোক, কিন্তু সোশ্যাল মিডিয়াকে ইউজ করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা। মিস ইউজ যারা করবে তাদের কাছে মিস ইউজ হবে। বিজ্ঞানেরও তো অনেক কিছু আবিষ্কার হয়েছে, অ্যাটমিক বোমাগুলো আবিষ্কার হয়েছিল কয়লা খনি বা অন্য খনিতে,

0: করার জন্য, খনিটাকে কয়লা উত্তোলন বা অন্য কিছু উত্তোলন করার জন্য সেটাকে অপব্যবহার করা হচ্ছে। সেই রকমই এই সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার থেকে রোধ করতে হবে, সেটা মানুষকেই শিখতে হবে। তা বলে সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কখনোই কাম্য নয়, এটা কোনো সুস্থ সমাজের পক্ষে কাম্য নয়। নমস্কার।
1: ঠিক তাই। আজকের এই সময় দাঁড়িয়ে এই যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা কিছুই হয়তো ভাবতে পারি না অনেকেই, বা সোশ্যাল মিডিয়াতেই আমাদের সম্পূর্ণ জগৎটাকে কোথাও না কোথাও আটকে রাখি। সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ, এই বিষয়ে আজকের আপনি আমাদেরকে আপনার কথাতে জানাচ্ছেন। মৌসুমি রয়েছে আপনাদের সাথে 100.1 FM গোল্ডে। আজকের এই বিষয়টা রাখার কারণ এটাই, কেননা আজকের কিন্তু 30 জুন বিশ্ব সামাজিক মাধ্যম দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে। আর 2010 সালে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এই দিবসটার কিন্তু সূচনা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক সংযোগ মাধ্যমের মানুষের জীবন, সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা কিভাবে পরিবর্তন এনেছে তা তুলে ধরা। আর সেইটা ধরেই এখনও প্রত্যেক বছর 30 জুন পালন করা হয় ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে। তাই এই সোশ্যাল মিডিয়াটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সত্যি পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর। এরপরে চলে যাব আমরা একটা ফেসবুকের কমেন্টে। শুভ সন্ধ্যা, সর্বেশ্বর পাল মাহেশ হুকলি থেকে আজকের বড় ভাবনার, আচ্ছা বয় ভাবনার, আচ্ছা প্রথম অংশের সাথে সবাই একমত হওয়া উচিত, যোগাযোগ করার ইচ্ছেটাই তার হাত ধরা, মানসিক চাপটা নিজের কার্যকারণে কিন্তু ঘটে। এরপরে আরও একটা আমরা চলে যাব ফেসবুকের কমেন্টে। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে তিনি বলছেন, সমাজ মাধ্যম পৃথিবীকে নিকট করেছে, জ্ঞান চর্চায় অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হওয়ার ব্যক্তিগত প্রচার মাধ্যম হওয়ায় প্রত্যেকেই তার সৃষ্টিকে প্রকাশ করবার যে আনন্দ লাভ করেছেন সেটাই সোশ্যাল মিডিয়ার জন্য। সমাজে গতিশীলতা এসেছে, এর মাধ্যমে দ্রুত দেশ বিদেশের ব্যক্তিগত ও সমাজগত সংবাদ প্রেরণ সম্ভব হওয়ায় দেশ বিদেশের সমমনা সহমর্মী মানুষদের নিকট হতে পেরেছেন তারা। সংযোগের মহান সেতু এটি, কিন্তু ভুয়ো তথ্য, ভুয়ো তথ্যে আচ্ছন্ন দেশ পৃথিবীটা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তিনি লিখতে চেয়েছেন যে সব বিষয়ে অল্প জানার রীতি তৈরি হচ্ছে, সমস্ত বিষয় ওইদিকে কিন্তু মনোযোগ স্বাস্থ্যের বিরূপ প্রতিক্রিয়াও ঘটাতে পারে, এটা জানিয়েছেন তপন চক্রবর্তী সিঙ্গুর থেকে। সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ জানাচ্ছেন আপনারা, জানাচ্ছেন যে মাধ্যমগুলোতে, সেটা হচ্ছে 9903052992 হোয়াটসঅ্যাপ করছেন, এবং তার সাথে সাথে যেটা করছেন সেটা হচ্ছে ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করছেন, এবং তার সাথে আপনারা কিন্তু 2248808 এই নাম্বারে ফোনও করছেন। তবে এই মুহূর্তে যেটাতে যাব সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের আমাদের মেসেজ এসেছে, সেই মেসেজ করেছেন কিশোর বালি হাওড়া থেকে। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়া যেমন সেতু বন্ধন করে সেরকম মানসিক চাপ বাড়ায়, আমি দুটোই বলতে পারি। আপনি সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আপনার হাতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবী কোথায় কি হচ্ছে আমরা সব কিছু জানতে পারি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কি হচ্ছে না, বিয়ে হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, ছাড়াছাড়িও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসও আমরা দেখছি। এই জিনিস দেখতে ভালো লাগছে, পরে এই জিনিসটাকে ভালো করে ভাবলে মন খারাপও হচ্ছে, মনের ভিতরটা একটা কেমন চাপও বাড়ছে, মনে হয় আমার যদি এই রকমই হতো। নিজের মধ্যে বসিয়ে ফেলেছে অনেকেই অনেক কিছু। তাই বলবো সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, ভালো ভালো জিনিস দেখুন যেখানে আপনি আনন্দ পাবেন, ভালো ভালো গান শুনুন, পুরনো দিনের সিনেমা দেখুন, যে সিনেমা আপনি হলে দেখতে গিয়ে

0: দেখতে পাননি সেটা দেখুন, আপনি ফটো তুলুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, স্কুল লাইফের বন্ধুদের ফেসবুকে পেয়ে যাবে, তাদের সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব করুন। কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে অনেক রকমভাবে কলুষিত বা নোংরা করে দিয়েছে, ওইসব মানুষদের ভিডিও দেখবেন না, তাদের লাইক করবেন না, ওরা একটু লাইকের জন্য পয়সা কামাবার জন্য সব করে। বেশ, এইরকমই আমাদের কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, অর্থাৎ মিক্সড একটা সবার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি যে নিজের ওপরেই ডিপেন্ড করছে, আসল কথা হচ্ছে সেটাই, যে আপনি কি চাইছেন, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করছে আপনার ওপরেই। চলে যাই এরপরে 2248-8085-এ, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে?
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন।
1: আমি শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে বলছিলাম।
0: বলুন।
1: হ্যাঁ বলছি, সোশ্যাল মিডিয়া হলো দুধারের ধারওয়ালা ছুরি। আমার গলাটা না একটুখানি মানে ভারবার, আসলে
0: কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, বলুন।
1: একদিকে সে দূরের মানুষকে কাছে টেনে আনে, পুরনো বন্ধুকে আবার ফিরিয়েও দেয়, একাকিত্বের সেতু বাঁধে। আবার অন্যদিকে লাইক কমেন্টের নেশায় অন্যের সাজানো জীবন দেখে নিজের অজান্তেই আমরা মানসিক চাপের জালে জড়িয়ে পড়ি। তাই আমি মানি সোশ্যাল মিডিয়া খারাপ নয়, ব্যবহারটাই আসল। ফোনটা হাতে থাকুক কিন্তু মনটা নিজের দখলে রাখো। স্ক্রল করার আগে ভাবো তুমি সময়টাকে চালাচ্ছ নাকি সময় তোমাকে চালাচ্ছে। ধন্যবাদ।
0: বেশ, আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু বেশ কিছু মেসেজ আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব, কিন্তু সেইটা শেয়ার করার আগে একটা আমাদের ফেসবুকের কমেন্ট সেটা বলে নিন, যেটা দীনেশ নস্কর বালি মধ্যে জয়পুর হাওড়া থেকে তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়া ভালো খারাপ দুই আছে, আপনি যেরকম ব্যবহার করবেন সেরকম জিনিস দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া সেতু বন্ধন রয়েছে, আবার কখনো কখনো মনকে ভারাক্রান্ত করে দিচ্ছে। মন খারাপ হলেও মন খারাপের জিনিসগুলো দেখি একটু আধটু, কেন বলুন তো, নাহলে পৃথিবীটাকে জানবো কী করে যে কী হচ্ছে? নিজেকে একটু সাবধানে রাখতে পারবো, নেশার পরিণত না হয়ে যায়, নেশায় যেন পরিণত না হয়ে যায় সেটা লক্ষ্য করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কম বয়সী ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে ব্যবহার করছেন, তারা তো খারাপ দিকটাকেই বেছে নিচ্ছে বেশিরভাগ, তবে অনেক বাচ্চাদের মানসিক ডাক্তারের কাছেও নিয়ে যেতে হচ্ছে। প্রচুর পরিমাণে মোবাইলের খেলার ফলে বাচ্চাদের চোখে প্রবলেমও আসছে, মাথা ব্যথা করছে, বলুন তো কী সমস্যা এটা? আগে একটা বাচ্চা ভাত খেতে খেতে মোবাইল দেখতে, জল খেতে গিয়ে মোবাইল দেখছে, মোবাইলটা হাতছাড়া করছে না, প্রতিটা বাড়িতে মোবাইল নিয়ে অশান্তি হচ্ছে। বাচ্চাদের কিছু একটা জিজ্ঞাসা করলে বলে তুমি বুঝবে না, স্কুল পড়া করছি মোবাইলের মাধ্যমে, সব বুঝতে পারছি মিথ্যে বলছি, কিন্তু কিছু করার নেই। বুঝলাম, মানে এই যে ফোন বা সোশ্যাল মিডিয়া, এটা দুরকম দিকই রয়েছে, সেই কথাই কিন্তু তিনিও বলতে চাইলেন। এরপরে আমরা একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে যাব, যেটা করেছেন আমাদের প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। তিনি বলছেন সোশ্যাল মিডিয়া জনপ্রিয় সংযোগের সেতু রূপে নিমেষেই খবর দেওয়া যায় নানান গ্রুপে, আবার গান কবিতা শিক্ষার উন্নয়নে যা আছে দেখা শেখা বা শেখানো যায় নিজের মতো করে সবার কাছে, চাপের কারণ হবে যদি সারাদিন ব্যস্ত থাকো, সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কিছু বোঝো না কো, পরিমিত ব্যবহারে নানান তথ্য সমাহারে সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু হোক ঘরে ঘরে। প্রভাতী ভট্টাচার্য কিন্তু এটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এছাড়াও শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে, সাবুরাকোন বাঁকুড়া থেকে তিনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়া সংযোগের সেতু নাকি মানসিক চাপের কারণ। বলছেন শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে বলছেন, সোশ্যাল মিডিয়া তো অবশ্যই সংযোগের সেতু, কিন্তু এর বাই প্রোডাক্ট হচ্ছে মানসিক চাপ। তবে সবার ক্ষেত্রে এই প্রতিক্রিয়া সমান হয় না, যে ব্যক্তি চতুর সে সবটা বোঝে, সেই আবার মেসির মতো আসল গোলটা দিয়েও বেরিয়ে যায়। মানে এর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে যদি শুধু সংযোগের সেতুর মতো করে বেঁধে রাখতে পারি তো তার থেকে ভালো আর কিছু হতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বিরাট হাতছানিও রয়েছে, সে সবাইকে বিনোদনে ডুবিয়ে রাখতে চায়, দরকারে চটুল থেকে আরও চটুলতর কন্টেন্ট হাজির করে দেবে দর্শকদের কাছে, তাদের অ্যালগোরিদমের এন্ডলেস স্ক্রলিং করতে করতে আঙুল ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু কন্টেন্ট

কোনোদিনও কিন্তু ফুরোবে না। ফলে বাড়ছে স্ক্রিন টাইম, শরীরের বায়োলজিক্যাল ক্লক ঘাবড়ে যাচ্ছে, আর শুরু হচ্ছে হাজারটা মানসিক চাপ, চোখের সমস্যা, পেটের সমস্যা, রক্তচাপ, মেজাজ খিটখিটে, এই সব কিন্তু নানান ধরনের উপসর্গ। তাই অনেক দেশেই বাচ্চাদের সোশ্যাল মিডিয়ার ওপর আইন করে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। তবে নিজেরা সচেতন না হলে আইন করে কি হবে? কিছুই হবে না। যাদবেন্দ্র পণ্ডা তিনিও লিখছেন আমাদের হোয়াটসঅ্যাপে, বলছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। সমাজ মাধ্যম অবশ্যই সংযোগের সেতু। বর্তমান কর্মব্যস্ততার যুগে মানুষ তার প্রিয় মানুষদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারছেন। শুধু কি তাই, শিক্ষামূলক অনুষ্ঠান সহ দেশ বিদেশের নানান খবর এবং প্রয়োজনীয় তথ্যগুলো মানুষ দ্রুত জানতে পারছে। আবার অনেক মানুষ কর্মসংস্থা ও নির্দিষ্ট আয়ের সুযোগও তৈরি হয়েছে তাদের। ভুয়ো খবর, হ্যাকিং, ব্ল্যাকমেল ইত্যাদির ঝুঁকিও তো থাকছে। তাই আমি মনে করি সমাজ মাধ্যমে ভালো থাকাটা দিকটা গ্রহণ করে কিছুটা সতর্কতাও অবলম্বন করা কিন্তু উচিত। যাদবেন্দ্র পণ্ডা আমাদের কিন্তু এই কথা লিখে পাঠিয়েছে। এরপরে বেশ কিছু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপগুলো বেশ দীর্ঘ, তাই চেষ্টা করব ছোট করে যাতে বলে দিতে পারি। সুপ্রিয় পাঁজা আমতা হাওড়া থেকে, তিনি বলছেন আজকের বিষয়টা খুব সুন্দর, সোশ্যাল মিডিয়ায় সংযোগের সেতু না মানসিক চাপের কারণ। এটা বলতে গেলে বলবো আমাদের বর্তমান জীবনে, বর্তমান জীবনধারায় সোশ্যাল মিডিয়া জড়িয়ে আছে, তা কারোর জন্মদিন হোক, মৃত্যু হোক, বা সোশ্যাল মিডিয়া মারফত জানি, বা সোশ্যাল মিডিয়া মারফতই সেটা জানি, দেশ বিদেশ এই সব জায়গায় কী হচ্ছে, কী হবে সবই, কোনো ডাক্তার কী স্পেশাল, আবহাওয়ার খবর যাই হোক না কেন, ভালো রান্না, সব কিছু এর মাধ্যমে জানি। 2020 কোভিড মহামারীর সময় মানুষকে কাটাতে হয়েছিল বন্দি জীবন, তখন মেলামেশা করার একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ। তখন বন্ধু, কাছের মানুষ সবই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মানুষকে বেঁধে রেখেছিল। এই দিক থেকে বলতে গেলে সংযোগের মাধ্যমের উপর দিক, সংযোগের মাধ্যম এই সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বাস্তব জীবন থেকে মানুষ কোথাও না কোথাও সরেও যাচ্ছে এখান থেকে। এখানে বন্ধু হয় বাস্তবের মতো নয়, সেখানে মন খারাপ বন্ধুকে বলা যায় এবং সেই বন্ধুদের মধ্যে হাসি হাসাহাসিও করেন। মানুষ বাস্তব থেকে যত নিজেকে গুটিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রেখেছেন ততই একাকিত্ব বেড়েছে। পরিশেষে বলি, সব জিনিসের ভালো দিক খারাপ দিক থাকে। সোশ্যাল মিডিয়া ভালো দিক হলো মানুষের সাথে সংযোগ, আর খারাপ দিক হলো একাকিত্ব। এরপরে চলে যাই, সঙ্গমিত্রা বলছেন ভাটপাড়া কাকিনাড়া থেকে, তিনি বলছেন যে মিডিয়াই হলো মানে সংযোগ সেতুর, সংযোগের একটা সেতু, দাতা গ্রহিতার মতো। প্রত্যেক মিডিয়ার মেরিট ডিমেরিট অংশ আছে, সোশ্যাল মিডিয়ারও তার কিন্তু ব্যতিক্রম নয়। এরপরেও আচ্ছা, এরপরেও কিন্তু আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপ আমাদের আছে। আমি জানি না হোয়াটসঅ্যাপগুলো তো সব পড়া সম্ভব হবে না এই মুহূর্তে, তবে আমরা প্রাপ্তি স্বীকার করে নেব এবং সেই প্রাপ্তি স্বীকারে বলে দিই। জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে তিনি বলেছেন আজকের যে বিষয়টা, তিনি হচ্ছেন বলছেন যে সেতুর কারণ সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে অনেক কিছু দূরের বন্ধু কাছে আসে, আত্মীয়, আর কলকাতার ব্লাইন্ড স্কুলের সব স্যার ম্যামদের সহজে যোগাযোগ কিন্তু আমরা রাখতে পারি। আবার মানসিক চাপও কিন্তু এটা কোথাও না কোথাও দেয়, সারাক্ষণ ফোনে নোটিফিকেশন, অন্যের ভালো ছবি পোস্ট দেখেও কিন্তু নিজের মনটা কোথাও না কোথাও খারাপ হয়। সেই জন্য একদম ছোট করে বলি যে সোশ্যাল মিডিয়া কিন্তু সত্যি সংযোগের সেতু, যেমন তেমন মন খারাপেরও একটা জায়গা। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়া সত্যি সংযোগের সেতু, দেশের যে কোনো প্রান্তে থেকে সবার সংযোগ করা সম্ভব হয়, অজানা তথ্য জানা যায়, পরিচয় না থেকেও, দেখা না হয়েও পরিচয় হয়ে যায়। তাই বলবো যে এই FM গোল্ডের মাধ্যমেই যোগাযোগ হয় আমাদের, তাই আমরা কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়ার কাছে। আর সব কিছুর দুটো দিক রয়েছে, ভালো মন্দ, তাই এই মাধ্যমটাকে ভালোভাবেই যদি আমরা কাছে নিয়ে নিই বা কাজে লাগাই তাহলে কিন্তু সেটাই কিন্তু সবথেকে ভালো হয়। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন যে সোশ্যাল মিডিয়া মানুষের খুব সহজেই সংযোগ সেতু একটা রচনা করতে পারে, আর এই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে খুব ভালো লাগার একটা বিষয়, তবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া আজকাল আমাদের মাথা ব্যথার কারণও হয়ে কিন্তু দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট আছে যা দেখা উচিত নয়, শোনা উচিত নয়, তবে সেইগুলো কিন্তু আমাদের মানসিক চাপও কিন্তু বাড়িয়ে দেয়। এরপরেও বেশ কিছু হোয়াটসঅ্যাপ আছে, যেমন আজিম মণ্ডল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে প্রাপ্তি স্বীকার করলাম, কেননা বুঝতেই পারছেন সময় খুব নেই। বাবাই সিংহ বারাসাত থেকে তিনিও আমাদেরকে লিখেছেন, আর গোপাল মান

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
2: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, আর 100.1 FM Gold টিউন করার সাথে সাথে আজকের এই সময়টা, মানে মঙ্গলবার, আর ঠিক স্টুডিওর ঘড়ির যখন জানাচ্ছে যে 9:30 হয়ে গিয়েছে, না স্টুডিওর ঘড়ি 9:32, যদিও এখন এই সময়টা দাঁড়িয়ে যেটা হয় সেটা হচ্ছে এমন একজন মুশকিল আসান আমাদের সাথে থাকেন, যিনি আমাদের কোনো একটা বিষয় নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে, মানসিক সমস্যা নিয়েও হয় অনেক সময়, সেটা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের উপায় বাতলে দেন যে কিভাবে আমরা ভালো থাকব। বিভিন্ন সমস্যার ডাক্তারবাবু আমাদের সাথে আসেন, ঠিক তেমনই আজকেরও রয়েছেন আমাদের সাথে স্টুডিওর এই প্রান্তে বিশিষ্ট অতিথি ডক্টর আশিস দত্ত, স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত, এবং তার থেকে আজকে স্নায়ু রোগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য তো জানবই, আপনারা জানবেন, আপনারা আসবেন, সরাসরি কথা বলবেন আমাদের সাথে 2248-8025 এই নাম্বারে, যেমন আপনারা আমাদেরকে ফোন করবেন ঠিক তেমনই 9903050992, আরও একবার বলে দিই 2248-8085 এই নম্বরে ফোন করবেন, এবং আর একটা যে নাম্বারটা বললাম যে 9903050992 এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আর যেটা করবেন, আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে লাইভ, মানে 100.1 FM Gold-এর পেজ থেকে যেমন লাইভ আপনারা সরাসরি দেখছেন, ঠিক তেমনই আকাশবাণী কলকাতার পেজ থেকেও কিন্তু সরাসরি লাইভ আপনারা দেখছেন। মৌসুমি রয়েছে আপনাদের সাথে, আর আপনি থাকবেন এই মাধ্যমগুলোর মাধ্যমে, প্রশ্ন করতে পারেন। ডক্টর আশিস দত্ত প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ আজকে আমাদের সাথে আছেন, স্বাগত জানাই আপনাকে।
3: নমস্কার। নমস্কার শ্রোতাবন্ধু।
2: আর প্রথমেই জিজ্ঞাসা করব যে স্নায়ুরোগ হলে মানুষের মধ্যে একটা ভয় ভীতি থাকে কোথাও, যে আমি নার্ভের ওষুধ খাই বা আমার স্নায়ুরোগের অসুবিধা, এটা মানুষকে বলবো, মানুষ যদি ভুল বোঝে, বা আশেপাশের লোকজনও যখন শোনে যে স্নায়ুরোগের কোনো প্রবলেমে ভুগছে, কোথাও না একটা হাসি ঠাট্টা শুরু হয়, এটা আসলে হওয়াটা কতটা ঠিক, বা আপনার কাছে যে বিভিন্ন ধরনের পেশেন্ট আসে তাদের এই মানসিক যে সমস্যাটা, যে স্নায়ুরোগের ডাক্তার দেখাতে যাচ্ছি বাইরে বলবো না, সেটা আপনি কীভাবে ট্রিট করেন?
3: দেখুন, যেটা বললেন সেটা একদমই, যে অনেকের মধ্যেই আছে যে আমার একটা স্নায়ুর সমস্যা হয়েছে বললে হয়তো আমরা অনেকটা একটু অন্যভাবে তাকাই, অন্যভাবে দেখি বা অন্যভাবে নিই জিনিসটাকে। কিন্তু এই স্নায়ুর যে নানা রকমের অসুখ আছে, আমাদের শরীরের আর 5টা অন্যরকম অসুখের মতো এটাও একটা অসুখ। সো কখনো হয় আমরা কিন্তু

0: অনেক সময় দেখেছি যে প্রেশার হলে তো আমরা কই লুকোই না, আমরা বলি যে হ্যাঁ প্রেশারের ওষুধটা খাচ্ছি। অনেকে তো আবার সুগার হলে গর্বের সঙ্গে চায়ের দোকানে বলে আজ থেকে আর চায়ে চিনিটা দিস না, আমার সুগার ধরা পড়েছে। কিন্তু আমরা হয়তো স্নায়ুর অসুখ থাকলে সেটাকে অনেক সময়ে আমরা লুকোনোর চেষ্টা করি, সেটাকে আমরা খুব একটা বলতে চাই না, আমরা শেয়ার করতে চাই না। এখন দেখুন, এটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা, যেটা বললাম যে স্নায়ুর অসুখ আর পাঁচটা শারীরিক অসুখের মতোই আমাদের একটা অসুখ। এখন এখানে বলে রাখি যে স্নায়ুর অসুখ বলতে লোকের অনেকের ধারণা আছে এটা বোধহয় মানসিক অসুখ, হ্যাঁ, কোনো সাইকিয়াট্রিক বা কোনো মেন্টাল ডিসঅর্ডার কিনা, একদমই নয়। আমি যেমন আপনাকে কতকগুলো উদাহরণের জন্য বলি, যেমন কারো স্ট্রোক হয়েছে, যেমন ধরুন যে কারো হয়তো দেখা গেল যে না একটা এপিলেপসি বা খিঁচুনি হয়েছে, কারো একটা নার্ভের পেইন হচ্ছে, কারো মাথায় যন্ত্রণা হয়, কারো কোমরে ব্যথা হচ্ছে, কারো হয়তো হঠাৎ করে চোখে দেখার সমস্যা হয়েছে, কারো হয়তো ব্যালান্সের অসুবিধা হচ্ছে। এই যে বিবিধ স্নায়ুর সমস্যা রয়েছে, এগুলোও কিন্তু অন্য আর পাঁচটা অসুখের মতোই আর একটা অসুখ। তো এগুলোর জন্য দরকার যে তার জন্য যেটা চিকিৎসে সেটার ব্যবস্থা করা, কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই স্নায়ু রোগগুলোকে আমাদের কন্ট্রোলে রাখা যায়, আমরা এগুলোকে কন্ট্রোল করে ঠিকমতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। সুতরাং স্নায়ুর অসুখ আছে বলে যে একটা নেগেটিভ ফিলিংস আনা বা একটা মনে হওয়া যে আমি বোধহয় এটা কাউকে বলবো না, আমার মধ্যেই রাখবো বা কারোর সঙ্গে শেয়ার করব না, এটা একদমই নয়। আমরা সোসাইটি অনেকটা এগিয়ে গেছে, আমরা এখন অনেক উদার এবং অনেকটাই আমরা সবারই সঙ্গে শেয়ার করে নিই। তো আপনার এই যে সমস্যা, এটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করা, পারিপার্শ্বিক সাপোর্ট পেলে পরে, সুযোগ সুবিধে বা তাদের সাহায্য পেলে পরেও কিন্তু আমরা সকলেই সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি। সো স্নায়ুর অসুখ নিয়ে মিথগুলোকে দূর করে আমরা কিন্তু সুন্দর চিকিৎসার মাধ্যমে আমরাও সুস্থ থাকতে পারি।
1: স্নায়ু রোগের মধ্যে একটা রোগ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এই রোগটা নিয়ে আজকের একটু কথা বলবো আমরা। মাল্টিপল স্ক্লেরোসিস এটা কেন হয়?
0: দেখুন, মাল্টিপল স্ক্লেরোসিস হয়তো শব্দটা শুনে অনেকেই হয়তো মনে হচ্ছে কই তো শুনিনি এরকম একটা অসুখ। কমনলি আমরা শুনি যে মাথা যন্ত্রণা হচ্ছে, মৃগী হয়েছে, স্ট্রোক হয়েছে, নার্ভের ব্যথা হয়েছে, পা ঝিনঝিন করে, এগুলো মাল্টিপল স্ক্লেরোসিসও একটা নিউরোলজির বা স্নায়ুর অসুখ। এখন মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে আমরা ইদানিং বা বেশ কয়েক বছর ধরে অনেক আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা এই যে আমাদের যে পরিচয়মূলক অনুষ্ঠান অসুখের, তো সেগুলোতে হয়তো আমরা আলোচনা করছি। এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে এই অসুখটার কিন্তু ডিটেকশন বা নির্ণয় এখন অনেকটাই বেশি হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা কারণ যে এই অসুখটা মূলত সাধারণত আমরা যখন যুবক যুবতীদের মধ্যে দেখতে পাই। তো আপনি ভাবুন, একটা যুবক যুবতীর মধ্যে যে অসুখ, সেই অসুখটার কিন্তু সঠিক চিকিৎসা করা দরকার, না হলে পরে কিন্তু তার যে এত বড় একটা কর্মজীবন, একটা যে পারিবারিক জীবন রয়েছে তার উপরে প্রভাব আসতে পারে। সো আমরা যদি খুব আগে থেকে এই অসুখটাকে ধরতে পারি, রোগ নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এর সুস্থ হওয়ার বা স্বাভাবিক ভালো থাকার চিকিৎসার মাধ্যমে তার উপায় রয়েছে। সো মাল্টিপল স্ক্লেরোসিস অসুখটা সম্পর্কে ছোট্ট করে আমি যদি বলি, তো আমাদের স্নায়ু যে রয়েছে কোষ ব্রেনের, তো মাল্টিপল স্ক্লেরোসিসও আমাদের একটা মস্তিষ্কের অসুখ। তো এই যে মস্তিষ্কে আমাদের যে নিউরন বা নার্ভ কোষ রয়েছে, এই নার্ভ কোষগুলো কিন্তু বেসিক্যালি আমাদের যেমন কপার ওয়্যার হয়, আমরা যে ইলেকট্রিক আসে, এই যে কপার ওয়্যার ঠিক অনেকটা তার মতো। সো আমাদের নার্ভের মধ্যেখানে একটা অ্যাকশন থাকে, ছোটোবেলায় আমরা অনেকে 8-9 পড়েছি, আর এই নার্ভটার উপর একটা কভার থাকে, কোটিং, যাকে আমরা বলি মায়েলিন। এখন এই কোটিংগুলো কেন থাকে বলুন তো? এটাই ভেতরের যে আমাদের অ্যাকশন, যেটা মেন, সেটাকে প্রোটেক্ট করে, এবং আমাদের যে এই যে ইনফরমেশান, এই ধরুন আমি একটা গরম জায়গায় হাত দিলাম, পরক্ষণে আমি কি করি, হাতটা সরিয়ে নিই, তাহলে একটা ইনফরমেশান ব্রেনে যায় যে জিনিসটা গরম, অ্যান্ড ব্রেন আমাকে একটা ইনফরমেশান দেয় যে হাতটা ওখান থেকে সরিয়ে নাও। তো এই যে এত তাড়াতাড়ি জিনিসটা ঘটছে, এর কারণ হচ্ছে গিয়ে এই যে মায়েলিন কভার আছে, এই কভারটা অ্যাকচুয়ালি আমাদের এই সিগন্যালটাকে এত ফাস্ট নিয়ে যেতে পারে। আগেকার দিনে চিঠি নিয়ে যেত না রানার, দৌড়ে দৌড়ে যেমন যেত, সেই রকম এই নার্ভ কোষগুলো এই মায়েলিনের মধ্যে ইনফরমেশানগুলো হপ করতে করতে যায়, লাফাতে লাফাতে যায়। তো সেই জন্য ওরা তাড়াতাড়ি পৌঁছয়। এবার এই মাল্টিপল স্ক্লেরোসিসে এই নার্ভের কোটিংটা চলে গেল। তো কোটিংটা চলে গেলে কি হলো, রানার আর দৌড়তে পারছে না, তো রানারকে তখন গড়িয়ে গড়িয়ে যেতে হবে। তো

0: ইনফরমেশনটা অনেক দেরিতে পৌঁছচ্ছে। তো ইনফরমেশনটা অনেক দেরিতে পৌঁছানোর জন্যই আমাদের শরীরে কিছু আমরা সিমটম বা সাইন এগুলো আমরা দেখতে পাই। তো মাল্টিপল স্ক্লেরোসিসের মেইন জিনিসটাই হচ্ছে যে এটা মূলত আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন, আর আমাদের যে সুষুম্নাকাণ্ড স্পাইনাল কর্ড আছে, আর চোখের নার্ভ অপটিক নার্ভ, এই তিনটে জায়গাকে ধরতে পারে। এবং এই কোডটা চলে যাওয়ার জন্য আমাদের, আমরা পরবর্তী আলোচনায় আসব, আমাদের মধ্যে কিছু বহিঃপ্রকাশ দেখা যায়। সো এই অসুখটা কেন হয় যেটা সব থেকে বেশি, দেখুন এটা একটা বেসিক্যালি অটো ইমিউন ডিসিজ। অটো ইমিউন কথাটার মানে বলতে গেলে বলতে হয় যে আমাদের প্রত্যেকের মধ্যেই ইমিউনিটি রয়েছে। ইমিউনিটি কেন রয়েছে, যাতে করে আমরা যে ফরেন অ্যান্টিজেন বা ধরতে পারেন, একটা দেশের যেমন সেনা রয়েছে সেরকম আমাদের বডিরও একটা সেনা রয়েছে। হ্যাঁ, তো এই সেনা হচ্ছে অ্যান্টিবডি, মানে যারা যদি দেখে যে শরীরে কোনো ফরেন অ্যান্টিজেন এসছে, সেটা জীবাণু হতে পারে অন্য কিছু হতে পারে, তাকে ডিস্ট্রয় করে দাও যাতে করে শরীর সুস্থ থাকে। এখানে হয় কি, ভুল করে অ্যান্টিবডিটা আমাদের নিজেদেরই ব্রেনের এই কোটিংটাকে মায়েলিনটাকে নষ্ট করতে থাকে। সো এটা একটা অটো ইমিউন, মানে নিজেরই ইমিউনিটি নিজের এগেনস্টেই যুদ্ধ ঘোষণা করেছে। ধরতে পারেন আপনার বডিগার্ড আপনার এগেনস্টেই খেপে গেছে। তো সেই জন্যই আমাদের এই নার্ভ কোষের যে কভার সেটা আস্তে আস্তে নষ্ট হয়, আর নষ্ট হলেই তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। এখন কি কেন হয় এই অটো ইমিউন অসুখটা, এটা অনেক সময় একেবারে নির্দিষ্ট কোনো কারণ নেই, বা কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেখানে অনেক সময় এটার চান্স বা এটার হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।
1: বেশ ঠিক, আমরা জানলাম যে এই যে মাল্টিপল স্ক্লেরোসিস এটা অ্যাকচুয়ালি কী, কীভাবে হয় এই সব কিছু জানলাম, কিন্তু আমাদের লিসনার রয়েছেন অপেক্ষায় 2248-8085-এ, কে আছেন একটু শুনে নেব। নমস্কার।
2: নমস্কার।
1: বলুন।
2: নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: বেহলা থেকে অনিমেষ ভট্টাচার্য বলছি। আচ্ছা ডাক্তারবাবু, এই যে মাল্টিপল স্ক্লেরোসিস, এটা কি বংশগত নাকি জন্মগত হতে পারে? আর এই মানসিক অসুখের কথা যেটা আপনি প্রথমে বললেন, মানসিক অসুখ কি মানে সারা জীবনই থাকে, মানে এটার জন্য কি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে নাকি একটা সময় পরে আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না, এগুলো যদি একটু বলেন ভালো হয়। নমস্কার।
0: খুব খুব গুরুত্বপূর্ণ
1: আমাদের প্রশ্নটা ছিল,
0: একদম
1: অনিমেষবাবু প্রশ্নটা করে নিলেন।
0: অনিমেষবাবুই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। আমি প্রথমেই আপনার কোশ্চেনগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে বলে দিই। এক নম্বর হচ্ছে গিয়ে, দেখুন মাল্টিপল স্ক্লেরোসিস অসুখটা জন্ম থেকে হয় না, কারণ এই যে বললাম এটা অটো ইমিউন। তো ইমিউনিটি যখন আপনার এই ব্রেনের যে কভারিংসটা রয়েছে, নিউরনের কভারিংস, মায়েলিন অ্যাটাক করবে, তখন হয়। মূলত এটা সাধারণত 20-40 বছর বয়সে আমাদের দেখতে পাওয়া যায়, এবং মহিলারা অনেক বেশি অ্যাফেক্টেড হয় দেন পুরুষদের থেকে। অলমোস্ট ধরতে পারেন যে দুজন মহিলার অনুপাতে একজন পুরুষের এই অসুখ হয়ে থাকে। এবারে এটা এই এই বয়স ফ্রেমের মধ্যেই বেশি দেখা যায়। বাচ্চা বয়সেও মাল্টিপল স্ক্লেরোসিস হয়, আমরা বলি শিশুদের মাল্টিপল স্ক্লেরোসিস বা পিডিয়াট্রিক মাল্টিপল স্ক্লেরোসিস, বাট তার অনুপাত বা রেশিও খুব কম। এটা মূলত এই এই সময় হয়। এখন মহিলাদের কেন বেশি হয়, এটা তো সঙ্গে সঙ্গে আর একটা কোয়েশ্চেন এলো আমাদের আমাদের দেখুন যে এটা না এ কিছু নয়, এটা ভাবরা কিছু নেই যে এটা বোধহয় কোনো অভিশাপ এলো বা এরকম কিছু নয়। এটা হচ্ছে গিয়ে কিছু অটো ইমিউন অসুখ আছে যেটা সাধারণত মহিলাদের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। আমি খুব একটা কমন এক্সাম্পল দিই, খুব সোজা, যেমন ধরুন থাইরয়েডের অসুখ। আপনি খেয়াল করে দেখবেন থাইরয়েডের অসুখের প্রবণতা মহিলাদের মধ্যে যত আছে পুরুষদেরও হয়, বাট একটু যেন বেশি। হ্যাঁ, তার কারণ থাইরয়েডের অসুখ অনেক সময় অটো ইমিউন অসুখ, এরকম এসএলই বলে একটা অসুখ আছে, লুপাস বলে, সেটাও মহিলাদের বেশি হয়। তো বেশ কিছু অটো ইমিউন অসুখ আছে যেটা মহিলাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। সিমিলারলি এই মাল্টিপল স্ক্লেরোসিসও মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তো আমরা জানলাম যে জন্ম থেকে নয় বা জন্মগত নয়। জন্মগত বোঝায় যে আমি জন্মানোর সময়ে যেটা ছিল, আমার হাতে একটা এক্সট্রা আঙুল ছিল, সেটা জন্মগত হতে পারে, হ্যাঁ, লাইক যদি কারো থাকে, বাট এটা সেরকম নয়। এটা মেজরিটি ওই যে বললাম 20-40 বছরের ব্র্যাকেটে বেশি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় আপনার একটা কোয়েশ্চেন ছিল যেটা বংশগত কিনা। হ্যাঁ, তো দেখুন মাল্টিপল স্ক্লেরোসিস অসুখটা বংশগত ঠিক নয়। হ্যাঁ, না বংশগত বলতে গেলে হয় যে আমার পরিবারে কারো আছে এবং সেখান থেকে আমার হয়েছে। এবারে বলতেই পারেন যে আপনি হয়তো কাউকে জানেন যে
1: একটা জিন থেকে আরেকটা জিনে ট্রান্সফার হচ্ছে।
0: এক্স্যাক্টলি। এবারে হয়তো আপনি কাউকে দেখেছেন যে একই ফ্যামিলির দুজন আছে মাল্টিপল স্ক্লেরোসিস, তো আপনার মনে হলো যে এটা তো বংশগত বোধ হয়, এটা ঠিক সেভাবে নয়। বংশগত আমরা বলতে মূলত একটা জিনিসকে বুঝি যেগুলো মনোজেনিক,

0: মানে একটা জিন ট্রান্সমিশন হলে তার হওয়ার প্রবণতা বেশি থাকবে। হ্যাঁ, বাট মাল্টিপল স্ক্লেরোসিস এরকম কোনো মনোজেনিক ডিসঅর্ডার নয়। তবে একটা জিনিস দেখা যায় যে যদি মাল্টিপল স্ক্লেরোসিস কারো থাকে, তাহলে অনেকে দেখা যায় যে সেই পরিবারের অনেকের মধ্যে হয়তো অন্য কোনো অটো ইমিউন ডিজিজ থাকতে পারে। এই যে বললাম না যে ইমিউন একটা অ্যাবারেশন, মানে আপনার যে রোগ প্রতিরোধ করার বা আপনার যে ইমিউনিটি, আপনার যে সৈনিক রয়েছে, সে যে খেপে উঠে আপনাকেই কিছু এ করে বসলো, ক্ষতি করে বসলো। তো দেখা যায় যে পরিবারের মধ্যে হয়তো অন্য অটো ইমিউন ডিজিজ থাকলো। বাট আমরা এই এক কথায় যে জেনেটিক বলতে বুঝি, সেটা এই রকম কোনো জেনেটিক অসুখ কিন্তু নয়। আর তিন নম্বর আপনার ছিল রিগার্ডিং যে স্নায়ুঘটিত বা মানসিক সমস্যা, কি সারা জীবন ওষুধ খেতে হবে কি না, বা এর কোনো নিরাময় আছে কি না। দেখুন অনিমেষবাবু, আমি প্রথমে বলি, মানসিক অসুখ আর স্নায়ুঘটিত অসুখ না, এ দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, মানসিক বলতে আমরা বুঝি যে সাইকিয়াট্রি কিছু অসুখ। হ্যাঁ, আমার মনটা খারাপ, ডিপ্রেশন, আমি খুব চিন্তা করি, অ্যাংজাইটি করি, আমার প্যালপিটেশন হয়, প্যানিক অ্যাটাক হয়, আমার সাইকোসিস, এগুলোকে আমরা বলি মানসিক অসুখ। হ্যাঁ, আর কিছু আছে স্নায়ুঘটিত অসুখ, যেগুলো শারীরিক অসুখ। হ্যাঁ, মানে তার মধ্যে আপনি শরীরের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, যেমন কারো স্ট্রোক হলো, যেমন কারো মাথা যন্ত্রণা হচ্ছে, যেমন কারো মাল্টিপল স্ক্লেরোসিস হলো, যেমন কারো নিউরোপ্যাথি আছে, যেমন কারো এপিলেপসি বা খিচুনি বা মৃগী রয়েছে। তো এগুলো স্নায়ুঘটিত অসুখ। স্নায়ুঘটিত অসুখ হচ্ছে ডিপেন্ড করে যে চিকিৎসা কতদিন করবেন, যে কোন ধরনের অসুখ আছে। তো এমন অনেক অসুখ আছে স্নায়ুঘটিত, আপনার একবারের পরে আর নাও হতে পারে। আবার কিছু স্নায়ুঘটিত অসুখ আছে যারা বারবার ফিরে আসতে পারে, সেই সময়ে চিকিৎসা করতে হয়। আবার কিছু স্নায়ুঘটিত অসুখ আছে যেখানে কন্টিনিউয়াস ওষুধ খেয়ে যেতে হয়। তো এক লাইনে আমি যদি বলি যে না, মানে এটা নয়, সেটাও যেমন নয়, সো আমার কথাটা হচ্ছে আপনার যাই আছে, যেটাই আছে, সেটার কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট রয়েছে। তো ট্রিটমেন্টটা হতে পারে যে আমার এটা কিওর হতে পারে, আর একটা হতে পারে যে না, আমি এটাকে ট্রিটেবল, মানে ট্রিট করলে আমি ভালো থাকতে পারি।
1: বেশ, লিসনার কে আছেন আমাদের সাথে, সরাসরি চলে যাব। নমস্কার।
2: নমস্কার। আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি।
1: বলুন
2: ডাক্তারবাবুকে আমার নমস্কার।
0: নমস্কার।
2: তো আমার পার্টিকুলার তিনটে কোশ্চেন আছে। একটা হচ্ছে আমার নিজস্ব পেরিপ্লাস নিউরোপ্যাথি আছে। তো আমার মাথায় ব্লাড জমে আছে কিছুটা। তো আমি গত বছর ডিসেম্বর মাসে হসপিটালে ভর্তি হয়েছিলাম আপনার এতে, আমাদের বাউন্ড নিউরোলজিতে। সেখান থেকে আমার ট্রিটমেন্ট হয়। তো ট্রিটমেন্ট হওয়ার পর আমাকে বলেন যে বছর দুয়ের পরে হয়তো আপনাকে অপারেট করতে হতে পারে। সেই সময় অপারেট করতে বলেছিলেন, কিন্তু সার্জেনরা তখন দেখে বলেন যে না, এখন এতটা অপারেট করার প্রয়োজন নেই, বছর দুয়ের পরে অপারেট হতে পারে। তো এক্ষেত্রে অপারেট হলে কতটা লাইফ রিস্ক থাকে? আর দুই হচ্ছে যে আমার সাইনাসের প্রবলেম আছে, যখনই একটু ঠান্ডা লাগলেই আমার সর্দি হয় এবং মাথা অসম্ভব যন্ত্রণা করে। এটা কি পরবর্তীকালে কোনো ওষুধের দ্বারা মানে ট্রিটমেন্ট করলে সেটা কি পুরোপুরি কিওর হবে, নাকি এই প্রবলেমটা থেকেই যাবে? আর তৃতীয় যেটা হচ্ছে সেটা একটা নর্মাল কোশ্চেন, সেটা আমার এই অটিজম বলে, আমি অটিজম নিয়ে কাজ করছিলাম কিছুদিন। তো এই অটিজম সমস্যাটার সঙ্গে মাথার বা ব্রেনের কতটা সংযোগ আছে, আর এই অটিজম পেশেন্টরা কি পুরোপুরি কিওর হয় কোনো সময়? এই তিনটে প্রশ্নের উত্তর ডাক্তারবাবু যদি দেন তাহলে।
0: আচ্ছা, গুড, আমি একটা একটা করে আসি। আপনার ফার্স্ট কোয়েশ্চেন ছিল আপনার একটা পেরিফেরাল নিউরোপ্যাথি রয়েছে, দ্যাটস এ কল্ড পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে হাত পায়ের নার্ভগুলো ঝিনঝিন করা। হ্যাঁ, তো সেটা একটা নিউরোপ্যাথি, কেন কারণ সেটা দেখতে হয়। আমাদের কমন কারণের মধ্যে ডায়াবেটিস একটা, সো আপনার যদি ডায়াবেটিস আছে অ্যাট অল, তো তার জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। সেকেন্ড, এই কোশ্চেনের সঙ্গে আপনি বলেছেন আপনার মাথায় একটা রক্ত জমেছিল। হ্যাঁ, এখন দেখুন এই রক্ত জমেছিল বললে খুব ব্রড বোঝায়। হ্যাঁ, মানে কি রকমের রক্ত, কোথায় ছিল, কিছু ডায়াগনোসিস নিশ্চয়ই হয়েছিল। সেটা সাবডুরাল হতে পারে, মানে মাথার সারফেসে থাকতে পারে, বা হতে পারে ব্রেনের মধ্যে কিছু হয়েছিল এরকম। আপনার কথা শুনে যেটা আমার মনে হলো, সেটা সাবডুরাল মোস্ট লাইকলি হলেও হতে পারে, বা ব্রেনের মধ্যে ছোটো ছোটো রক্তপাত কিছু হতে পারে। যদি সার্জারি সে সময় দরকার না হয়ে থাকে, তো ন্যাচারালি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন, এটাই আমরা আশা করব। তো সুতরাং তার অপারেশনের তখন দরকার হয় না। যদি কোনো কারণে দেখা যায় যে এই রক্তপাতের জন্য আপনার শরীরে কোনো সিমটম দেখা দিয়েছে, যে যদি কোনো একদিকে অবশ হয়েছে, বা আপনার চিন্তা শক্তির ক্ষমতা কমে যাচ্ছে, বা খিচুনি হয়েছে, কোনো যদি কিছু হয়ে থাকে তখন প্রশ্ন। সো এটা নিয়ে

0: খুব বেশি অযথা চিন্তা করবেন না যে এটা হবেই এরকমও কোনো তো মানে নেই। আমার মতে যেটা হয়েছিল, যদি আমি সঠিক জানতাম যে কী অসুখটার টার্মিনোলজিটা, তাহলে হয়তো আমি আরও ভালোভাবে আপনাকে আলোকপাত করতে পারতাম। বাট আমার মনে হয়েছে আপনার কথা শুনে এর মধ্যেই হবে। সো এটা নিয়ে অযথা চিন্তাভাবনা করে আমার মনে হয় যে খুব একটা লাভ নেই, মানে খুব একটা এক্ষুনি করতে হবে না। তবে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সঙ্গে তার ফলো আপে থাকবেন। আর একটা কোয়েশ্চেন ছিল আপনার মনে হয় শেষটা অটিজম, আর একটা আপনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল ইফ আই এম ফরগেটিং, যাই হোক আমি অটিজমটাই বলে দিই। একটা এটা বড় যে অটিজম নিয়ে আপনি কাজ করেন শুনে খুব ভালো লাগলো, এরকম মানে লোকজন আজকাল খুব ভালো লাগে যারা এই সব নিয়ে কাজ করে, মানে এটা হচ্ছে সমাজে সত্যিই এগিয়ে আসার জিনিস। দেখুন অটিজম অসুখটা একটা ব্রেনের অসুখ, আপনি যেটা জানতে চাইছিলেন এটা ব্রেনেরই অসুখ। হ্যাঁ, এখানে হয় কি, আপনি তো কাজ করেন আপনি জানেন এই যে শিশুরা, এই যে বাচ্চারা, এদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশানটা কম থাকে, এরা আই কন্ট্যাক্ট করে না, চোখের দিকে তাকিয়ে কথা বলে না, সোশ্যালি যে আমরা যেমনভাবে মিশি বা এটা সেটা কম থাকে। এরা একই কাজ বারবার করতে থাকে, হয়তো বা আমরা একই হ্যান্ড ফ্ল্যাপ করে যাচ্ছে, হাতটা বাজিয়ে যাচ্ছে, এগুলো তো এটাও না ব্রেনের থেকেই আসে। হ্যাঁ, এইবারে আপনার যেটা আপনার হয়তো মূলত মনে হয়েছে যে এদের সবারই তো অনেকেরই এমআরআইটা তো নর্মাল থাকে, সুতরাং গঠনগত কোনো পার্থক্য এদের মধ্যে তো থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এদের মধ্যে যে ডিফারেন্ট ব্রেনের সার্কিট রয়েছে তাতে যে আমাদের কেমিক্যাল হয় তার কেমিক্যালের কিছু চেঞ্জেস থাকে। আপনি সুতরাং এটা ব্রেনেরই অসুখ। আপনি জানতে চেয়েছেন যে সত্যি সত্যি কোনো প্রতিকার রয়েছে কি না। দেখুন অটিজম অসুখটারও না একটা স্পেকট্রাম রয়েছে, মানে খুব কম অটিজম থেকে খুব বেশি অটিজম, আমি সোজা ভাষায় বললাম এরকম। তো যারা খুব কমের দিকে তারা কিন্তু যদি প্রথম থেকে সেন্সারি ইন্টিগ্রেশন করানো যায়, এটা একটা থেরাপি বলতে পারেন, তাহলে তারা কিন্তু অনেকটাই সমাজের মূল স্রোতেই থাকবেন। আর যাদের একটু সিভিয়ার থাকে তাদের জন্য ইন্টিগ্রেশন করতে হয়, তারা হয়তো এতটা পারফরম্যান্স না পারলেও কিছু কিছু জিনিস হয়তো নিজের মতো করে নিতে পারেন, খুব সিভিয়ার না থাকলে। অটিজমে যদি এপিলেপসি বা মৃগি থাকে সেটাকে অবশ্যই চিকিৎসা করতে হবে, কারণ মৃগিটা কন্ট্রোল থাকলে এরা অনেকটা ভালো থাকে, ব্রেনটা অনেকটা ভালো ডেভেলপ করতে থাকে। সো এদের চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে একজন নিউরোলজিস্ট লাগবে, এদের সেন্সারি ইন্টিগ্রেশন করানো, হয়তো যদি দেখা যায় যে খুব বেশি উত্তেজিত থাকছেন সেটাকে কন্ট্রোল করা, সেগুলো করা, এইগুলো যদি আমরা এগোতে পারি ধাপে ধাপে তাহলে পরে কিন্তু এরা অনেকেই ভালো হতে পারে। আর একটা, আপনি তো কাজ করেন, আপনি খেয়াল করে দেখবেন অনেক অটিজম বাচ্চার মধ্যে না খুব সুন্দর অন্য কোনো একটা প্রতিভা থাকে, কেউ হয়তো খুব ভালো আঁকে, কারণ এরা যেহেতু এনভায়রনমেন্টের ডিস্ট্রাকশনস থেকে দূরে থাকে তো এরা খুব ভালো এই কাজটা করতে পারে, তো তাকে সেই কাজটাকে তারও ভালো করে ডেভেলপ করানো। তো এটা করলে কিন্তু অটিজম সুস্থ হয়ে যাবে, সেরে যাবে বলবো না, বাট অটিজমের প্রকারভেদে ভালো থাকা যায়।
1: ফোন আসছে আমাদের পরপর, ওনার আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা যদি তিনি চান আরো একবার এসে প্রশ্নটা করতে পারেন। তবে এই মুহূর্তে কে আছেন আরো একবার দেখে নেব আমাদের সাথে ফোনে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: বলুন।
2: মৌসুমীদি নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার।
0: নমস্কার।
2: বলছি কি ডাক্তারবাবু, আমি বেলগড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। ডাক্তার, আমার না ডান পায়ের কেন আঙ্গুলের মানে অবশ মানে মনে হয় কি আমার পায়ের মাঝে মনে হয় কি আঙ্গুলটা নেই, মাঝে মাঝে আমি আঙ্গুলের মধ্যে চিমটি দিই, সেই আঙ্গুলটা ডলাডলি করি, কিন্তু কেন অবশ সেইটাই আমি জানতে চাইছি ডাক্তারবাবু, আপনি যদি বলেন তাহলে সুবিধা।
1: আপনার বয়সটা একটু বলবেন।
2: এই 65 বছর বয়স।
0: আচ্ছা, আরেকটা জিনিস জেনে নিই, আপনার কি সুগার আছে?
2: না, আমার সুগার নেই, প্রেসারও মানে কম, সুগার আমি পরীক্ষা করেছি একদমই সুগার নেই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনলাম। দেখুন, শুধু যদি আপনার শুধু ডান দিকের পায়ের একটা আঙুল অবশ লাগছে না, তাহলে অনেক সময় হয় কি আমাদের যে আঙুলের যে নার্ভ থাকে তাকে আমরা বলি ডিজিটাল নার্ভ। হ্যাঁ, তো অনেক সময় তার একটা অসুখ হয়, একে আমরা বলি ডিজিটাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথির একটা পার্ট ধরতে পারেন। একটু আগেই উনি পেরিফেরাল নিউরোপ্যাথি যেমন বললেন, পেরিফেরাল নিউরোপ্যাথি পুরো পা জুড়েও হতে পারে, আর ডিজিটাল নিউরোপ্যাথি হলে পরে শুধু ওই যে আমাদের আঙুলের ডিজিট বলে, মানে একটা আঙুলকে একটা ডিজিট ধরুন, তো তার নার্ভের এফেক্ট হয়। এর অনেক কারণ হতে পারে মা, তো এর জন্য যেটা দরকার না, যে অবশ্যই যদি এটা হয়ে থাকে তাহলে পরে আপনি একজন কোনো নিউরোলজিস্ট বা স্নায়ু রোগের একটা পরামর্শ নিন, তিনি ওই নার্ভ টেস্ট করেও প্লাস আরও কিছু পরীক্ষা করে বলে দিতে পারবেন যে নার্ভটা অ্যাফেক্টেড হয়েছে কি না, আর তার কারণটা কী, সেটা কিন্তু চিকিৎসাযোগ্য। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট

0: সাজেস্ট করবো বা বলবো আপনি একবার কাউকে দেখিয়ে নিন, দেখিয়ে নিলে আমার মনে হয় এই প্রবলেমের আপনি সমাধান পেয়ে যাবেন।
1: চলে যাই ফোনে, কে আছেন সরাসরি আমাদের সাথে? আমাদের সাথে আছেন ডক্টর আশিস দত্ত, স্নায়ু রোগ বিশেষজ্ঞ। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার।
0: নমস্কার,
2: অনুষ্ঠান হচ্ছে শুনছি, তা আমার একটা অসুবিধা আছে। আমার সহধর্মিনীর বয়স 62 বছর, ওনার মানে বসে থাকতে থাকতে মানে নিজে নিজে আপন মনে কোনো কিছু বলে যাচ্ছেন, তা আমি গিয়ে জিজ্ঞেস করলে বলছে আমি নিজের মনে বলছি, আর চট করে রেগে যায়, আর এই কোনো চাটা দিতে গেলে এই হাত না কাঁপে থত, এখন পর্যন্ত মানে কোনো ওষুধ খায়নি।
0: আমি আসছি, আপনি দুটো তিনটে সিমটম বলেছেন যে যেটা হয় ম্যাডামের, সেটা হচ্ছে গিয়ে যে চুপচাপ বসে থাকতে থাকতে উনি কথা বলেন, এটাকে আমরা বলি সেলফ মাটারিং, মানে নিজে নিজেই একই জিনিস কিছু জিনিস বলতে থাকা। হ্যাঁ, এটা হতে পারে দুটো জিনিস, অনেকটা অবচেতনে হতে পারে, মানে উনি কিছু এত ভাবছেন না বাট বলে চলেছেন বা এরকম কিছু। আরেকটা অনেক সময় হয় যে উনি হয়তো কোনো জিনিস নিয়ে খুব গভীর চিন্তাভাবনা করতে করতে সেই জিনিসটাকে নিয়ে হয়তো বলে চলেছেন, তো এটা দেখা দরকার। সেকেন্ড হচ্ছে আপনি বললেন এই যে উনি রেগে যান মাঝে মধ্যে, সুতরাং ওনার ইদানিং বিহেভিয়ারেও কিছু চেঞ্জ হয়েছে। তো যে মানুষটি সতত একদম চুপচাপ থাকতেন, তার হঠাৎ করে রেগে যাওয়া, তার হঠাৎ করে সেলফ ম্যাটারিং হওয়া, এগুলো কিন্তু দেন দেখতে হয় যে কেন হয়েছে। হ্যাঁ, অনেক সময় আমরা এর জন্য একটা সাহায্য নেই, সেটাকে বলে সাইকোমেট্রি করি আমরা। সাইকোমেট্রি করলে বেরিয়ে যায় যে সাবকনশিয়াস মাইন্ডে কি চলছে। হ্যাঁ, হয়তো উনি বাইরে নিজেও বুঝতে পারছেন না যে কি হচ্ছে, বাট সাবকনশিয়াস মাইন্ডটাকে রিড করলে তখন বোঝা যায় যে কি চলছে। তো চিকিৎসা করলে হবে কি, তখন এই রাগটাও কমে যাবে, আবার সেলফ ম্যাটারিংটাও কমে যাবে। আর তার সঙ্গে আপনি বললেন হাত কাঁপে, এই হাত কাঁপা জিনিসটা না মানে বেশ কমন। হ্যাঁ, এর বেশ কিছু কারণ আছে, যেমন ধরুন খেয়াল করে দেখতে হবে যে পরিবারে, ওনার পরিবারে মানে ওনার ভাই বোন বাবা মা কারো হাত কাঁপত কি না। সেকেন্ড হচ্ছে গিয়ে যে হাতটা কি শুধু চায়ের কাপ, জলের গ্লাস বা কাউকে চা দিচ্ছেন তখন কাঁপছে, না হাতটা যখন কোলের ওপরে আছে তখনও কাঁপছে। তো এগুলোর প্রকারভেদ রয়েছে। আবার ধরুন অ্যাংজাইটিতেও কারো হাত কাঁপতে পারে, উনি যেহেতু সহজেই রেগে যাচ্ছেন বললেন, আগে এরকম ছিলেন না, উনি কিছু সেলফ ম্যাটার করেন মানে নিজে নিজে বলেন এবং তার সঙ্গে হাত কাঁপে, তো পুরো জিনিসটাই আমরা যদি একটা অ্যানালিসিস করি তাহলে পরে কিন্তু বেরিয়ে যাবে। এবারে হাত কাঁপাটা যদি হয় যে না ওনার শুধু চায়ের কাপ দিলেই বা জলের গ্লাস ধরলে হয়, বাট এমনি কোনো রেস্ট যখন আছে তখন কাঁপছে না, তো একটা অসুখ হয় এসেন্সিয়াল ট্রেমার বলে, মানে অনেক সময় একটু হাত কাঁপে কোনো চায়ের কাপ, জলের গ্লাস বা কোনো স্ট্রেস হলে পরে কাঁপছে এরকম, বা পরিবারের অনেকের থাকতে পারে, তাহলে এর কিন্তু চিকিৎসা রয়েছে। সুতরাং পুরো জিনিসটা দুটো পার্ট, যে এই ট্রেমারটা যেটা হচ্ছে সেটাও কি ওনার যে বাকি প্রবলেমটা রয়েছে তার পার্ট কি না, না দুটো আলাদা একটু ডিস্টিংক্ট, এটা কিন্তু দেখা দরকার। এটা একটু ডাক্তারবাবুর কাছে গেলেই সলভ হয়ে যাবে, এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার দরকার নেই, বাট আমি বলবো একবার দেখিয়ে নিন, তাহলেই আবার উনি আবার আগের মতো ফিরে যাবেন সুন্দর।
1: ফোনে কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো।
1: হুম, বলুন।
3: আমি মহেশতলা জগন্নাথ নগর থেকে বিশ্বনাথ মন্ডল বলছি।
1: বলুন।
3: আমার বয়স 75 বছর বয়স। আমার প্রেসার 137 আর 77। তো আমার নার্ভের সমস্যা বলতে আমি যদি ওই কাপ প্লেট ধরে চা নিয়ে হাত কাঁপে,
1: ঠিক এই কথাটাই হচ্ছিল।
3: আচ্ছা, এবারে সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে চালাতে হয়তো বাঁ পায়ের শিরাটা হাঁটুর কাছে সরে গেল, তখন যন্ত্রণা হচ্ছে, সাইকেল চালাতে পারছি না, তখন একটা পা একটু নাড়ালাম, নাড়াতে যে পাটা যন্ত্রণা সরে গেছিল সেটা আবার ঠিক হয়ে গেল, শিরাটা বসে গেল, তখন আবার সাইকেল চালাতে আরম্ভ করলাম। আবার হয়তো এরকম চালাচ্ছি, চালাতে চালাতে হয়তো ডান পায়ে হচ্ছে, এইরকম হচ্ছে। এইটা কেন হয়, কি কারণ হয় একটু বললে ভালো হয়, আর কি ওষুধ খেলে ভালো হবে বা কোন ডাক্তারের কাছে গেলে ঠিকঠাক হবে কিনা একটু বললে ভালো হয়।
1: আপনার নামটা আরেকবার একটু বলুন।
3: যোগ ব্যায়ামও করি সকালে আর বিকেলে আবার জিমও করি।
1: আপনার নামটা একবার একটু বলুন।
3: আমার নাম বিশ্বনাথ মন্ডল।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমরা বিশ্বনাথ বাবুর যে উনি প্রশ্ন করলেন সেই প্রশ্নে আসবো, তবে বলে দিই যে আমাদের ঠিক আর কয়েক সেকেন্ড পর থেকে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের 100.1 FM গোল্ডের যে মানে ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনছেন সেখান থেকে কিছুক্ষণের জন্য।

0: আমরা বিচ্ছিন্ন হয়ে থাকব। ঠিক 10 মিনিট পরে আবারও ফিরছি। কথা হচ্ছে আপনাদের সাথে, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন ডক্টর আশিস দত্ত। কথা হচ্ছে আপনাদের সাথে 10 মিনিট ঠিক পরে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য।

0: মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় FCRA 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ SIR এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে VVG রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোনো যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালিত করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের নিজস্ব সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও সংযোগ বজায় রাখা প্রয়োজন।
1: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভী কি জাতি হে কি ভে জনজাতীয় ভাষা বলিয়া কে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থা কে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ও সাওরা সমেত অনেক জনজাতীয় বলিয়ো কে ডকুমেন্টেশন কো লেকার কে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOC-র উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন।

কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে এসআইআর এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আজ বেঙ্গালুরুতে এ সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোন দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল, হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে, উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশে একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশজুড়ে আগামীকাল VVG রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
0: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, আর আপনি আছেন মৌসুমীর সাথে আরোগ্যতে। আর শুধু যে মৌসুমী আছে তা নয়, তেমনটা হয়ও না আর কি যে শুধু আমরা থাকব। আমাদের সাথে অবশ্যই বিশিষ্ট অতিথি রয়েছেন, প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর আশিস দত্ত, এবং তিনি আমাদেরকে কিন্তু আজকের স্নায়ুরোগের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন। আর মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে কথা হবে, সেটাও মাঝে মাঝে বলবো, কিন্তু বিশ্বাস করুন সেটা নিয়ে যে খুব কথা বলবো সেই সময়টা না আমরা পেয়ে উঠছি না আর কি। আমাদের কাছে এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন দিয়েই শুরু করছি আমাদের এই সেগমেন্টটা। সেটা হচ্ছে, বলছেন দত্তপুকুর থেকে শুভ দত্ত, বয়স 30, বলছেন আমি আমার কিছু শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে আপনার পরামর্শ চাই। গত 3 বছর ধরে আমার হাত খুব কাঁপে, এর পাশাপাশি আমার শর্ট টার্ম মেমোরি খুব সমস্যা হচ্ছে। হঠাৎ করে কিছু শুনলাম বা ভাবলাম যে একটা কাজ করব, কিন্তু একটু পরেই সেটা বেমালুম ভুলে যাই। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে কথাগুলো আমার মনে রাখা দরকার সেগুলো একদম মনে থাকছে না, কিন্তু যেগুলো মনে রাখতে চাই না বা অপ্রয়োজনীয় সেগুলো ঠিক মাথায় থাকে। মাত্র 30 বছর বয়সে আমার এমন হাত কাঁপা আর ভুলে যাওয়ার সমস্যা কেন হচ্ছে, এবং এর থেকে সুস্থ হওয়ার উপায় কী যদি একটু বলেন। শুভ দত্ত, দত্তপুকুর থেকে।
2: শুভবাবু, আমি আগের জন্যও যেরকম বলেছিলেন, উনি একটু বয়স্ক ছিলেন, ওনারও হাত কাঁপে বলেছিলেন, আমি আপনারটা প্রথমে একটুখানি
0: বিশ্বনাথবাবুও
2: বলেছিলেন। হ্যাঁ, দেখুন, হাত কাঁপা ব্যাপারটা আমি যেটা আগেও বললাম, এটা খুব কমন অসুখ একটা। তো মূলত দু ধরনের আমাদের ট্রেমার বা হাত কাঁপে, এক হচ্ছে আপনি হাত রেস্টে রেখেছেন তখন কাঁপছে, আর একটা হতে পারে আপনি কোনো জিনিস ধরছেন বা কোনো কিছু, ধরুন চায়ের কাপ, গ্লাস, প্লেট, এগুলো ধরছেন তো তখন, বা লিখতে গিয়ে একটু হাত কাঁপলো, চেক সাইন করতে গিয়ে হাত কাঁপলো, এরকম হতে পারে। তো এই যে কিছু ধরতে গিয়ে হাত কাঁপা, এগুলোকে আমরা পশ্চুরাল, মানে একটা পার্টিকুলার পশ্চারের ট্রেমারটা হচ্ছে বলে পশ্চুরাল ট্রেমার বলি। এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে একটা এসেন্সিয়াল ট্রেমার যেটা বলছিলাম, যেখানে দেখা যায় যে অনেকের বংশের মধ্যে রয়েছে, ইদার হাতটা কাঁপে অথবা কারো হয়তো বংশে মাথাটা কাঁপে, একটুখানি টিকটিক করে নড়ে, হ্যাঁ এরকম। তো এ নিয়ে এর এর একদম প্রকৃত চিকিৎসা রয়েছে, এ নিয়ে খুব চিন্তিত হওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয় যে আপনার হাতটা কাঁপে এরকম জিনিস ধরতে গেলে, তাহলে পরে অবশ্যই কোনো একজন স্নায়ুরোগের বিশেষজ্ঞের কাছে যান, এবং গিয়ে তাকে এই কথাগুলো বললে পরে তিনি আপনাকে ক্লিনিক্যালি দেখে এই অসুখের ডায়াগনোসিস করতে পারবেন। এবারে একই রকমভাবে আরও কিছু অসুখ কিন্তু ম্যানিফেস্ট করতে পারে, যেমন অনেক সময় দেখা যায় যে থাইরয়েড হরমোনটা যদি বেড়ে যায় তাহলেও কিন্তু একটু হাতে মৃদু কম্পন হতে পারে। আবার ধরুন খুব চিন্তার মধ্যে আছেন, খুব অ্যাংজাইটির মধ্যে আছেন, আপনি একটা ইন্টারভিউ দিতে ঢুকছেন, তখন দেখবেন একটু হাত পায়ে অনেকে শেকিং হয়, অনেকে স্টেজে উঠে পারফর্ম করতে গিয়ে একটু শেক করে, তো সেই জন্য খুব স্ট্রেইন বা অ্যাংসাস থাকলে তাহলেও কিন্তু একটু আধটু হাত কাঁপতে পারে। তো আপনার এই হাত কাঁপার সঙ্গে মূলত আরও একটা জিনিস আপনি বলেছেন যে আপনি ভুলে যাচ্ছেন। হ্যাঁ, তো দেখুন 30 বছর বয়সে শুভবাবু, না এই যে ভুলে যাওয়ার যে ডিমেনশিয়া, ইউজুয়ালি 30 বছর বয়সে হয় না। হ্যাঁ, ইউজুয়ালি কমন ডিমেনশিয়া যেগুলো আসে সেগুলো আমরা যেগুলো কমন দেখি, মানে অ্যালজাইমার ডিমেনশিয়া বলি আমরা যেমন, বা ভ্যাসকুলার মানে ব্রেনে যে স্ট্রোক হয়ে হলো, বা আরও অনেক রকমের রয়েছে, আমি আসছি না টার্মিনোলজিতে, বাট এগুলো সাধারণত আরও একটু পরে দেখা যায়। হ্যাঁ, আপনি এটা এক্সক্লুসিভলি কি হয় না, হয়, বাট এই বয়সে দেখুন এই ডিমেনশিয়াগুলো হয় না। এবং টিপিক্যালি আপনি যেগুলো বলেছেন না, যে এই কিছু অপ্রয়োজনীয় জিনিস মনে থাকে কিন্তু প্রয়োজনীয় জিনিসটা মনে রাখতে পারি না, হ্যাঁ ঠিক জিনিসটা হচ্ছে না, ওই প্রয়োজনীয় জিনিসটা আপনি হয়তো তত মন দিয়ে শোনেন না, আর অপ্রয়োজনীয় জিনিসটা হয়তো খুব মন দিয়ে শুনেছেন। তো এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি কতটা অ্যাটেনশান দিয়েছেন পার্টিকুলারলি একটা কথা শোনার জন্য। আমরা খুব কমনলি দেখি, দেখুন অনেকেই আমরা হয়তো বাড়ি থেকে বেরোচ্ছি, তো বাড়ি থেকেও হয়তো মানে গৃহিণী বললো যে মনে রেখো কিন্তু এটা আনতে হবে, হ্যাঁ, তা আপনি হয়তো তখন অফিস নিয়ে ভাবতে ব্যস্ত, তো ফেরার পথে হয়তো আপনি ওটা আনতে গিয়ে দেখলেন ভুলে গেছেন। এর মানেই কিন্তু নয় যে আপনার ডিমেনশিয়া হয়েছে, কারণ আপনি না ওই কথাটা

0: শোনার সময় অত মন দিয়ে হয়তো শোনেননি, হ্যাঁ, তো সেই জন্যে হয়তো ভেবেছেন হয়ে যাবে, বা আরও একটা তো ব্যাকআপ রয়েছে, একবার ফোন করে জেনে নেব। তো আপনি যদি অ্যাটেনশান না দেন তাহলে পরে কিন্তু একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। দ্বিতীয় আর একটা জিনিস, যদি আপনার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘোরাফেরা করছে, অন্য কোনো চিন্তা মানে ধরুন আপনি খুব কোনো কিছু জিনিস নিয়ে খুব চিন্তায় আছেন, তো তার মধ্যে হয়তো আপনার এই এতগুলো কাজের চাপ আসছে বা প্রেশার আসছে, তখন হয়তো আপনি এতগুলো জিনিস হ্যান্ডেল করতে পারছেন না, মানে মাল্টিটাস্কিং এবিলিটি যে আমাদের আছে সেই জিনিসটা হয়তো আমরা হ্যান্ডেল করতে পারছি না। বাড়িতে দেখেছেন তো যে মারা কী সুন্দর হ্যান্ডেল করে, রান্না করতে করতে বা কিছু টিফিন দিতে দিতে হয়তো আর একটা কিছু বললেন, হ্যাঁ দিচ্ছি বলে সুন্দর বলে দেয়, মনেও রাখে। এই যে একটা সহজাত প্রবৃত্তি আমাদের রয়েছে যে আমরা অনেক জিনিস অনেক কাজ একসঙ্গে করতে পারি, মনে রাখতে পারি, সেটা যদি আমরা করতে না পারি, যদি আমাদের দেখা যায় যে মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো প্রথমে আপনি আমার মনে হয় সব থেকে ভালো নিজেকে জিজ্ঞেস করা, আমি কি খুব ওরিড, আমি কি খুব চিন্তিত, আমি কি আমার নিজের প্রবলেমগুলো সলভ করতে পারছি। যদি না হয় না, একদম সুন্দর একদিন বসে একটা সাদা কাগজে লিখতে আরম্ভ করুন কী কী চিন্তা আপনার মধ্যে রয়েছে আর সেগুলোর কোনো সলিউশন রয়েছে কি না। তো সলিউশনটাকে পাওয়া গেল, যদি না পাওয়া যায় যে এরকম কিছু হবে না, তাহলে আমরা যেটা করি যে আমরা একটা তখন ওই সাইকোমেট্রি করাই, যে এটা খুঁজে বের করার জন্য, যেটা আগেও বলেছি যে আপনার অবচেতন মনে কি চলছে। তো যদি দেখা যায় যে অনেকের অ্যাংজাইটি থাকে, অনেকের একটা লো মুড, একটু ডিপ্রেশন চলছে, তখন কিন্তু আমরা ভুলবো, তো সেগুলো তাহলে কিন্তু ডিমেনশিয়া নয়। সুতরাং এই দুটো যদি আমি আপনার মেলায়, হাত কাঁপা এবং এই ভুলে যাওয়া, তাহলে আমার মনে হয় যে আপনি একটু দেখা দরকার, আপনি একজন কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, যে এই দুটো প্রবলেম বললে যে এটা মনের অবচেতনে কিছু চলছে এবং সেই জায়গা থেকে ভুলছেন কি না। আপনার থাইরয়েডটা টেস্ট করা উচিত, সেটা একটু দেখে নেওয়া উচিত, যেটুকু মিনিমাম ফিজিক্যাল টেস্ট করলে পরে বাকি অসুখগুলো ধরা যাবে সেগুলো দেখে নিলে এর নিরাময় পেয়ে যাবেন। এরই পরিপ্রেক্ষিতে আমি আগের জনেরও বলে দিই, না তো উনি ভাববেন যে বিশ্বনাথ বাবুকে আমরা খুব গুরুত্ব দিলাম না, হ্যাঁ তা নয়। বিশ্বনাথ বাবু, আপনি একজন বয়োজ্যেষ্ঠ লোক, আপনাকে গুরুত্ব দিয়ে বলি, আপনি যেটা প্রথম হাত কাঁপা বলেছেন ওটা একই রকম, এগুলো শুনলেই আপনি বুঝতে পারছেন সেই রকম কিছু। বয়স্কদের মধ্যে এমনি অনেক সময় একটুখানি ট্রেমার আসতে পারে, আরও অনেক কারণে বার্ধক্যজনিত নিউরোপ্যাথির জন্য হতে পারে, সেটাও একটু খুঁজে দেখা দরকার, বাট এসেন্সিয়াল ট্রেমার একটা কমন যেটা দেখতে পাওয়া যায়। পার্কিনসন ট্রেমার বলে একটা হয়, লোকে খুব ভয় পায় হাত কাঁপলে আমার পার্কিনসন হয়েছে বলে কি না, কিন্তু পার্কিনসন ট্রেমার না ইউজুয়ালি রেস্টে হয়, জিনিসপত্র ধরলে ততটা হয় না। সো এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি বলে রাখলাম আপনাদের। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি বলেছিলেন সাইকেল চালাতে গিয়ে পায়ে মাঝে মধ্যে একটা টান ফিল করেন, তো বিশ্বনাথবাবু এটা না একটা ক্র্যাম্প অ্যাকচুয়ালি, হ্যাঁ ক্র্যাম্প অনেক সময় নিউরোপ্যাথির জন্য হতে পারে, তো দেখতে হবে, বয়স হলে নিউরোপ্যাথির অনেক কারণ রয়েছে, সেগুলো একটু ইভ্যালুয়েট করে দেখে সেটার কিন্তু সমাধান সম্ভব। সুতরাং আপনার দুটো প্রবলেমেরই খুব সুন্দর সমাধান করা যায়, আপনি শুধু জাস্ট একবার গিয়ে একটু কথা বলুন।
1: বেশ, আমরা বেশ অনেকগুলো সমাধান পেয়ে গেলাম। আমরা মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে কথা বলছিলাম, মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে কথা, এরপরে একটা প্রশ্ন রয়েছে আপনার জন্য, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য ফোনে রয়েছেন কেউ, 2248-8085 কে আছেন আমাদের সাথে 100.1 FM গোল্ডে। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
1: বলুন।
2: আপনাকেও নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: হ্যাঁ বলছি, আচ্ছা আর্থ্রাইটিস কি মানে এটা ভালো হওয়ার রোগ নয়, এক নম্বর প্রশ্ন। আর দু নম্বর হচ্ছে, আমার মেয়ের 30 বছর বয়স, যখন 11 বছর বয়স তখন ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছিল বেঙ্গালোরে। তো সে ভালো ছিল, বেশ ভালো ছিল, তারপরে বাড়িতে ওই কিছু মানে ওই শাড়ির কাজ করতে করতে হঠাৎ একদিন মানে স্ট্রোকের মতন হয়ে গেল রাত্রেবেলা। হ্যাঁ মানে সে জল ঢেলে জল ঢেলে জল ঢেলে কলে নিয়ে টিউব টিউব কলে নিয়ে জল ঢেলে জল ঢেলে আলা তার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো এটা গ্যাস থেকে হয়েছে, এটা এটা চাপা অম্বল, আমাকে তখন নানা রকম বললো, 6 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, 6 মাস থেকে 4 বছর ওষুধ খেলো কি হলো নি, লাস্টে বলছে এটা আর্থ্রাইটিস। হ্যাঁ এই রোগটা কি মানে ভালো হওয়ার নয়,
1: আপনি একটু শুনুন।
0: আচ্ছা দেখুন, আর্থ্রাইটিস মানে হচ্ছে গিয়ে কিন্তু জয়েন্টের পেন, হ্যাঁ ঠিক আছে, তো এই জয়েন্টের অসুখটা হচ্ছে পুরো আলাদা নিউরোলজি থেকে, হ্যাঁ নিউরোলজি নয়, এটা বেসিক্যালি রিউম্যাটোলজি বলে একটা সাবজেক্টের মধ্যে পড়ে, বা কোনো কোনো সময় অর্থোপেডিকের ডোমেনেও আসে। সো আর্থ্রাইটিস অসুখটা নিউরোলজির কিছু নয়, বাট আর্থ্রাইটিস সারবে কি না ডিপেন্ড করে যে কোন ধরনের আর্থ্রাইটিস আছে, অনেক রকমের হয়, কিছু ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস মানে যেমন ধরুন রিউম্যাটয়েড বলে একটা কমন নাম হয়তো শুনবেন,

0: সেরকম রয়েছে, আবার অনেকের বয়স হলে হাঁটুতে গেঁটে বাত হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস, তো এগুলো ডিপেন্ড করে কোন ধরনের আর্থ্রাইটিস আছে। এবারে দ্বিতীয় আপনি যেটা বললেন যে মেয়ের একটা ব্রেন টিউমার ছিল, সেটা অপারেট হয়েছিল, উনি খুব ভালো ছিলেন, খুব ভালো খবর, সেটাই সবাই কামনা করে যে এটা থাকুক। তারপরে ওনার আবার একটা হঠাৎ যেটা আপনি বললেন যে অনেকক্ষণ ওনাকে জল ঢালতে হয়েছে এরকম, সেটা শুনে আমার যা মনে হয়েছে হয়তো মোস্ট লাইকলি ওনার একটা কনভালশন হয়েছিল, স্ট্রোক নয় রাদার কনভালশন বা খিচুনি হয়তো হয়েছিল, এবং তার জন্য উনি ওষুধ খেয়েছেন এবং বা খেয়ে যাচ্ছেন। এটা দেখার থাকে যে যেহেতু টিউমার সার্জারি হয়েছিল তো আবার ব্রেন এমআরআই করে কোনো ওর মধ্যে কোনো কিছু অসুবিধে আছে কিনা স্ট্রাকচারালি সেটা দেখতে হয়, এবং সেটা দেখার পরে ওষুধপত্র খেলে, অনেক সময় ওষুধ খেয়ে যেতে হতে পারে, সেটা ডিপেন্ড করে যে কি খিচুনি, কোন ধরনের খিচুনি, তাতে উনি ভালো থাকবেন। বাট আর্থ্রাইটিসের সঙ্গে ব্রেনের এটার কোনো ডিরেক্ট রিলেশন কিছু নেই।
1: আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতির পর কথা হচ্ছে আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর আশিস দত্ত, এবং তার থেকে কিন্তু আমরা স্নায়ুরোগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য যেরকম জানছি, ঠিক তেমনই মাল্টিপল স্ক্লেরোসিসের কথাও কিন্তু জানছি। কথা হচ্ছে 100.1 FM গোল্ডের ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136, আবারও বলি 9830468136, অলিভিয়া নার্সিং হোম।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে, আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে,
1: 100.1 FM গোল্ডে আপনি আছেন মৌসুমীর সাথে আরোগ্য অনুষ্ঠানে, এবং আরোগ্য অনুষ্ঠানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর আশিস দত্ত। আজকে স্নায়ুরোগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য উনি আমাদেরকে জানাচ্ছেন, যেমন আপনি জানতে চাইছেন যে যে মাধ্যমগুলোতে সেগুলো হচ্ছে 2248-8085 সরাসরি ফোন করছেন, আর 9903055992 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করছেন বা মেসেজ করছেন, করে জানতে চাইছেন যে স্নায়ুরোগের বিভিন্ন ধরনের সমস্যার প্রতিকারের ব্যাপারে। ঠিক এই মুহূর্তে লিসনার কে রয়েছেন আমাদের সাথে, নমস্কার।
4: হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার।
0: নমস্কার,
4: আমি শিয়ালদা থেকে পাপিয়া বলছি।
1: পাপিয়া,
4: হ্যাঁ হ্যাঁ
1: বলুন।
4: অ্যাকচুয়ালি আমি না 18 এপ্রিলে পড়ে যাবার পরে মানে ব্যাক পা স্লিপ করে রাস্তায়, তো পুরো মানে আমরা ব্যাকবোন আর কোমরে চোট লেগেছে, তো ডক্টর অর্থ ডাক্তারকে দেখিয়েছি, তো উনি এমআরআই করেছেন, এমআরআই করেছে লিখেছেন যে লাম্বার ফাইব্রেটস আর শোয়িং ফিউ ইনপ্লেট চেঞ্জেস, আর পশ্চারেলেরই প্রোডেক্টেড L4, L5, L1, S1 এসব আইবিডিক্স ইজ সিন কজিং ফিশার অন থিকার স্যাক উইথ ন্যারোয়িং অফ এক্সিস্টিং রিচেস অ্যান্ড ইনডেনেশন অফ এক্সিস্টিং নাদুর বাইলেটারালি, এরকম অনেকগুলো এরকম লিখেছে। তো আমি না এখনো একটু পেইন হচ্ছে, এই 2 মাসের উপরে হয়ে গেল, তো আমাকে তো ওষুধ দিয়েছে, ওষুধেও কমছে না, এই এই 2 দিন ধরে ইয়ে দিয়েছে আপনার ওই যে ফিজিওথেরাপি দিয়েছে, তো এখনো একই একটুখানি ঝুঁকলে পরে প্রচন্ড আগুনের মতো জ্বালা করে পেইন হচ্ছে, তো আমি না খুব ভয় পাচ্ছি, আমি তো নিজের কাজ নিজে করতে পারছি না, এটা কি উনি বললেন যে ভেতরে যে ডিস্ক আছে না, ডিস্কের মধ্যে ডিস্কটা মুড়ে গিয়ে নার্ভটাকে টাচ করছে, তাই জন্য এত পেইন হচ্ছে, বলছে এটা যদি 2 মাসে না সারে তাহলে সার্জারি করতে হবে। স্যার আমি কিন্তু সার্জারি করবো না, এটা কি এমনি ভাবে সারানো যাবে না?
0: পাপিয়া ম্যাডাম আপনার বয়সটা একবার যদি বলেন।
4: 57,
0: ওকে ঠিক আছে, আমি ছোট করে বলি, আপনি পড়ে গেছেন এবং তারপরে ফিল করছেন কোমরে একটা অসহ্য যন্ত্রণা, এবং কখনো কখনো যন্ত্রণাটা পায়ের দিকে নামছে। সো এটা বেসিক্যালি কোমরে আমাদের কি হয়, এই যে স্পাইনাল কর্ডে আমাদের প্রত্যেকটা যে ভার্টিব্রা রয়েছে সেগুলো একটার উপরে একটা লাগানো আছে, আর তার ঠিক মধ্যেখানে কুশনের মতো একটা জিনিস থাকে যাকে আমরা ডিস্ক বলি, মানে আপনি বাড়ি তৈরির সময় দেখেছেন তো ইঁট, তারপর একটা সিমেন্ট, তারপর আবার ইঁট রাখা।

0: ভাই ঠিক সিমিলারলি সিমেন্টটাকে ধরতে পারেন ডিস্কের মতো। কেন হয়েছে? সেই জন্যই আমরা এত সুন্দর লাফাতে পারি, নাচ করতে পারি, দৌড়তে পারি, আমরা বেন্ড হতে পারি, সেই জন্য। এখন বয়সের সঙ্গে আমাদের একটু ওয়্যার অ্যান্ড টিয়ার হতে থাকে। হ্যাঁ, যেমন বয়সে ধরুন একটুখানি করে ক্ষয় হয়, একটুখানি করে ভাটিব্রার যেগুলো চেঞ্জেস হয়, তার জন্য অনেক সময় হয় কি ডিস্কটা তার জায়গা থেকে বেরিয়ে যেখানে স্পাইনাল কর্ডের যে গর্তটা রয়েছে, ক্যানালটা রয়েছে, তার থেকে যখন নার্ভ বেরোচ্ছে তার উপরে চেপে বসে। যখন চেপে বসলো তখন ন্যাচারালি আপনার একটা পেন হবে। এবার এই নার্ভটা আমাদের কোমর থেকে সবসময় পায়ে নামে, তো ন্যাচারালি তখন পেনটা আমাদের পায়ের দিকে যায়। এইবারে মেজরিটি ক্ষেত্রেই ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে এর সমাধান হয়েই যায়। মানে আমার তো মনে হয় 90% বেশি সমাধান হয়ে যায় ওষুধ আর ফিজিওথেরাপি। খুব কম জনেরই ক্ষেত্রে অপারেশন লাগে, এবং সেটাও ডিপেন্ড করে যে অপারেশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে কতটা নার্ভের কম্প্রেশন হয়েছে, বা আপনার মধ্যে কোন কী কী চেঞ্জেস আছে ক্লিনিক্যালি, বা ওই যে বললাম গর্তটা কতটা ন্যারো হয়ে গেছে তার উপরে। সুতরাং এগুলোকে দেখে এবং আপনাকে দেখে সেটা ডিসাইড করা হয়। তবে যেটা জিনিস আপনি যে বললেন যে অপারেশন আপনি চাইছেন না বা অপারেশনে একটা ভয় ভীতি রয়েছে, দেখুন অপারেশন সবারই লাগে না, যেটা বললাম। সো একটু ধৈর্য ধরে ভালো করে ওষুধ খেলে এবং তার সঙ্গে যদি ব্যায়াম করা যায় তাহলে অনেক সময় এর সমাধান পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে পেনটা ইনিশিয়ালি খুব বেশি থাকে, তখন অনেক সময় আমরা রুট ব্লক বলে একটা জিনিস, মানে যে নার্ভটার উপরে কম্প্রেশন হচ্ছে তাকে যদি আমি ব্লক করে দিই, তো সেটা একটা ইঞ্জেকশন দিয়ে ব্লক করা যায় কোমরে, সেটা করে দিলে পেনটা তখন কমে যায়। এবার আপনি আস্তে আস্তে ফিজিওথেরাপি করলে ওই ডিস্কটা আবার নিজের জায়গায় ফেরত আসতে পারে। সুতরাং মেজরিটি ক্ষেত্রে কিন্তু অপারেশনের দরকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে দরকার অবশ্যই হয়, সেটার ইন্ডিকেশন রয়েছে। সেটা যদি না থাকে তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাকে সেটা বলেছেন, এবং ওষুধ ফিজিওথেরাপির মাধ্যমে আমার মনে হয় আপনার নিরাময় সম্ভব। বাট এটা পুরোটাই ডিপেন্ড করবে যে আপনার ক্লিনিক্যালি কোনো নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট আছে কিনা, আর MRIটাকেও তার সঙ্গে ম্যাচ করে কিনা তার ওপরে। যদি সেখানে কোনো সিভিয়ার কিছু থাকে তবেই অপারেশন, আর না হলে পরে একটু ধৈর্য রেখে একটু ওষুধ ব্যায়াম করলে কিন্তু সময়ের সঙ্গে সেরে যায়।
1: স্নায়ু রোগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমরা জানছি, জানছেন আপনিও 2248-8085-এ আর 9903055922-তেও আপনি প্রশ্ন করছেন। যেমন এই মুহূর্তে সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে জানতে চাইছেন যে স্নায়ু রোগ কি নিরাময় হয় নাকি সারা জীবন ওষুধ খেতে হয়। এটা আগেও আমরা একবার বলেছিলাম যে স্পেসিফিক রোগ অনুযায়ী
0: একদম যে কি ধরনের অসুখ আছে তার উপরে ডিপেন্ড করবে। স্নায়ু রোগ মানে তো অনেক বড় চ্যাপ্টার হয়ে গেল, মানে বড় বই হয়ে গেল, এর মধ্যে ডিপেন্ড করবে। ধরুন আমার স্নায়ু রোগটা একটা কথাই বলছি, একটা ছোট স্ট্রোক হয়েছিল, তো আপনি সুস্থ থাকবেন। আমার মৃগী হয়েছিল, তারও আবার ডিফারেন্স আছে কি রকমের মৃগী হয়েছিল তার উপরে ডিপেন্ড করে। সো এটা ডিপেন্ড করবে কোন ধরনের অসুখ রয়েছে। স্নায়ুর অসুখ রয়েছে মানেই সারা জীবন ওষুধ খেতে হবে, এটা একদমই ঠিক নয়।
1: বেশ, আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো আমরা হয়তো যেতে পাচ্ছি না, আমাদের বন্ধুরা এত ফোন করছেন, লিসনাররা জানতে চাইছেন, তাই একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে যে মাল্টিপল স্ক্লেরোসিস একটা স্নায়ুঘটিত রোগ, অটো ইমিউন ডিজিজ আপনি বলছিলেন, তো সেই ক্ষেত্রে এই রোগটার নামটা আগে অতটা শোনা যেত না, একটা রেয়ার রোগ বলা হতো, এখন এটা প্রায় শোনা যায়, কিন্তু সেটা শোনা যাওয়ার কারণটা কি? রোগটা বেড়েছে নাকি অ্যাওয়ারনেস বেড়েছে, ডায়াগনোসিস তাড়াতাড়ি হচ্ছে?
0: খুব গুরুত্বপূর্ণ। আমি বলি যে দেখুন মাল্টিপল স্ক্লেরোসিস আমরা এই নামটার সঙ্গে এতটা পরিচিতি ছিল না, এতটা পরিচিতি আরও বেড়েছে। এর মানে এই নয় যে অসুখটা ছিল না, অসুখটা ছিল, হ্যাঁ, এবারে হয়েছে এই অসুখটাকে এখন খুব বেশি মাত্রায় আমরা হয়তো আর্লি ডিটেক্ট করছি, ধরতে পারছি। হ্যাঁ, এই ধরতে পারার দুটো কারণ হয়েছে। একটা হচ্ছে অধিক মাত্রায় ন্যাচারালি দ্য নিউরোলজিস্ট যারা স্নায়ু রোগ তারা নাম্বার সংখ্যায় অনেক বেশি হয়েছে, তো সুতরাং ন্যাচারালি আরও অসুখটাকে ধরার ক্ষমতাটা বেড়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে ডায়াগনস্টিক এবিলিটি, মানে ধরুন আগে কিন্তু একটা MRI করতে গেলে কিন্তু একটা বড় শহরে পৌঁছানো ছাড়া উপায় ছিল না, মেট্রো শহরে আসতে হতো। হ্যাঁ, তো সেইটা কিন্তু এখন অনেক অনেক সাবডিভিশন অনেক ডিস্ট্রিক্ট টাউনেই MRI রয়েছে। তো এই যে অ্যাভেলেবিলিটি আপনার এই যে পরিষেবাগুলো যে ডায়াগনস্টিক যেগুলো দিয়ে করা হয়, ডায়াগনোসিস করা হচ্ছে, এই ডায়াগনস্টিক্সগুলো থাকার জন্য মানে চিকিৎসার যে সাপোর্ট লাগে সেই সাপোর্ট সিস্টেমগুলো, পার্টিকুলারলি মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য MRIটা খুব জরুরি হয়। তো এটার অ্যাভেলেবিলিটি বাড়ার পরে এবং রোগ সম্পর্কে সচেতনতা একটা, এই যে আজকে আমরা এই একটা মাধ্যমে এসে কথা বলছি, আমরা এতজন একটা অসুখের প্রথমবারই হয়তো অনেকে নাম শুনলাম, কিন্তু এই যে জেনে গেলাম, নেক্সট দিন যখন আলোচনা হবে তখন আপনার মনে হবে আর এটা তো শুনেছিলাম, সেই সময় বলেছিল। তো এই যে রয়েছে এর জন্য কিন্তু অসুখটা এখন অনেক বেশি ডিটেক্ট হচ্ছে।
1: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর কথা হচ্ছে আপনাদের সাথে। আরোগ্যতে রয়েছি মৌসুমী আপনাদের সাথে, আর অবশ্যই আমাদের

0: ব্যতীত প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর আশিস দত্ত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড।
0: হ্যাঁ, আপনি শুনছেন আরোগ্য অনুষ্ঠান
2: 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য,
0: ঠিক তাই, আরোগ্য অনুষ্ঠান আপনি শুনছেন 100.1 FM Gold-এ। এবং আপনার ভালো থাকার পাসওয়ার্ড এই আরোগ্য অনুষ্ঠান। আর এই পাসওয়ার্ড নিয়ে, মানে পাসওয়ার্ডটা ঠিক কী সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহতেই আমাদের সাথে থাকেন ডাক্তারবাবু ডক্টর আশিস দত্ত, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তিনি রয়েছেন আমাদের সাথে। মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই সব প্রশ্নে যাবো। তার আগে লিসনার কে রয়েছেন আমাদের সাথে, নমস্কার।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: আমি বিবিশা বলছি মধ্যমগ্রাম থেকে।
0: বলুন।
3: আমার ছেলের বয়স হচ্ছে 11 বছর, এই রিসেন্ট হয়েছে। তো ওর যখন 5 বছর বয়স, তখন ওর প্রচন্ড মাথায় পেন হতো। তো তখন আমরা, আমার যে পেডিয়াট্রিক ডক্টর আছেন, ওনাকে দেখাই, এবং তখন উনি সাসপেক্ট করেন যে ওর মাইগ্রেন আছে এবং ওর চোখে পাওয়ার হয়তো এসেছে। তো তখন আমরা সেই অনুযায়ী ডাক্তার দেখাই এবং দেখা যায় যে ওর চোখে হাই পাওয়ার এবং ওর মাইগ্রেনও ধরা পড়ে। কিন্তু তারপর তো ওর মাথা যন্ত্রণা করছে না দেখে আমার ডক্টর আমাকে সাজেস্ট করেন ওকে একটা MRI করাতে। তো MRI করার পরে দেখা যায় যে ওর টেম্পোরারিভাবে একটা সিস্ট আছে, এবং সেই জন্য ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটাল এবং নিমহ্যান্সে দেখায়। ওনারা আমাকে ওখানে বলেন যে এখান থেকে যে MRI রিপোর্ট হয়েছে ওটাই ফাইনাল, ওখানে আর করতে হবে না। এবং ওনারা আবার 2 বছর পরে আমাকে আর একটা MRI করতে বলেন। কিন্তু বাড়ির লোকেরা আমাকে বলে যে এরকম বারবার MRI করলে অনেক সময় বাচ্চার হয়তো তার যে রেডিয়েশন সেটাতে কিছু ক্ষতি হতে পারে। এটা ঠিক কতটা সঠিক আমাকে যদি কেউ একটুখানি, মানে ডাক্তারবাবু যিনি আছেন উনি যদি গাইড করেন।
0: প্রভাব নিয়ে তিনি কথা বলছেন।
4: প্রথমত আপনি যেটা বললেন যে ছেলের একটা 5 বছর বয়সে প্রথম হেডেক স্টার্ট হয়, বিদিশা দেবী আপনার নাম মোস্ট লাইকলি বললেন,
0: হ্যাঁ।
4: তো যেটা জানার দরকার থাকে না, যে ইউজুয়ালি অনেক সময় বাচ্চাদের মধ্যে চাইল্ডহুড মাইগ্রেন থাকতে পারে, বাট সেক্ষেত্রে বাবা বা মায়ের মধ্যে মাইগ্রেনের হেডেক ইউজুয়ালি হিস্ট্রি পাওয়া যায়। কারণ মাইগ্রেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা জেনেটিক ডিজিজ, পলিজেনিক, হ্যাঁ। তো সেই জন্য হয় কি, অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের যদি মাইগ্রেন থাকে তাহলে পরে ছেলের মধ্যে থাকতে পারে বা মেয়ের মধ্যে, সেটা তাহলে বুঝতে সুবিধা হয়, দ্যাটস গুড। সো মাইগ্রেন ডায়াগনোসিসের জন্য কোনো MRI লাগে না। সো MRI আমরা করা হয় বা করা হয়, এটার কারণ হচ্ছে গিয়ে যে মাইগ্রেনের মতো দেখতে অন্য কোনো অসুখ প্রেজেন্ট করছে কিনা, সো মাইগ্রেন মিমিকার কিছু আছে কিনা। তো সেই জন্যেই বাচ্চাটির একটা MRI হলো। MRI আপনি বললেন একটা সিস্ট পাওয়া গেছে, হ্যাঁ। তো মোস্ট লাইকলি আপনার কথা শুনে আমার মনে হয়েছে ওটা অ্যারাকনয়েড সিস্ট বলে ওটাকে, হ্যাঁ। কমনলি ব্রেনের মধ্যে অনেকেরই থাকতে পারে, ওটা ইনসিডেন্টাল ডিটেকশন, মানে আপনি যদি MRIটা না করতেন তো সিস্টটা জানতেন না, কিন্তু ওই সিস্টার জন্য ওর হেডেক হয়তো হচ্ছেই না আর সিস্টার জন্য ওর কোনো সমস্যাও থাকবে না। এইবারে যে 2 বছর পরে করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে সিস্টটা কোনো বেড়েছে কিনা সাইজে, এইটা দেখার জন্য। এখন আপনার মধ্যে যে ফিয়ার যে বারবার MRI করলে কোনো অসুবিধে হবে কিনা, দেখুন MRI কোনো রেডিয়েশন নয়। ওই যে আপনি কথাটার মধ্যে একটা বললেন যে কোনো রেডিয়েশন আছে কিনা, MRI কথাটার মধ্যে কোনো রেডিয়েশনই নেই। MRI কথাটার পুরো শব্দটার অর্থই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, মানে শুরুটাই ম্যাগনেট, মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়। সো MRI-তে কোনো রেডিয়েশন নেই। একটা চেস্ট এক্স রে রেডিয়েশন, একটা CT স্ক্যান রেডিয়েশন, একটা পেট স্ক্যান রেডিয়েশন, রেডিয়েশন, এগুলো হচ্ছে গিয়ে রেডিয়েশন আছে, বাট বাকি এমআরআই হচ্ছে সিম্পলি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো এমআরআই ইজ ভেরি সেফ, ইউ ক্যান রিপিট ইট মেনি টাইমস। এই যেমন আমরা আজকের যে অসুখ নিয়ে আলোচনা করছিলাম, মাল্টিপল স্ক্লেরোসিস, এতে অনেক সময় আমরা ফলো আপে অনেকবার এমআরআই

0: করতে হয় দেখার জন্য যে ব্রেনে প্যাচগুলো চলে গেছে কিনা বা নতুন করে ডেভেলপ করেছে কিনা। দেখুন, এমআরআই যদি ঠিক না হতো তাহলে কি আর এতবার করা হতো? এমন অনেকে আছে যাদের 5টা 6টা 10টা এমআরআই হয়ে গেছে হয়তো মাল্টিপল স্ক্লেরোসিসে লং টার্মে। বাট সেই জন্যই বলা যে এমআরআই কোনো রেডিয়েশন নেই, আপনার একদমই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি বলে থাকে, আপনি 2 বছর পর একটা রিপিট করে কম্পেয়ার প্রিভিয়াসের সঙ্গে করে নিতে পারেন। তো এমআরআই রেডিয়েশন নয়।
1: বেশ, আচ্ছা, এই যে মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে আমাদের কথা হচ্ছিল, মাল্টিপল স্ক্লেরোসিসে আপনি বলছিলেন এমআরআই এর কথা, তাহলে যদি কারোর এই সমস্যা হয়, প্রথম কথা তো এই সমস্যাটা আপনি যেটা লক্ষণগুলো আগেই বলেছিলেন, এই লক্ষণগুলো যখন দেখবে তখন কত তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত?
0: দেখুন, মাল্টিপল, তার আগে আমার মনে হয় আমি জাস্ট একটু ছোট বলি যে মাল্টিপল স্ক্লেরোসিস কিভাবে আপনার কাছে দেখা দিতে পারে। হ্যাঁ,
1: মানে লক্ষণগুলো
0: এই যে শুরু করার সময় বলেছিলাম যে মাল্টিপল স্ক্লেরোসিস একটা অসুখ যেটা টিপিক্যালি আইদার চোখের নার্ভ অথবা আমাদের ব্রেন অথবা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে ধরতে পারে। সো এর সিমটমগুলো মোস্ট কমনলি চোখের নাভ ধরলে হঠাৎ করে চোখে কম দেখা বা দেখতে না পাওয়া, ইউজুয়ালি একদিকের চোখে হয়, খুব রেয়ারলি দুদিকের চোখে হতে পারে, এবং সে সময় চোখ ঘোরানোর সময় একটা পেনও হতে পারে। তো এভাবে আসতে পারে। সেকেন্ড একটা হতে পারে যে ব্রেনের কোনো জায়গায় যদি সেই প্যাচটা তৈরি হয় মাল্টিপল স্ক্লেরোসিসে, যে জায়গাটায় মায়েলিনটা নষ্ট হয়েছে, তো ব্রেনের সেই জায়গার যে ফাংশন আছে সেটা চলে যাবে। সো ধরুন আমার যদি ব্রেনের ঠিক পোস্টেরিয়ার পার্ট মানে পেছনের দিকে যদি হয়, যেখানে আমাদের ব্যালেন্সটা মেনটেন হয়, তখন আমাদের হঠাৎ করে চলার অসুবিধে হলো, ব্যালেন্সের অসুবিধে হলো, অথবা ধরুন কোনো আমাদের হাত পায়ের জায়গায় হলো, তো অনেক সময় স্ট্রোকের মতো শরীরের একদিকটা অবশ লাগলো, একদিকটা উইক হলো, এরকমভাবে প্রেজেন্ট করতে পারে। আবার ধরুন এরকম হতে পারে যে এটা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে ধরলো, তাহলে পরে আমাদের হতে পারে যে কোমরের নিচ থেকে আমার পা দুটো অবশ হয়ে গেল, আমরা ইউরিন ধরে রাখতে পারছি না, অথবা ইউরিনটা আটকে গেল, এরকম। তো নানাভাবে ম্যানিফেস্ট হতে পারে, খুব কমনলি চোখ দিয়ে আসতে পারে, অথবা আমাদের স্পাইনাল কর্ডে হলে পারে, তো কোমরের নিচ থেকে অসার লাগতে পারে, অথবা শরীরের একদিকটা অবশ হতে পারে যদি ব্রেনে ধরে, বা কোনো একটা হাত পায়ের ক্লামজিনেস মানে যে আমাদের ক্ষমতা, যে হয়তো ততটা উইক নয় বাট আমরা যে সুন্দর লিখি, আমরা যে জামার বোতাম লাগাই, সেগুলো ঠিকমতো করতে না পারা, চুল আঁচড়াতে ভালো না পারা, ক্লামজি লাগা, এরকম হতে পারে, অথবা ব্যালান্সের অসুবিধে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে কিছু সময়ে যে এমন একটা জায়গা যেখানে হয়তো আমাদের যে মেমোরি যতটা সাফ ছিল, সো হঠাৎ করে যেন একটুখানি মেমোরির পার্টটা অ্যাফেক্টেড হলো বা এরকম, সেটা ডিপেন্ড করবে যে কোন জায়গায় আমাদের প্যাচটা আছে, লোকেট করছে, তো তার উপরে আমাদের ম্যানিফেস্ট হতে পারে। এইবারে মাল্টিপল স্ক্লেরোসিস অসুখটাকেও না এরও প্রকারভেদ রয়েছে, আমি জাস্ট 2 লাইন বলছি। খুব কমন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে অসুখটার মধ্যে রিল্যাপস হয় আবার রেমিট করে। হ্যাঁ, মানে ধরুন আমি আজকে চোখে কম দেখলাম, তো আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, উনি ধরলেন, দেখলেন, আমাকে ওষুধ দিলেন, আমি একদম 99% ঠিক হয়ে গেলাম, চোখ আবার আমি পুরনো দৃষ্টি ফিরে পেলাম। আবার হয়তো দেখা গেল 2 বছর পরে যে না, আমার হঠাৎ করে যেন মনে হলো ডান হাতে কাজ যতটা ভালো করছিলাম করতে পারছি না, একটু যেন ক্লামজি লাগছে, একটু যেন ফাম্বল করছি। হ্যাঁ, তো এটা নিয়ে আবার গেলাম ডাক্তারবাবু, আবার আমাকে একটা এমআরআই করে ধরলেন যে না অসুখটা এসছে, আবার ওষুধ দিলেন, আবার আমি সুস্থ হলাম। এই যে অসুখ হলো আর সুস্থ হলাম, অসুখ হওয়াটা রিল্যাপস আর সেরে যাওয়াটা রেমিট, তো এটা একটা রিল্যাপসিং রেমিটিং মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে। আবার এক রকমের হতে পারে যে ধরুন আমার চোখে দেখা কম হলো আর হাঁটার একটু অসুবিধে থাকলো, বাট চিকিৎসে হলো, তারপরে যেন একটু একটু করে বাড়তে থাকলো, তো এটাকে বলে প্রোগ্রেসিভ মাল্টিপল স্ক্লেরোসিস। সেটা শুরু থেকে প্রোগ্রেস হলে প্রাইমারি, আর যদি পরে রিল্যাপস থেকে প্রোগ্রেস হয় তাহলে সেকেন্ডারি প্রোগ্রেসিভ। তো এইরকম নানা রকমের অসুখের প্রকারভেদ রয়েছে। এইবার এই যে সিমটম যেগুলো বললাম আমরা, তো এইগুলো নিয়ে যদি আসে ডাক্তারবাবুর কাছে, তখন আমরা ন্যাচারালি যেগুলো করি, যেটা মাল্টিপল স্ক্লেরোসিস না অন্য কোনো অসুখ, সেটা আমাদেরকে দেখতে হয়। দেখুন, চোখে কম দেখছি মানে যে মাল্টিপল স্ক্লেরোসিস হবে তা নয়, চোখে কম দেখার কারণ মেজরিটি চোখের ডাক্তারের কাছেই সলভ হয়ে যায়। যখন দেখবেন যে উনি বলছেন যে না এটা নিউরোলজিস্টের কাছে যান, তার মানে হচ্ছে গিয়ে অসুখটা চোখের মধ্যে নেই, চোখ থেকে যে আমাদের নার্ভ গেছে অপটিক নার্ভ ব্রেনে, তার মধ্যে হয়তো সমস্যা বা ব্রেনে সমস্যা আছে। তো তখন যদি দেখায় তখন আমরা খুঁজি যে একটা এমআরআই করে যে ব্রেনের মধ্যে কোনো প্যাচ আছে কি না বা মাল্টিপল স্ক্লেরোসিসের কোনো ছাপ আছে কি না, স্পাইনাল কর্ডে আছে কি না। এছাড়াও আমরা কিছু টেস্ট করি যে মাল্টিপল স্ক্লেরোসিসের মতো দেখতে কোনো অসুখ যেগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করার জন্য, কিছু ভ্যাসকুলাইটিস হয়, ভেসেলের অসুখ হয়, সেগুলোকে আমরা বাদ দিই। অনেক সময় স্পাইনাল ফ্লুইডটা নিয়ে আমরা টেস্ট করি। এগুলো করার পরে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছই যে মাল্টিপল স্ক্লেরোসিস অসুখটা

0: হয়েছে কিনা।
1: বেশ, মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে তো আরো প্রশ্ন রয়েছে, তবে এই মুহূর্তে ফোনে কে রয়েছেন একটু দেখে নেব। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি হাওড়া কদমতলা থেকে সুজিত কুমার দাস বলছি।
1: ডাক্তারবাবু
2: নমস্কার।
1: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন ছিল যে আমি এরকম, আমার এখন 52 বয়স, আমি অনেক ছোটবেলা থেকেই মানে এই ঘুমের ঘোরে বিভৎস চেঁচিয়ে উঠতাম, এখন সেটা অনেকটা কমেছে, আমি যোগ ডোগ করে অনেকটা কমেছি, কিন্তু মানে এখন হচ্ছে আমার মানে ভুলে যাওয়া এটা ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং স্বপ্ন এমনি মানে ঘুমের ঘরে যে দেখা এর কোনো বিরাম নেই, মানে আমি কোনোদিন শান্তি পাই না ঘুমিয়ে, বিশেষ করে আমি ভোরবেলার দিকে বিভৎস বিভৎস স্বপ্ন এখনো দেখি, হয়তো চেঁচিয়ে উঠি না কিন্তু সকালবেলা উঠে মনটা খুব খারাপ হয়ে যায়, নিজেকে ঠিক রাখতে পারি না, এমন এক একটা স্বপ্ন যে বিচিত্র বিচিত্র ঘটনা বিচিত্র বিচিত্র ব্যাপার, সেগুলো বাস্তবে অনেক সময় মিলেও যায়, এ থেকে কিছুতে আমি রেহাই পাচ্ছি না,
1: অসুখ বলতে পারেন যদি এটা আপনার ন্যাচারালি জীবনটাকে একটু দুর্বিষহ করছে, তো ন্যাচারালি এটাও একটা অসুখ, তো এই স্লিপগুলো হচ্ছে স্লিপ রিলেটেড ডিজিজ। হ্যাঁ, এর খুব সুন্দর চিকিৎসা হয় কিন্তু, মানে এটা নিয়ে এত মানে ওরিড না হয়ে আমার মনে হয় না, আপনি যদি এই প্রবলেমগুলো কোনো একজন স্নায়ুরোগ বিশারদকে বলেছেন তো ন্যাচারালি তিনি আপনাকে নিউরোলজিস্ট দেখে কিছু ওষুধ দেবে এবং তাতে ঠিক হবে। বাট একটা জিনিস বলে রাখি, এটা এটা একটু ভয়ের অসুখ নয়, খারাপ কিছু নয়। হ্যাঁ, তো এটা এই যে ঘুমের একটা যে আমাদের যে স্টেজ আছে দুরকমের, তো সেই স্টেজে কিছু কিছু আমাদের ম্যানিফেস্টেশনস বা অসুখ থাকতে পারে, তো সেটা কিন্তু এই স্লিপ রিলেটেড অসুখের থেকেও বেশি, এটাকে আমরা বলি স্লিপ রিলেটেড ফেনোমেনা। তো স্লিপ রিলেটেড ফেনোমেনা কিন্তু খুব সুন্দর ট্রিট করা যায়, তো আপনি এ নিয়ে অযথা চিন্তা না করে জাস্ট একটা পরামর্শ নিন, আমার মনে হয় এটা সলিউশন হয়ে যাবে, আপনার স্বপ্নও কমে যাবে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠাও কমে যাবে, এবং তার সঙ্গে আপনি একটা সুস্থ সুন্দর ঘুম খুব দরকার মানুষের জীবনে, সেটা পেলে পরে আপনি নিশ্চয়ই পরের দিনে ফ্রেশ থাকবেন। ভুলে যাওয়াটা হচ্ছে হয়তো আপনি আর তারপরে ন্যাচারালি এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করেন এবং তার একটা রেস রয়ে যাচ্ছে, সুতরাং ভালো ঘুমের একটা দরকার আপনার, এটা কন্ট্রোল করা যায়। এরপরে যাব একটা আমাদের মেসেজের, সেটা বলছেন যে আমার বয়স 34, সুগার, হাই প্রেশার, থাইরয়েড আছে, ওষুধ খাই কয়েক বছর ধরে, সায়াটিকায় ভুগছি, ওজন বেশি, কোমরের নিচ থেকে পা অবধি ব্যথার, ওষুধ খেয়েও কমেনি, কী করব? দেবস্মিতা বেহালা থেকে।
0: আচ্ছা, দেখুন খুব ইয়াং বয়স, নো ডাউট কিছু কোমরবিড ডিজিজ রয়েছে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড বললেন, এগুলো রয়েছে। সেকেন্ড, আপনি একটা খুব এ বলেছেন যে একটু ওভারওয়েট রয়েছেন সেই জন্য। হ্যাঁ, কোমরের অসুখ কিন্তু ওভারওয়েট থাকলে একটু হওয়ার বেশি চান্স, অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু থাইরয়েড রয়েছেন তো ওয়েট বেশি থাকার একটু, হাইপোথাইরয়েড থাকলে একটু প্রবণতা থাকে। সো এখানে প্রথমেই আমি যেটা বলবো না, আপনার খুব দুটো জিনিস ভাবা উচিত, একটা হচ্ছে গিয়ে যে ওয়েটটাকে কী করে আস্তে আস্তে কমাবেন সেটাকে একটুখানি ভাবা, কোনো গিমিক নয় যে এক মাসেই অনেক কমাতে হবে এরকম না, টার্গেট রাখুন আমি মাসে 500 গ্রাম কমাবো, খুব ব্যাস, এক বছর লেগে থাকুন 6 কিলো কমে গেল, 2 বছর লেগে থাকুন 10-12 কিলো কমে গেল, এনাফ এইটুকুনি। এবারে কমানোর জন্য হয়তো দুটো জিনিস, এক হচ্ছে গিয়ে আপনাকে ক্যালোরি বা ডায়েটটাকে একটা ব্যালেন্সড রেখে রেস্ট্রিকশানসে আনতে হবে ক্যালোরি, এবং 2 নম্বর হচ্ছে বার্ন করতে হবে মানে শরীরের ফ্যাটটাকে, তার জন্য কিছু এক্সারসাইজ। এটা যদি করেন, আপনি ওজন কমান, তো শুধু কোমরের ব্যথা থেকে বেনিফিট পাবেন না, আমি এটুকু বলতে পারি আপনার প্রেশারের ওষুধ, আপনার সুগারের ওষুধ, আপনার থাইরয়েডের ওষুধের মাত্রাও অনেকটা কমে যাবে। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আপনাকে খুব ফোকাসড একটা ফিজিওথেরাপি, মানে আপনার এই যে লাম্বার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, তো এটা না ফিজিওথেরাপিস্ট ডেলি যেতে হবে, বাবা পারবো না এরকমও কিছু নয়, আপনি শিখে নিন, কতগুলো ব্যায়াম ওনারা খুব সহজেই শিখিয়ে দেন, তো সেগুলোকে একটু ভালো করে শিখে নিন, প্রয়োজনে দরকার হলে অনুমতি নিয়ে তার কাছ থেকে একটা ভিডিও করে নিতে পারেন, এবং সেইটাকে দেখে দেখে আপনাকে বাড়িতে টাইম দিতে হবে। আমরা কিন্তু খুব সহজেই দুটো জিনিস করি যে ওষুধ খেতে পারি, কারণ দ্যাট টেক্স সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ডে ওষুধ খাওয়া হয়ে যায়, কিন্তু যখন ব্যায়ামের কথা আসে তখন তো 20 মিনিট লাগবে, সুতরাং ওই সময়টা আমরা দিতে বড় আপত্তি রয়েছে। বাট কোমরের প্রবলেমের ভালো সমাধান, স্থায়ী সমাধান চাইলে আপনাকে কিন্তু এক্সারসাইজ চালিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে ওয়েট রিডাকশান, ওই যে বললাম এটাও সহজে নয়, আস্তে আস্তে আস্তে আস্তে করলে পরে আপনি দেখবেন যে অনেকগুলো এই কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে আপনার যেগুলো আরও রয়েছে সুগার, প্রেশার, থাইরয়েড, সেগুলোও অনেকটা ভালো থাকবে। ওষুধ তো হেল্প করবে নিশ্চয়ই, পেন কমানোর জন্য ওষুধ দরকার, কিছু নিউরোপ্যাথিক পেনের ওষুধ আছে।

0: সেগুলো দরকার, প্রয়োজনে আগেও যেরকম বললাম নার্ভের রুট ব্লক করা যায় সেগুলো করা যাবে। বাট মূলত যেটা জিনিস আমরা দেখি সবসময় যে ওষুধ খেতে ভালো আছি আবার তারপরে যেই ভালো ছেড়ে দেওয়া, বাট মূলত দরকার তো হচ্ছে গিয়ে আপনাকে সুস্থ থাকা। তো সেই জন্য রেগুলার একটা একটা স্পেসিফিক এক্সারসাইজ আর ওয়েট কন্ট্রোল করুন, আপনি ভালো থাকবেন।
1: এরপরে একটা প্রশ্ন, যদিও উত্তরটা অনেকবার আপনি দিয়েছেন, সেটা হচ্ছে তন্ময় ঘোষ ভবানীপুর থেকে বলছেন, আমার এজ 35, বলছে মাঝে মাঝে হাত পা ঝিঝি ধরে এবং শিরায়, আচ্ছা ঝিঝিও ধরে এবং কীভাবে এটা ভালো হবে সেটা যদি একটু জানান উপকৃত হব।
0: দেখুন, হাত পায়ে ঝিনঝিন করাটা না অনেক কারণে হতে পারে। হ্যাঁ, একদম ডেফিনেটিভলি হাত পায়ে ঝিনঝিন করে তো বললে খুব ব্রড হলো, মানে আমি বোঝানোর জন্য বলি, আমার জ্বর হয়েছে বললে আমরা যেমন কি হয়, জ্বরটা ম্যালেরিয়া থেকে হতে পারে, সিম্পল ভাইরাল ফিভার হতে পারে, ডেঙ্গু থেকে হতে পারে, সেই রকম হাত পা ঝিনঝিনটাও অনেক কারণেই হতে পারে। হ্যাঁ, যেমন যাদের সুগার থাইরয়েড থাকে তাদের, মূলত এগুলো হয়তো আপনার নেই, আপনি খুব ইয়াং, হ্যাঁ, বাট এ সত্ত্বেও কিন্তু একটা টিংলিং হতে পারে। যেমন অনেকে হয় যে যারা একটু নিরামিষ খাবার খায় তাদের অনেকে দেখা যায় ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, তাতে অনেক সময় ব্যালান্স ঝিনঝিন এগুলো হতে পারে। তো অনেক কারণের মধ্যে হতে পারে। তো এখানে প্রথমেই দরকার যেটা, সেটা আপনাকে একবার দেখা এবং দেখে ঠিক করা যে কী কারণে আপনার এই হাত পায়ে ঝিনঝিন হচ্ছে। তো সেটা জানলে পরে এর নিরাময় সম্ভব।
1: একটা প্রশ্ন আছে, আর একজন প্রশ্ন করেছেন আমাদের টেক্সট মেসেজে, বলছেন যে তিনি শুনছেন আমাদের প্রোগ্রাম, আমাদের সাথে আছেন, বলছেন মানসিক চাপ থেকে কি নার্ভের সমস্যা হতে পারে, কারণ বেশ কিছু কাজের জন্য আর কি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সমাধান কী করে বেরোবো বুঝতে পারছি না। প্রশ্ন করেছেন কৃষাণু বারাসাত থেকে, বয়স 45।
0: আচ্ছা কৃষাণুবাবু, আপনার কোয়েশ্চেনের যেটা মেইন পার্ট ছিল যে মানসিক সমস্যা থেকে শারীরিক কিছু হতে পারে,
1: উনি বলছেন হ্যাঁ, মানে নার্ভের সমস্যা।
0: দেখুন, একেবারে ডেফিনেটিভলি যে মানসিক সমস্যা থাকলে একটা ডেফিনিট স্নায়ুঘটিত কোনো অসুখ হবে ফিজিক্যালি, সেটা সবসময় নয়। বাট মানসিক অসুখ থাকলে ন্যাচারালি একটা গুড কোয়ালিটি অফ লাইফ হবে না, ভালো থাকা যাবে না। মানসিক অসুখ থাকলে পরে অন্য আর পাঁচটা অসুখ বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে, যেমন আপনার প্রেশার বেড়ে যাওয়ার প্রবণতা, সুগার হওয়ার প্রবণতা বেড়ে যাবে। সিমিলারলি যদি ধরুন স্নায়ুতে আপনার কোনো মাইগ্রেন থাকে, তাদের যারা খুব অ্যাংসাস থাকে তাদের মাইগ্রেন বেড়ে যায় অনেক সময়ে। তো ন্যাচারালি শুধু যে মানসিক অসুখটাই যে প্রেশারটাকে করেছে, মানসিক অসুখটাই যে মাইগ্রেনটাকে করেছে সেটা নয়, বাট মানসিক অসুখ থাকলে এই অসুখগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, যেটা কন্ট্রোল ছিল, ভালো ছিলেন, সেগুলো অনেক সময় একটু বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। তার থেকেও যেটা বড় কথা না, আপনি মানসিক অসুস্থতা নিয়ে বয়ে বেড়ালে কিন্তু আপনি ভালো কোয়ালিটি অফ লাইফ কাটাবেন না। একটা সুস্থ সুন্দর জীবন যেটা, সেটা একটা যে জীবনে যে আনন্দ বা চার্ম, সেইটা হয়তো কাটাবেন না। তো প্রথমেই যেটা দরকার যে কী কী প্রবলেমের জন্য হচ্ছে সেগুলো দেখা এবং সেগুলোকে সলিউশন করা, যদি না পারেন তাহলে একজনের হেল্প নিয়ে আস্তে আস্তে এগোলে আশা করা যায় এ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
1: প্রশ্ন রয়েছে প্রচুর, চলে যাবো সেই মুহূর্তে ফোনে, সরাসরি কে আছেন আমাদের সাথে?
2: হ্যাঁ নমস্কার মৌসুমীদি, আমি মহেশতলা থেকে দেবাশিষ বলছিলাম। আমি আগে দুটো কোশ্চেন করেছিলাম ডাক্তারবাবু, তিনটে কোশ্চেন করেছিলাম।
1: হ্যাঁ মাঝের কোশ্চেন,
0: হ্যাঁ বলুন বলুন।
2: মাঝের কোশ্চেনটা আমার হচ্ছে যে আমার ঘাড়ের পিছনে যে ব্লাড জমেছিল বলেছিলাম ওটা ঠিক মাথার পিছন সাইডে আছে, আর আমার না ওই সকালবেলা ঘুম থেকে উঠলেই সর্দি হয়,
0: ও ইয়েস মনে পড়ে,
2: মাথা ব্যথাতে কমে যায়। ঠিক আছে, এবার আর একটা জিনিস হচ্ছে, একটা জিনিস অ্যাড করি ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যেই না আমার হাইপার টেনশন আছে, প্রেসার আছে প্রচন্ড হাই, কোলেস্ট্রল আছে, তো এর সময় কি হয় আমি মাঝে মাঝে না হঠাৎ করে রেগে যাই ভীষণ ভাবে, এবার রাগটা প্রচন্ড রাগ, মানে কোনো একটা বিষয় হয়তো অসন্তুষ্ট হলাম, হয়তো ঠিক সময় আমার খাওয়াটা হলো না, আমার ওয়াইফ কোনো কারণে দিতে দেরি করলো বা কিছু, এই নানা রকম কারণে উত্তেজনাটা তখন এতটাই চরমে পৌঁছে যায়, সেটা মানে হাতাহাতিতেও এমনকি কিছু কিছু ক্ষেত্রে পৌঁছে গেছে। তো এটা কি মানে মেন্টালি ডিসঅর্ডারের লক্ষণ? আর অতিরিক্ত কল্পনা প্রবণ, এই কল্পনা প্রবণতাটা কি খারাপ? ধরুন অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখতে ভালো, মানে স্বপ্ন দেখি যেটা বাস্তবে যদি হয় আমার এরকম একটা বাড়ি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা বাস্তবে হয়তো সম্ভবই না, কিন্তু কল্পনা প্রবণতা আছে। এই দুটো জিনিস কি মেন্টালি ডিসঅর্ডারের লক্ষণ? আর এই জিনিসটা কেন হয়, এই সকালে সর্দি বা ওই ঘাড়ের পিছনে যে অসম্ভব একটা পেন হয়, মাঝে মধ্যেই মাথার মাঝখানটাতেও পেন হয়, এটা থেকে কি করে বেরোনো যায়?
0: আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, আপনি একটা বলেছিলেন যে সেই সময়

0: আপনার সাইনাস রয়েছে কি না, অ্যান্ড সাইনাসের পেন। দেখুন, এই যে সকালে উঠে আপনি যে বললেন যে একটু ঠান্ডা লাগে এরকম, সেখানে প্রথম যেটা ইভ্যালুয়েশন করতে হয় যে আপনার মধ্যে কোনো সাইনাসের কোনো অসুখ বা নেজো ব্রঙ্কিয়াল অ্যালার্জি বলে অনেকে থাকে, যে সকালে উঠে নাকটা স্টাফি লাগলো বা একটু বাইরে বেরোলে স্টাফি লাগলো, নাকটা ধরে এলো, বা ফেস বা ফোরহেডে একটা পেন হলো, এগুলো কিন্তু দেখতে হয়। তো ফার্স্ট একটা ENT ইভ্যালুয়েশন, মানে যারা নাক কান গলার ডাক্তারবাবু তাদের কাছে দেখিয়ে নেওয়া যে আপনার সাইনাসগুলো ঠিক আছে কি না, কোনো নেজো ব্রঙ্কিয়াল অ্যালার্জি আছে কি না। এটা সেকেন্ড হচ্ছে গিয়ে যে তারপরে যদি ওনারা দিক থেকে ক্লিয়ার থাকে যে না এরকম খুব কিছু অসুবিধে নেই, বা থাকলে সেটা সলিউশন করে দিলেন, তাহলে পরে আপনি যে বললেন মাথার পেছনের দিকে ব্যথা হয়, মাঝে মধ্যে মাথার তালুতে ব্যথা হয়, আর তার সঙ্গে দুটো জিনিস আপনি আরও যোগ করেছেন যে আপনি মাঝে মধ্যে খুব রেগে যান এবং এতটাই রেগে যান যে নিজেকে কন্ট্রোল করতেও পারেন না মাঝে মধ্যে। হ্যাঁ, তো এই দুটো কিন্তু কোরিলেট করলে পরে আমাদের একটা এন্টিটি হয় দ্যাট কল দ্য টেনশন টাইপ হেডেক। আমাদের একটা হয়, মানে খুব যদি আপনি চিন্তা করেন, খুব যদি আপনি ইরিটেট হয়ে থাকেন কোনো সময়, বা খুব বেশি যদি লো মুড থাকে অনেক সময়, তার জন্য একটু মাথার অসুবিধে হতে পারে। তো তার ট্রিটমেন্ট কিন্তু ন্যাচারালি এই যে আপনার যে হঠাৎ করে রেগে যাওয়া, অস্বাভাবিক রেগে যাওয়া, তো সেই অ্যাঙ্গার কন্ট্রোলটাকে নিয়ে আসা। এইবারে আর একটা জিনিস আপনি বলেছেন যে আপনি কল্পনাপ্রবণ মানুষ, অনেক কিছু ভাবেন। হ্যাঁ, সেটা দেখুন, কল্পনা অল্প বিস্তর সবাই আমরা করি, হ্যাঁ কে না করি। হ্যাঁ, কারণ কল্পনা আর স্বপ্ন না থাকলে তো আমরা জীবনে কিছু করতেই পারতাম না। একটা শিশুও ভাবে বড় হয়ে এটা খেলবো বা এটা করবো, লাইক দোস। একটা স্টুডেন্ট ভাবে আমি ভালো রেজাল্ট করব, আই ক্যান ডু। চাকরি পেয়ে ভাবা হয় আরেকটু ভালো চাকরি কিছু হতে পারে কি না, আরেকটু ভালো পোস্ট হতে পারে কি না, সেগুলো। বাট কল্পনারও, কল্পনা করুন, কল্পনা ভালো, কল্পনা না থাকলে আমরা তো ভালো থাকবো কী করে, হ্যাঁ ভালো খুশি হব কী করে। বাট কল্পনারও একটা লিমিট থাকতে হবে, হ্যাঁ, সেটারও যেন লাগাম ছাড়া কল্পনা না হয়, যেটা আপনাকে হয়তো আনন্দ দেওয়ার থেকে রাদার বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছে, সেটা না করে একটা কল্পনা হোক, বাট কল্পনাটারও একটা লিমিট থাকুক। কল্পনাটাকে নিয়ে একটা টার্গেট সেট করা, হ্যাঁ, সেইটাকে নিয়ে আমরা বরঞ্চ এগোতে পারি। আর রেগে যাওয়াটা না, মানে ওটা আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, প্রয়োজনে একটু মেডিটেশন করুন। যদি মনে হয় খুব বেশি হচ্ছে, তাহলে পরে অবশ্যই এক ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, কারণ অধিক রেগে তো লাভ নেই। একটা জিনিস ভাববেন কিন্তু যে আপনি যখন রাগছেন তখন ক্ষতিটা কিন্তু আপনার, উল্টো কারো হচ্ছে না। হ্যাঁ, আপনি যদি না কোনো হাতাহাতিতে যান সেটা তো আলাদা ব্যাপার, তাছাড়া যদি না হয় তাহলে রাগ বেশি থাকলে কিন্তু ক্ষতিটা আপনিই করছেন, তাই না? আপনার নিজের ক্ষতি করছেন। আমাদের যে ভালো হরমোনগুলো থাকে সেগুলো কেন আস্তে আস্তে কমতে থাকে, অ্যাড্রিনালিন, তো সেসব করে লাভ নেই। সো ঠান্ডা মাথায় শান্তিতে ভাবুন, এবং অ্যাপ্রোপ্রিয়েটলি অবশ্যই যথাযথ একটা রিয়াকশান থাকতে হবে, বাট ওভার রিয়্যাক্ট করে তো লাভ নেই। আর তার সঙ্গে কল্পনার জগৎটাকে লিমিট রেখে রাদার একটা গোল সেট করুন, যে আমার এটা কল্পনা, এটা আমি গোল, এটা আমি করার চেষ্টা করব। সেই গোলটা অ্যাচিভ করলে তার পরেরটা ভাবুন। আমরা কেউ কিন্তু দেখেছেন, খেয়াল করে, যে যদি 10টা সিঁড়ি থাকে আমরা কিন্তু কেউ 1 থেকে 10-এ জাম্প করি না। হ্যাঁ, তা আমরা 1, 2, 3, 4 করেই যাই, খুব জোর। হ্যাঁ, 2 থেকে 4 হতে পারে, বাট কখনোই আমরা কিন্তু লাভ দিই না। ওইভাবে লাভ দিলে কী হবে, আপনি পাটা ভাঙবেন। তো সিমিলার তাই কল্পনাটাও, তাই কল্পনা রাখুন, বাট আগে তো তার পরের টার্গেটটা অ্যাচিভ করুন, তারপর আরেকটু কল্পনাটাকে বাড়ান, রাদার দেন না হলে ওই কল্পনাটাও মুশকিল হয়ে দাঁড়াবে।
1: বেশ, আমাদের প্রশ্ন প্রচুর আছে কিন্তু সময় খুব বেশি আর নেই। একজন প্রশ্ন করেছে আমাদের গোপাল মান্না, উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে হোয়াটসঅ্যাপে। তিনি জানতে চাইছেন, বলছেন যে তার ভাই ডিউটিতে যাওয়ার সময় বছরখানেক আগে, 2 বছর আগে রেল লাইনে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তারপর সবাই জেনে তারা হসপিটালে নিয়ে গিয়েছিলেন এবং ভর্তি করেছিলেন। কারেন্ট হাত ও পায়ে সামান্য অবশতা আছে, অবশ হয়ে গিয়েছিল আর কি। তো সিটি স্ক্যান করা হয় এবং তাতে বড় কিছু পাওয়া না গেলেও একটা সমস্যা স্পষ্ট ছিল বলে ডাক্তারবাবু জানিয়েছিলেন। অতীতে কোনো দিন পড়ে গিয়েছিল বলে মনে হয়, এমন বলেছিলেন। হাত ও পায়ের ব্যায়ামও বলে দিয়েছিলেন আর নিয়মিত ওষুধ খাওয়ার কথাও বলেছেন, কিন্তু সম্পূর্ণ ভালো আছে, সব কাজও করছে। আমার প্রশ্ন, ভবিষ্যতে কি কোনো অসুবিধা হতে পারে এই জন্য? আর এই জন্য কারণ বয়স 60, প্রেশার ও সুগার আছে।
0: বয়স 60 বছর, 60, তাই তো? না তো দেখুন, এটা না মেন জানা দরকার যে উনি পড়লেন, এটা কারণটা কি? হ্যাঁ, এই বয়সে মানুষ অনেক কারণেই পড়ে যেতে পারে। হ্যাঁ, যদি হার্টের ছন্দের গণ্ডগোলের জন্য হতে পারে, অথবা ধরুন রাখুন হার্টের থেকে যে রক্ত ব্রেনে যাচ্ছে তার ফ্লো যদি কম হয় তাহলে হতে পারে মানুষ, অথবা যদি কোনো খিঁচুনির মতো অসুখ হয়। খিঁচুনি মানে যে সবসময় হাত পায়ে জার খেতে হবে এরকম মানে নেই। সো কনভালশন হতে পারে, সিজার হতে পারে, সিনকোপ বলে অসুখ আছে তার জন্য

0: যেতে পারেন। তো অনেকগুলো কারণ রয়েছে কেন এটা জানলে পরে, তবে তার আমার মনে হয় যে তার যে ফিউচার মানে যে ভবিষ্যৎটাকে দেখা সম্ভব। তো উনি যখন নিশ্চয়ই দেখিয়েছেন এবং সিটি স্ক্যানে যখন বড় কিছু পাওয়া যায়নি তখন আমার মনে হয় ডাক্তারবাবু ইভ্যালুয়েট করে নিয়েছেন এবং করেই বলেছেন। তো উনি যখন ভালো আছেন আশা করা যায় ভালো থাকবেন, এটা পুরোটাই ডিপেন্ড করে যে কি কারণের জন্য পড়েছিলেন তার ওপরে। বাট সব কিছু দেখানো হয়েছে, উনি ভালো আছেন, আমরাও চাইবো উনি ভালো থাকুন। যদি কোনো নতুন সমস্যা দেখতে পান তাহলে সবসময়ই একদম ওই ডাক্তারবাবুর কাছে আগে পৌঁছে যাবে।
1: আমরা মাল্টিপল স্ক্লেরোসিসের কথা একটু ফিরি, যে যেমন এপিলেপসিতে বলা যায় যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে লুকিয়ে যায় অনেকে, হয়তো এটা একটা মিথ বলা যায় যে লুকিয়ে বিয়েটা দিয়ে দিই যদি জানে বিয়ে না হয়। তেমনই মাল্টিপল স্ক্লেরোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ আপনি বললেন, তো সেই ক্ষেত্রে কি মেয়েদের বিয়ের ক্ষেত্রে বা পরবর্তীকালে প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে পারে এই রোগটি থাকলে?
0: খুব গুরুত্বপূর্ণ, শুরুটাই আমরা করেছিলাম যে স্নায়ুঘটিত অসুখের যে একটা মিথ ঘুরে বেড়াই সেটা নিয়ে আমরা আবার একটা সেই জায়গাতেই প্রায় ফিরে এসেছি। এবং আপনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন এপিলেপসি বা মৃগী, যেখানে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আমি স্টুডিওতে এসেও কথা বলেছি যে মৃগী রোগটাও কোনো ছোঁয়াচে নয়, এর সঙ্গে কোনো মিথ নেই। এবং খুব আনন্দের সঙ্গে বলতে পারি আমার এই যে এত মৃগী রোগী আছে এরা অনেকেই সুন্দর সুস্থ স্বাভাবিক সাংসারিক জীবনযাপন করছেন, তাদের ছেলে মেয়ে সন্তান হয়েছে, ভালো লাগে। এবং তারা এসে যখন খুশি মনে ছবিটা দেখায় এটা আমার ছেলে এটা আমার মেয়ে হয়েছে, তো যে হাসি তাদের মধ্যে যে আনন্দ দেখতে পাই সেটা খুব খুশির এবং সব সময়। এবারে দেখুন যেটা বলার যে আমি সব সময় বলি যে ম্যারেজ বিয়ে যাই বলবেন ইটস এ ট্রাস্ট, একটা বিশ্বাস, হ্যাঁ একটা বড় জিনিস, একটা বড় পথ চলার আগে একটা বড় বিশ্বাসের ভিত তৈরি হওয়া দরকার। তো সেখানে না লুকিয়ে যাওয়া জিনিসটা মনে হয় আমার বিশ্বাসের ভিতটাকে প্রথম দিনই হয়তো নড়িয়ে দিতে পারে। তো সেই জন্য আর পাঁচটা অসুখের মতোই কই আমরা তো ভাবি না যে প্রেশার আছে বলবো কি বলবো না, অনেকেই বলি হ্যাঁ আমরা এখন তো যে ঠিক আছে প্রেশার আছে আমি ওষুধ খাই, সিমিলারলি থাইরয়েড থাকলে ওষুধ খাই, এগুলো নিয়ে হয়তো অতটা মিথ নেই। বাট আমি সবসময়ই বলি যে এই বিশ্বাসের বন্ধনটা থাকা দরকার। তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আপনি মাল্টিপল স্ক্লেরোসিস থাকলে বলে দিন, কোনো অসুবিধা নেই। এবার দুটো জিনিস হতে পারে, আপনি বলবেন যে না বলে দিলে কি আর বিয়েটা হবে, দেখুন অভিজ্ঞতা নিরিখে বলতে পারি হয়তো এক দুজন নাও এরকম বললো হয় বা অন্য কেউ বুঝলো না, বাট সময়ের সঙ্গে আপনার জন্য ভালো কেউ ওয়েট করছি, হ্যাঁ সেটা হয়েই যাবে সময়ের সঙ্গে। দু নম্বর হচ্ছে গিয়ে যে এই যে একটা বিশ্বাস বন্ধন তৈরি হলো না, তো আপনি পাশে একজনকে পাবেন যে সবসময়ই মানে ন্যাচারালি আপনাকে বুঝবে আপনাকে জানবে। এইবার দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি চাইলেই সহজেই বলতে পারেন যে তারা চাইলেও এই অসুখ সম্পর্কে তারা কোনো নিউরোলজিস্টের কাছে মতামত নিতে পারে যে অসুখটা রয়েছে যাকে আমি বিয়ে করতে চলেছি। এবারে আমি যে এই এই অসুখটা নেন এগুলো নিয়ে বলি, যে মাল্টিপল স্ক্লেরোসিস কোনো বিবাহের বাধার কারণ নয় বা কোনো সন্তান ধারণেরও বাধার কারণ নয়। কিছু জিনিস আছে যে মাল্টিপল স্ক্লেরোসিসের যে ট্রিটমেন্ট পার্টটা হয়তো দু লাইন আমি পরে যখন বলবো, যে মাল্টিপল স্ক্লেরোসিসে কিছু ওষুধ আছে যেটা ডিউরিং অ্যাটাকের সময় দেওয়া হয় আর কিছু ওষুধ আমরা দিই যাতে অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করা যায়, যাতে ফার্দার আমার ওই ব্রেনের ওই যে বললাম কপার ওয়্যারের মতো মায়েলিনটা যাতে নষ্ট হয় নষ্ট না হয়, মায়েলিন তো দামি তো ন্যাচারালিটা নষ্ট হলে আমার ফাংশনটা চলে যাবে। তো এই যে ওষুধগুলো দেওয়া হয় এর অনেক সময় প্রেগন্যান্সিতে কিছু মডিফিকেশান করতে হয়। আপনি যেমন জানেন তো প্রেগন্যান্সির সময় সব ওষুধ আমরা খেতে পারি না, বিকজ বাচ্চার ওপরে মানে ডেভেলপিং যে ফিটাস আমাদের যে শিশু তৈরি হচ্ছে তার উপরে যে যেন কোনো ইফেক্ট বা প্রভাব না থাকে। সুতরাং এটাই বলার যে মাল্টিপল স্ক্লেরোসিস আছে মানে এটাকে হাইড করতে হবে এটা নেই, আবার মাল্টিপল স্ক্লেরোসিস হয়ে গেছে মানে আমি বিবাহ করতে পারবো না বা সন্তান ধারণে অসুবিধা হবে এরকমও কিছু নেই। আপনি বিবাহ করতে পারেন, সুখী সাংসারিক জীবনযাপন করতে পারেন, সন্তান ধারণের আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে পরামর্শ নিন, তিনি এমন ওষুধে আপনাকে শিফট করবেন যে ওষুধের জন্য বাচ্চার উপরে কোনো ইফেক্ট থাকবে না, সুতরাং সবকিছুই সুন্দর থাকবে।
1: সময়ের একদম নেই, আমি জানি অনেক প্রশ্ন থেকে গেল, আবারও কোনো একদিন হয়তো এই বিষয় নিয়ে আমরা থাকবো আরো ডিটেলে আলোচনা করব। আর যাওয়ার সময় এটাই বলবো যে ভালো থাকবেন আপনিও অবশ্যই, আর আমাদের লিসনাররাও ভালো থাকুক এটাই আমরা চাই।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে রত্না পান্ডে। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज ईरान के राष्ट्रपति डॉक्टर मसूद पजेशकियन से टेलीफोन पर बातचीत की।

0: চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে। duniya.com।

101 FM Gold Day Dunia.com নিয়ে মৌসুমী আছি আপনাদের সাথে। যারা পোস্টারটা দেখেছেন আজকে Dunia.com এর, তারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন। যারা দেখেননি তাদের জন্য বলি একটা কথা বিষয়ে যাব, কিন্তু তার আগে একটা কথা বলতেই হয়, যে সেটা আমরা যখন আকাশের দিকে তাকাই, আকাশের দিকে তাকিয়ে মানুষ যুগে যুগে মিশ্রিত হয়েছেন। কখনো দিনের আলো হঠাৎ নেমে এসেছে অন্ধকার, কখনো পূর্ণিমার উজ্জ্বল চাঁদ রক্তিম আভায় ঢেকে গেছে। এ এক যেন বিস্ময়কর ঘটনা। আমরা পরে ছোটবেলা বিস্ময়কর লাগলেও পরে এর বৈজ্ঞানিক তথ্য জেনেছি যে একে গ্রহণ বলে। একসময় গ্রহণ ঘিরেও ছিল অসংখ্য রহস্য, কুসংস্কার, পৌরাণিক কাহিনী। কোথাও বলা হতো অদৃশ্য শক্তি সূর্য বা চাঁদকে গ্রাস করেছেন, আবার কখনো ধরা হতো শুভ অশুভর সংকেত হিসাবে। মহাকাশের এইরকমই বিভিন্ন গ্রহ এবং সেই সমস্ত গ্রহগুলোর যে অদ্ভুত বেশ কিছু ঘটনা রয়েছে সেইগুলো নিয়েই আজকে রয়েছি Dunia.com এ মৌসুমী আপনাদের সাথে, মহাবিশ্বের বিভিন্ন গ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে থাকছি পুরো 12টা পর্যন্ত কথা হচ্ছে আপনাদের সাথে। তার আগে রইল গান পরপর আপনাদের জন্য।

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com।
1: শুনছেন duniya.com duniya.com এ আজ মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে কথা হবে, বিভিন্ন গ্রহ নিয়ে কথা হবে। আর আমাদের এই মহাবিশ্ব বড়ই অদ্ভুত, এর পরতে পরতে ছড়িয়ে আছে বিশ্বয়ে। বিশাল এই মহাকাশের, বিশাল এই মহাবিশ্বে খুব অল্পেই আমরা জানতে পেরে যাই। অজানাকে জানার উদ্দেশ্যে এখন মানুষের গন্তব্য হয়ে উঠেছে বিভিন্ন নক্ষত্র, গ্রহ বা উপগ্রহ। নানা যান পাঠানো হচ্ছে সেই সমস্ত ঠিকানায় তাদের তথ্য নিয়ে আসার জন্য। নতুন নতুন তথ্য আসছেও বটে সেই সব অভিযানের কল্যাণে, কিন্তু এই মহাবিশ্বে এতটাই বিশাল এই মহাবিশ্ব যে তার কোনো কূল কিনারা নেই, জানার কোনো শেষ নেই। আমাদের মাথার উপর যে আকাশ আছে তাতে রয়েছে বিস্ময়ে ভরা কোটি কোটি উপাদান। এইসব এক একটি উপাদান যেমন বিস্ময়ে ভরা, ঠিক তেমনই অদ্ভুত তার গঠন, ক্রিয়া এবং প্রভাব। মহাকাশের এই বিস্ময়কর উপাদানের কয়েক

সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেমন রহস্যময় রেডিও সিগন্যাল। 2007 সালে মহাকাশ গবেষকেরা রহস্যময় কিছু রেডিও সিগন্যালের সন্ধান পেয়েছিলেন। রহস্যময়তার কারণ হল এই সিগন্যালগুলো পৃথিবীর কোনো রেডিও সিগন্যাল ছিল না, বহির জাগতিক কোনো তারকা থেকে এটা এসেছিল। এরপর থেকে বিভিন্ন সময় গবেষকরা রহস্যময় রেডিও সিগন্যালের সন্ধান পেয়ে এসেছেন। এখনও পর্যন্ত 60টির মতো রেডিও সিগন্যালের আনুমানিক ধরা হয় জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এসেছে। এবং এই যে সিগন্যালগুলো, সেগুলো প্রথম যখন পৃথিবীর মানুষ এই সিগন্যাল সম্পর্কে জানতে পারে, তখন ধারণা করেছিলেন যে এগুলো হয়তো কোনো এলিয়েনদের পাঠানো সংকেত। ঠিক শুনেছেন, এলিয়েন, যেটা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। যদিও সেই রহস্যের এখনও কোনো সমাধান হয়নি, সঠিক তথ্য আমরা পেয়ে উঠিনি, এক একটা জায়গায় এক এক রকম তথ্য আমরা পাই, তবে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত জানতে পেরেছেন যে সংকেতগুলো আসলে 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রক্সিমা সেন্টারাই থেকে সায়েন্টিফিক আমেরিকার তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা উপগ্রহ এবং মহাকাশযানের মতোই মানবসৃষ্ট ডিভাইস থেকে যেসব সংকেত পর্যবেক্ষণ করতে পারেন, তার চেয়ে এই সংকেতটা খুবই সংকীর্ণ ফ্রিকোয়েন্সির একটা। তবে রহস্যময় এই সিগন্যালের উৎস নিয়ে কিন্তু বেশ একটা মত পার্থক্য রয়েছে, এবং সেগুলো কী, কেন, সে সব কিছুই বলবো গানের পরে।

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনছেন 100.1 FM Gold এর Duniya.com, আর Duniya.com এ কথা বলছিলাম মহাকাশের বিভিন্ন রহস্যময় ঘটনা নিয়ে। তার মধ্যে রহস্যময় রেডিও সিগন্যালের কথা আপনাদেরকে বলছিলাম। কোনো কোনো বিজ্ঞানী বলছেন যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নিয়ে কোনো নিউট্রন তারকার খুব দ্রুত ঘূর্ণনের ফলে এই সিগন্যালগুলো তৈরি হচ্ছে। কারোর কারোর মতে আবার দুটো নিউট্রন যখন তারাগুলো একত্রে মিশে যায়, দুটো নিউট্রনের, তার ফলে নাকি এই সিগন্যালগুলো পৃথিবীতে আসছে। তবে অনেকেই আবার এইসব সিগন্যালগুলোকে ভিন গ্রহের প্রাণীর মহাকাশযান থেকে আসছে, মানে মহাকাশযানের কোনো তরঙ্গ, সেটাও বলছেন। 2019 সালের থেকে বহির জগতের সিগন্যালের রহস্য সমাধানে করতে আমেরিকা সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন রেডিও সিগন্যাল ধারণ করতে পেরেছেন যেটা অল্প সময় পরপর 6 বার সংকেত পাঠিয়েছেন। ফলে ধারণা করা হচ্ছে শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান করাটা সম্ভব হবে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই আজকে 30শে জুন, আর কিছু সময় পরেই পরের দিন চলে যাবে, সেখানে দাঁড়িয়ে আজকের দিনটা হঠাৎ মহাকাশ নিয়ে কথা বলছি, কেননা আজকের আন্তর্জাতিক গ্রহাণু দিবস। তবে এই যে আন্তর্জাতিক গ্রহাণু দিবস, এই দিবসের মূল উদ্দেশ্যটা কিন্তু একটু অন্যরকম ছিল। অন্যরকম এই জন্যই যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পৃথিবীর জন্য সম্ভাব্য গ্রহাণুর ঝুঁকি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বকে তুলে ধরা কিন্তু এই দিনটার বিশেষভাবে পালন করা হয়। বিজ্ঞান, মহাকাশ গবেষণা এবং গ্রহ প্রতিরক্ষা, মানে প্ল্যানেটারি ডিফেন্স, এই সম্পর্কে বিশ্বজুড়ে আলোচনা হয়, শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করা হয় বিভিন্ন মানুষকে। তাই প্রত্যেক বছরের 30শে জুন এই তারিখটাকে বেছে নেওয়া হয়েছে। আজকের নয়, 1908 সাল থেকে কিন্তু এই তারিখটাকে

এই বিশেষ দিন হিসাবে পালন করা হচ্ছে। আর সেই জন্যই আজকের আমরা মহাকাশের বিভিন্ন গ্রহের বিভিন্ন রহস্য, মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আর অবশ্যই তার সাথে গানও শুনছি। মৌসুমী রয়েছে আপনাদের সাথে দুনিয়া .com নিয়ে 100.1 FM গোল্ডে।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: আমরা জানি পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরে, কিন্তু আপনি কি জানেন যে এই মহাবিশ্বের সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? সেটা হচ্ছে নিউক্লিয়ার পাস্তা। মহাকাশের কোনো মৃতপ্রায় বা নিউট্রন তারা অবশেষে থেকে গিয়ে নিউক্লিয়ার পাস্তা গঠন হয়। নিউট্রন এই যে তারা হচ্ছে, নিউট্রনগুলো সূর্যের চেয়েও ভারী, কিন্তু ব্ল্যাক হোলের মতো অতটা বড় নয়। এমন বৃহৎ আকার যে তারা তাদের ধ্বংসাবশেষের মাধ্যমে সৃষ্ট, এটা একটা অবশিষ্ট অংশ। ধ্বংসের আগে নিউট্রন তারাগুলোর ভর থাকে প্রায় 10-19 সৌর ভরের সমান। আর এমন বৃহৎ নিউট্রন তারাগুলোর অবশিষ্টাংশ হচ্ছে নিউক্লিয়ার পাস্তা। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে নিউট্রন তারকা থেকে সৃষ্ট নিউক্লিয়াস পাস্তা ঠিক কতটা শক্তিশালী। নির্দিষ্ট পরিমাণ স্টিলকে চূর্ণ বিচূর্ণ করতে আপনাকে যতটা শক্তি প্রয়োগ করতে হবে, সম পরিমাণ নিউক্লিয়াস পাস্তাকে চূর্ণ বিচূর্ণ করতে তার চেয়ে 10 বিলিয়ন গুণ বেশি শক্তি আপনাকে প্রয়োগ করতে হবে। নিউক্লিয়ার পাস্তা এতটাই শক্তিশালী বা এতটা শক্তিশালী হওয়ার কারণ এর ভিতরে অবস্থিত পদার্থের ঘনত্ব। এখনো পর্যন্ত মানুষের জানা সব থেকে শক্ত পদার্থ কিন্তু এটাই। সত্যি কত রকম রহস্য না এই মহাকাশ জুড়ে, মহাকাশের গ্রহ জুড়ে বা মহাকাশের বিভিন্ন ঘটনা, যা কিনা আমাদের সবসময় কোথাও না কোথাও নাড়া দিয়ে যায়। কি এই অদ্ভুত রহস্য? মনে হয় তো, মনে হয় জানি। আর এইরকমই অদ্ভুত রহস্যের কথা আছে আপনাদের সাথে বলছি যতটা সময় আছে। মৌসুমি 100.1 FM গোল্ডে duniya.com নিয়ে রয়েছি, তবে গানের ওপারে।

আমরা কথা বলছি মহাকাশের বিভিন্ন রহস্যময় গ্রহাণু, তাদের কর্মকাণ্ড, এই সমস্ত নিয়ে। আমাদের এই মহাবিশ্বে এমন কিছু গ্রহ সদৃশ বস্তু রয়েছে যেগুলোর মহাকর্ষীয় শক্তির দ্বারা আমাদের যে মাতৃ নক্ষত্র সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও দূরে সরে গিয়েছে। এগুলো অন্যান্য তারকার মতোই কিন্তু ভেসে বেড়াচ্ছে, এবং খুব সম্প্রতি এই ধরনের বেশ কিছু বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 2016 সালে সন্ধান পাওয়া এই ধরনের একটি হচ্ছে SIMP J01365663 প্লাস 0933473, এটা একটা নাম এই গ্রহের। এটা মানে আমাদের জানা গ্রহগুলোর আকারের মতোই, এবং পৃথিবীর থেকে এর দূরত্ব প্রায় 200 আলোক বর্ষ। তবে এর চৌম্বকক্ষেত্র বৃহস্পতি গ্রহের চৌম্বকক্ষেত্র থেকে প্রায় 2000 গুণ বেশি। এটা এতটাই শক্তিশালী যে এই এর থেকে যে অরোরাটা দেখা যায় সেটা রেডিও টেলিস্কোপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। আর এরপরে বলবো ডার্ক ম্যাটারহীন ছায়া পথ, মানে আমাদের এই মহাবিশ্বের খুব অল্প কিছু আমরা দেখতে পারি, এবং বাকি সব পদার্থটাই কিন্তু অদৃশ্য। কিন্তু এই অদৃশ্য পদার্থগুলো কেবল মহাকর্ষ বলে

মাধ্যমে অন্য সব পদার্থের সাথে ক্রিয়া করে, ফলে মহাকর্ষ বল ছাড়া অন্য কোনো উপায়ে তাদের শনাক্ত করা যায় না। ধারণা করা হয় যে মহাবিশ্বের মোট যে ভর তার পাঁচ ভাগের চার ভাগই হচ্ছে এই ডার্ক ম্যাটার, অর্থাৎ মহাবিশ্বের প্রায় 85% পদার্থই কিন্তু ডার্ক ম্যাটার। এইসব পদার্থ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করে এবং শোষণ করে, কোনোটাই নয়, মানে নিঃসরণ করছে কিন্তু শোষণ করছে না কোনোটাই, ফলে দূরবীক্ষণ দিয়ে এদের সরাসরি দেখা যায় না। কিন্তু এমন কোনো ছায়াপথ কি আছে যেখানে ডার্ক ম্যাটার নেই? এমন কোনো ছায়াপথের সন্ধান করতে করতেই 2018 সালে মহাকাশ বিজ্ঞানীরা একটা দল তৈরি করেছিলেন যেখানে অদ্ভুত ছায়াপথের সন্ধান পান, ডার্ক ম্যাটার নেই বললেই চলে। যদিও তাদের সেই আবিষ্কার নিয়ে বেশ কিছু বিতর্কও রয়েছে। এইরকমই মহাকাশের বিভিন্ন রহস্য এবং এই মহাকাশের যে বিভিন্ন রহস্যগুলোর কথা আপনাদেরকে বলছি, সেই রহস্যগুলো জানতে জানতে আমাদেরও কিন্তু বেশ ইন্টারেস্ট লাগে, তাই না? কারণ মহাকাশের রহস্য বরাবরই আমাদের কাছে একটা অন্য ধরনের রোমাঞ্চ। সময় আর খুব বেশি নেই, তাই মহাকাশের গল্প আজকের মতো এখানেই থামাতে হবে। মৌসুমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে dunia.com নিয়ে, তাই dunia.com থেকে তো টাটা বলছি, আর dunia.com থেকে টাটা বলতে বলতেই ভালো থাকবেন, ভালো রাখবেন প্রত্যেককে। গান লিখে গেলাম রূপঙ্কর এবং সোমলতার কণ্ঠে।

শ্রেয়া ঘোষালের পর এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটি গীতিকার মুকুল দত্ত, সুরকার নচিকেতা ঘোষ।

এবারের গানটির গীতিকার ভবেশ গুপ্ত, সুরকার গোবিন্দ বসু, শিল্পী শিপ্রা বসু।

সুদাম বন্দ্যোপাধ্যায়ের বর। এবারে শিল্পী রুনা লায়লা, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।

এবারের গানটি গেয়েছেন মোহাম্মদ রফি, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন বাণী জয়রামের কণ্ঠে, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার দিলীপ রায়।

শ্যামল মিত্রের পর এবারে শিল্পী বাসবী নন্দী, কথা শ্রীশঙ্কর, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রতু মুখোপাধ্যায়, শিল্পী সুমন কল্যাণপুর।

झिल मिल सपनों में झिल तारा झिल मिल। এবারের গানটির গীতিকার মীরা দেববর্মণ, সুরকার ও শিল্পী শচীন দেববর্মণ।

এবারে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, গীতিকার লক্ষ্মীকান্ত রায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার ও সুরকার সলিল চৌধুরী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন ছায়াছবির গান, প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম জয় জয়ন্তী।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এখনকার ছবি চাঁদের পাহাড়, শিল্পী অরিজিৎ সিং।

ছবির নাম দাদার কীর্তি। দ্বৈতকণ্ঠে গিয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতি।

0: ছবির নাম ইন্দ্রাণী, দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন নানা রঙের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এতক্ষণ শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি, এখন শুনবেন অতুল প্রসাদের গান। শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

0: মানে বাজু মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: মনোর সেভেন এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে, সময় এখন ভোর 4:40, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বিলাসখানি টরির আগে খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলাসখানে টুডির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে

কোমল ঋষভ আশাবরী রাগে সেতার শুনবেন শিল্পী নবারুণ চৌধুরী। কোমল ঋষভ আশাবরী রাগে সেতার শুনবেন শিল্পী নবারুণ চৌধুরী।

Manor 7 FM Rainbow প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলাসখানি টোড়ির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গের দ্বিতীয় পর্বে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ কোমল ঋষভ আশাবরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন নবারুণ চৌধুরী। ভোরবেলায় ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এখানেই শেষ হলো।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 30 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

বর্ষার কিংবা বর্ষণের মাদকতা, এই নিয়ে বাঙালি কবির আবেগ সম্ভবত চিরদিনের, চিরকালের। এই চিরন্তনের ঘরে বাঙালির আবেগ বর্ষা নিয়ে কিংবা বর্ষা নিয়ে বাঙালির আবেগ মাদকতা, এগুলো থাকবে না তা তো হয় না। স্বভাবতই যখন সেই সময়, আজ থেকে প্রায় 100 বছর কি আরও বেশি, যে সময় তিনি লিখেছিলেন তার সেই লেখা, আর যে লেখাগুলো আমাদের সামনে আজ আমরা দেখতে পাই, সে গান হোক বা কবিতা, বর্ষা নিয়ে আমাদের এই যে একটা মাদকতা চলতে থাকে গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর, সেটা কোথাও গিয়ে আমাদের সেটা শুধুমাত্র আর আবেগের জায়গায় থাকে না, সেটা আস্তে আস্তে পরিবেশনের গুণে কবিও কীরকম কবি হয়ে যান, পাল্টে যায় তখন মানুষের মনের নিত্যদিনের চিন্তাভাবনা। আমরা যখন বর্ষার মধ্যে দিয়ে হেঁটে যাই কিংবা ঘরে বসে, কখনো ঝিরিঝিরি বর্ষা আবার কখনো মুষলধারে বর্ষা, তাকে যখন আমরা উপভোগ করার চেষ্টা করি, তখন দেখতে পাই দূরের থেকে একটা অদ্ভুতভাবে মেঘের মতন বর্ষার ধারা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসে। সেই ধারা থেকে আমাদের মনের ভেতরে যখন দোলাচল তৈরি হয়, সেই পথিক মেঘের দল যখন আমাদের সামনে এসে হাজির হয়, আমাদের মনটা তখন স্বভাবতই রোমান্টিকতা বিরোধী হলেও আধুনিক বাঙালি কবি বা বাঙালি মানুষ বা বাংলার মানুষ মর্মে মর্মে কিন্তু বেশ খানিকটা রোমান্টিক হয়ে যান স্বভাবতই, অন্তত ক্ষেত্র বিশেষে তো বটেই। আর স্বভাবতই আধুনিকতার টানে তিনি যতই বিদ্রোহী হন না কেন, এই বর্ষা এলেই কিংবা ওই যে পথিক মেঘের দল যখন আমাদের চারপাশে এসে ঘোরাঘুরি করে, তখন আমরা কোথাও প্রত্যেকেই যেন একটু রোমান্টিক।

হয়ে যায়। আমাদের প্রত্যেকের মনের ভেতর থেকে একটা করে কবিতা কোথাও না কোথাও যেন বেরিয়ে আসে, যদি বেরিয়ে নাও আসে তাহলেও এই ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরিছে বাড়ি বরিশন, এই রকম কিছু কথা আমাদের মনের মাঝে কোথাও যেন ছটফট করতে থাকে। আসলে পথিক মেঘের দল যখন আমাদের জন্য অপেক্ষা করে।

মেঘভাঙা বৃষ্টি ঝরানো আকাশের দিকে যখন আমরা দেখি, বর্ষার এই রকম সময় আমাদের তাকাতেই হয়, নজর ফেরাতে হয় বর্ষার অজস্র জলধারে। আর সেখানে সেই কারণেই বোধহয় ফাল্গুন বিকেলেও তাই বৃষ্টি নামে মনে পড়ে যায় আদিম বর্ষণ জল, হাওয়ার মত্তদিন মুগ্ধ ক্ষণ, আর সামান্য কিছু ঘটনা, যে ঘটনা আমাদের মনের মধ্যে অনেক কিছু ঝড় বয়ে তোলে। আসলে এই যে পাগলা হাওয়ার বাদল দিনে আমাদের মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। আমাদের এই যে একেবারে শক্ত জড়বাদী কবির মনটাও এই যে পাগলা হাওয়ার কিংবা এই রকম বৃষ্টির দিন, সেটা কখনো কখনো হঠাৎ করে এসে কেমন যেন রোমান্টিক হয়ে যায়।